বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, সকাল 7:59। আজ শনিবার, 25 আশ্বিন 1433 বঙ্গাব্দ, 28 রবিউসানি 1448 হিজরি, 10 অক্টোবর 2026 খ্রিস্টাব্দ। শুরু হলো আমাদের আজকের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে। একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্জ, এবং সেই সাথে শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। সুপ্রশ্রোতা, এবারের অনুষ্ঠান ঘোষণায় আছি আমি নুসরাত শায়লা। প্রকৌশল তত্ত্বাবধানে আছেন মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, প্রকৌশল দায়িত্বে আছেন মোহাম্মদ সাইফুজ্জামান। সুপ্রশ্রোতা, পরবর্তী অনুষ্ঠান সকাল 8:00 ইংরেজিতে সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে।

0: playground of Kharua Bonogram Government Primary School in Nandail Upazala of Mamasingh yesterday. The State Minister for Information and Broadcasting said to build Bangladesh first and keep the country's youth away from drugs and crime, they must be encouraged to take parts in sports. He said the development of sports could help shape the younger generation into physically and mentally healthy, capable and competent citizens. The countdown for Durga Puja, the latest religious festival of the country's Hindu community, began with celebration of Mahalaya across the country today. Mahalaya marks the ending of Pitri Pakho and beginning of Devi Pakho. The people of Hindu community is remembering and paying homage to their late ancestors by performing puja and offering robes to Brahmins. Various religious and cultural ceremonies are being observed at temples, including the capital Dhaka, marking Mahalaya that heralds the advent of goddess Durga. Dhakeshwari National Temple is also observing a series of cultural and religious programs from the dawn. Meanwhile, the government extended the Durga Puja holiday to 3 days in executive order in response to long-standing demands from the Hindu community. This is Bangladesh Petaur giving you the news. U.S. President Donald Trump says he has reached an agreement with Russian President Vladimir Putin, allowing Moscow to immediately release diesel to the U.S. and globally. Trump says the deal could help bring fuel prices down quickly. Russia is expected to supply millions of tons of diesel in several phases. The U.S. is reportedly suspending sanctions on Russian diesel exports until April 7, 2027. However, Ukraine has criticized the decision, warning that easing sanctions could prolong the war. A powerful 7.7 magnitude earthquake has struck southern Panama, triggering tsunami warnings across parts of Central and South America. The U.S. National Weather Service issued warnings for Panama, Colombia, Ecuador, Nicaragua, and Guatemala. Chile also issued a tsunami warning following the quake. The U.S. Geological Survey says the epicenter was about 10 kilometers southwest of Petaluma, Arriba, along the Pacific coast. Residents reported strong tremors and damage to buildings in the city of Penonom. Panama's president, Jose Raul Mulino, urged people to remain calm and warned residents to stay alert as the situation develops. Cricket and Bangladesh will resume batting in their first innings with 317 for 8 against Afghanistan on the second day of the lone test in the United Arab Emirates today. The match will start at 12 p.m. Bangladesh time. Meanwhile, Bangladesh will take on hosts Australia in the second match of the three-match women's ODI series at Brisbane in Australia tomorrow at 9:50 a.m. Bangladesh time. Finally, weather. And focused valid till 1 this afternoon says there is no inland river port warning and no signal is to be hoisted. To end the news, the main points again. Government takes long-term initiatives to enhance country's capabilities in international aviation. 35 new aircrafts are set to join Biman Bangladesh Airlines fleet. Government wants to implement dedicated roadside cycle lanes in country, similar to those in developed countries, says Finance and Planning Minister. Politics should not be pursued merely to gain power, but to establish people's rights, says LGD Minister. Drug-free society can be built through sports, comments State Minister for Information and Broadcasting. Shubha Mahalaya of Sharadiya Durga Festival of Hindu Community begins. U.S. announces agreement with Russia regarding immediate supply of diesel to global market. And Bangladesh will resume their second day batting of lone test cricket match against Afghanistan with 317 for 8 in Abu Dhabi today. That is the end of the news. Our next bulletin will be at 9 this morning in Bangla.
1: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা খবর পড়ছি শাহিদা আক্তার। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, পরিচ্ছন্নতা কর্মীদের উন্নত জীবনমান নিশ্চিত এবং তাদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তোলা আমাদের দায়িত্ব। তারা আমাদের বাসাবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখে বলেই আমরা স্বাস্থ্যকর পরিবেশে বসবাস করতে পারছি। তাদের প্রতি সম্মান, সহমর্মিতা ও ন্যায্য আচরণ করা আমাদের কর্তব্য। তিনি গতকাল যশোর পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের জন্য শহরের মণিহার সিনেমা হল রোড সংলগ্ন পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় সাততলা বিশিষ্ট আবাসিক ভবন নির্মাণ কাজে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, সরকার প্রান্তিক জনগোষ্ঠীর শিক্ষার মান বৃদ্ধি, উন্নত স্বাস্থ্যসেবা এবং সুপেয় পানির সহজলভ্যতা নিশ্চিতে কাজ করে যাচ্ছে। আবাসন প্রকল্প বাস্তবায়িত হলে যশোরের পরিচ্ছন্নতা কর্মীদের জন্য নিরাপদ, উন্নত ও স্বাস্থ্যসম্মত আবাসনের সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি তাদের জীবনযাত্রার মান উন্নয়নেও প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জেলা প্রশাসক মোহাম্মদ আশেখ হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবিরুল হক সাব ও জেলা পরিষদের প্রশাসক দেলার হোসেন খোকন এ সময় উপস্থিত ছিলেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিএডি 15,16,96,000 টাকা ব্যয়ে সাততলা বিশিষ্ট 48টি ফ্ল্যাটের আধুনিক আবাসিক ভবনটি নির্মাণ করবে। 2028 সালের এপ্রিল মাসের মধ্যে নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার কথা রয়েছে। পরে প্রতিমন্ত্রী বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা যশোর জেলা শাখা দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতা করেন। হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব উপলক্ষে খুলনা মহানগরীর আর্য ধর্মসভা মন্দির প্রাঙ্গণে গতকাল অসহায় নারীদের মাঝে নতুন বস্ত্র বিতরণ করা হয়। এবার এর উপর শুনুন খুলনা মহানগর সংবাদদাতার পাঠানো একটি প্রতিবেদন।
2: হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব উপলক্ষে খুলনা মহানগরীর আর্য ধর্মসভা মন্দির প্রাঙ্গণে গতকাল শ্রীমদ ভগবদ্গীতা গীতা সংঘের উদ্যোগে অসহায় নারীদের মাঝে নতুন বস্ত্র বিতরণ করা হয়। খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বলেন,
3: অসচ্ছল মানুষের মাঝে বস্ত্র বিতরণ অনুষ্ঠান এটি মহান উদ্যোগ। এর মধ্য দিয়ে সাম্য প্রতিষ্ঠিত হবে, সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ আমাদের দীর্ঘ ঐতিহ্য আমরা লালন করেছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও বলেছেন, দেশে কোনো সংখ্যালঘু সংখ্যাগুরু এ ভাষা যেন কেউ প্রয়োগ না করে। আমরা এই বন্ধনকে ধরে রাখতে চাই আমাদের কাজের মধ্য দিয়ে, আমাদের সম্প্রীতির মধ্য দিয়ে।
2: মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দ, শ্রীমদ ভগবদ্গীতা গীতা সংঘের সদস্য, স্থানীয় সুধীজন ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। নুরুল আমিন, মহানগর সংবাদদাতা, বাংলাদেশ বেতার, খুলনা।
1: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বাবি পরিচালিত বিএ ও বিএসএস পরীক্ষা গতকাল যশোর আঞ্চলিক কেন্দ্রের অধীনে 25টি কেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। বাবির আঞ্চলিক পরিচালক শেখ সোহেল আহমেদ ঝিনাইদহের মহেশপুর সরকারি ডিগ্রি কলেজ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন ও সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন। পরে তিনি বিএ ও বিএসএস প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তি বৃদ্ধির বিষয়ে সংশ্লিষ্ট সমন্বয়কারী ও টিউটরদের সাথে মতবিনিময় করেন। অসুস্থ অসচ্ছল 17 জন গণমাধ্যম কর্মীদের মধ্যে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের 7,90,000 টাকার চেক গতকাল সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে প্রদান করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শেখ মইনুল ইসলাম প্রধান অতিথি হিসেবে এসব চেক বিতরণ করেন। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পরিচালক প্রশাসন ও অর্থ, জেলা তথ্য অফিসার, জেলা বিএনপি সদস্য সচিব ও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সহ গণমাধ্যম কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। এদিকে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যশোরের কেশবপুর উপজেলায় 102টি পূজা মণ্ডপে 2,04,000 টাকা বিতরণ করা হয়। কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপি সভাপতি আবুল হোসেন আজাদ প্রধান অতিথি হিসেবে এসব টাকা বিতরণ করেন। উপজেলা বিএনপি এবং পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। এ সময় প্রত্যেক পূজা মণ্ডপে 2,000 টাকা করে প্রদান করা হয়। ব্যতিক্রমধর্মী এক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গতকাল খুলনা প্রেস ক্লাবের ব্যাংকোয়েট হলে অনুষ্ঠিত হয়। এবারে এর উপর শুনুন খুলনা ক্রীড়া সংবাদদাতা পাঠানো একটি প্রতিবেদন।
4: দেশের সেরা কবুতর প্রেমীদের লড়াই শেষে পর্দা নামলো বিডি ন্যাশনাল ট্রফি সিজন 4 এর। অল বাংলাদেশ হাই ফ্লাওয়ার পিজন ফেডারেশনের আয়োজনে গতকাল খুলনা প্রেস ক্লাবে বিজয়ীদের হাতে ট্রফি ও নগদ অর্থ তুলে দেন প্রধান অতিথি অবসরপ্রাপ্ত ডিআইজি শফিকুল ইসলাম।
5: আমাদের হচ্ছে মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে আমরা যাতে সবসময় খেলাধুলার মধ্যে থাকতে পারি, সেই জন্য আমরা কবুতর পুরা বাংলাদেশ ব্যাপী আয়োজন করে থাকি কবিতা উড়ানোর প্রতিযোগিতা।
4: দেশের 824 জন প্রতিযোগীর মধ্যে সমষ্টিগত ক্যাটাগরিতে দেশসেরা হয়েছেন খুলনার টমাল ডোবে উচ্ছ্বাস।
6: পিছনে যেমন ব্যর্থতার গল্প আছে তেমন সফলতার গল্প অনেক আছে। তো এটা যে সংগঠনের পক্ষ থেকে আমি পাইছি, আমি সেই সংগঠনকে ধন্যবাদ দেই। এই সংগঠন সামনে এভাবে খেলা চালিয়ে যাক এবং সংগঠনকে ধন্যবাদ, আমার সাথে যারা কাজ করছে সবাইকে ধন্যবাদ।
4: আর টানা 13 ঘন্টা 15 মিনিট আকাশে কবুতর উড়িয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন যশোরের সুমন খান।
5: সর্বপ্রথম আমি অল বাংলাদেশ ফেডারেশনকে ধন্যবাদ জানাচ্ছি, অনেক সুন্দর আয়োজন ছিল। পাশাপাশি আমি এককে চ্যাম্পিয়ন হয়েছি এবং সমষ্টিগত আছে দ্বিতীয় হয়েছি।
4: দেশ জুড়ে ছড়িয়ে থাকা কবুতর প্রেমীদের এক প্রাণবন্ত মিলন মেলায় রূপ নেয় পুরো আয়োজন। মোহাম্মদ মিলন, ক্রিয়া সংবাদদাতা, বাংলাদেশ বেতার, খুলনা।
1: খেলার খবর ফুটবল। খুলনার রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের ডোবা ফুটবল মাঠে বেগম খালেদা জিয়ার স্মৃতি 16-দলীয় আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টে গতকালের কোয়ার্টার ফাইনাল খেলায় ঘাটভোগ ইউনিয়ন টাইব্রেকারে 1-0 গোলে শ্রীফলতলা ইউনিয়নকে পরাজিত করে সেমিফাইনালে উন্নীত হয়েছে। এদিকে সাতক্ষীরা শ্যামনগর উপজেলার গাবুরা গোপাললক্ষ্মী মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় মাঠে সকার ফাইট ফুটবল টুর্নামেন্টে গতকালের ফাইনাল খেলায় গয়নবাড়ি গোল্ডেন বয়েজ ক্লাব 1-0 গোলে পাতাখালী সোনাতরী একতা যুব সংঘকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। ইউপি চেয়ারম্যান প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলে আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12:10 বাংলায়।
7: বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন দেশের গান। প্রথম গানটি শুনব মোহাম্মদ খসরুর কণ্ঠে। গানটির গীতিকার আহমেদ মুনির।

এই গানটির সাথে শেষ করছি দেশের গানের অনুষ্ঠান। বাংলাদেশ বেতার খুলনা স্টুডিওর ঘড়িতে সকাল 8:30। আমন্ত্রণ বনানী অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গান শোনার জন্য। অনুষ্ঠানের প্রথম গানটি গেয়েছেন সৌমিত্র কুমার, গানটির গীতিকার ফিরোজ খান নুন এবং সুর করেছেন তৌহিদ হাসান ফারুকী।

রাশেদুজ্জামানের কণ্ঠে শুনবেন বর্ণাল অনুষ্ঠানের এবারে গানটি। গানটির গীতিকায় ইউনুস আলী মোল্লা এবং সুরকার শেখ আব্দুস সালাম।

0: সুপ্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, আপনাদের অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আসরে। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে প্রতিনিয়ত, আর এই বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে। এতে করে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে সমুদ্র উপকূলবর্তী যে অঞ্চল রয়েছে সেগুলো। এই সংকট থেকে উত্তরণের উপায় হিসেবে পৃথিবীর বিভিন্ন দেশ কাজ করছে বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে। আমাদের সরকার এই বৃক্ষরোপণ কর্মসূচিকে গুরুত্ব আরোপ করেছেন, তারাও এই কর্মসূচি হাতে নিয়েছেন, প্রস্তুতি এবং সেই কাজ শুরু হয়েছে। এই কর্মসূচি ইতোমধ্যে তারা শুরু করেছেন, কর্মসূচিটি শুরু হয়ে এখন সেটা বাস্তবায়নের পথে রয়েছে। আজকে আমরা জানব বৃক্ষরোপণের গুরুত্ব এবং বর্তমান কর্মপরিকল্পনা নিয়ে। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে রয়েছেন আফরোজা বেগম, গবেষণা কর্মকর্তা, বন অধিদপ্তর, আগারগাঁও, ঢাকা। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আসরে।
1: ধন্যবাদ আপনাকেও।
0: আপনার কাছে একটু জানতে চাই, বর্তমান প্রেক্ষাপটে বৃক্ষরোপণ কর্মসূচির প্রয়োজনীয়তা কেন এত বেশি জরুরি?
1: আপনারা জানেন বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ এবং বন উজাড়ের কারণে বিশ্বের অনেক দেশ পরিবেশগত ঝুঁকির মুখে রয়েছে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। ঘূর্ণিঝড়, বন্যা, ভূমিধস, তাপমাত্রা বৃদ্ধি এবং জীববৈচিত্র্যের ক্ষয়, এসব সমস্যার অন্যতম সমাধান হল ব্যাপক বৃক্ষরোপণ এবং বনভূমির বৃদ্ধি। এই প্রেক্ষাপটে বর্তমান সরকার দেশব্যাপী 25 কোটি বৃক্ষরোপণ ও সবুজ কর্মসংস্থান সৃষ্টির একটি বৃহৎ কর্মসূচি গ্রহণ করেছে। এই কর্মসূচির মাধ্যমে দেশের বনভূমি বৃদ্ধি, পরিবেশগত ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা এবং জনগণের অর্থনৈতিক উন্নয়ন সবকিছুই সমন্বিতভাবে অর্জনের চেষ্টা করা হচ্ছে।
0: সত্যি বেশ প্রশংসিত একটি কর্মসূচি বর্তমান সরকার হাতে নিয়েছে, যেটা আমাদের দেশের বনভূমি এবং বৃক্ষরোপণের যে গুরুত্ব সেটাকে আরো বেশি আমাদের সামনে নিয়ে আসছে। আমরা একটু জানতে চাই যে কোটি চারা, অর্থাৎ এই যে 25 কোটি চারার কথা আমরা বলছিলাম, এই 25 কোটি চারা রোপণ কর্মসূচির প্রধান উদ্দেশ্য কি?
1: এই কর্মসূচির প্রধান উদ্দেশ্য হল দেশের পরিবেশগত ভারসাম্য পুনরুদ্ধার করা এবং বনভূমির পরিমাণ বৃদ্ধি করা। এছাড়া এই কর্মসূচির মাধ্যমে কয়েকটি গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জনের পরিকল্পনা রয়েছে, যেমন উপকূলীয় অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমানো, পার্বত্য অঞ্চলের অবক্ষয়িত বন পুনরুদ্ধার করা, পানির উৎস সংরক্ষণ করা এবং নগর এলাকায় সবুজায়ন বৃদ্ধি করা। অন্যদিকে এই কর্মসূচি অর্থনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ। কাঠ, বাঁশ ও অন্যান্য বনজ সম্পদের উৎপাদন বৃদ্ধি করা, গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি করা এবং বেসরকারি নার্সারি উদ্যোক্তাদের সম্পৃক্ত করা, সব মিলিয়ে এই কর্মসূচি শুধু পরিবেশ রক্ষার জন্য নয় বরং দেশের অর্থনীতি ও সামাজিক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
0: এই যে আপনি বলছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, একটু জানতে চাই যে কর্মসূচি ইতোমধ্যে শুরু হয়েছে, বাস্তবায়ন শুরু হয়েছে, এটা কিভাবে বাস্তবায়ন করা হবে?
1: সারা দেশে আগামী 5 বছরে সরকারি বনাঞ্চলে, উপকূলীয় চরাঞ্চলে, সড়ক, মহাসড়ক, বাঁধ, নদী ও খালপরসহ অন্যান্য প্রান্তিক ভূমিতে, প্রতিষ্ঠান ও বসতবাড়িতে, কৃষি বনায়ন এবং নগর বনায়ন কার্যক্রমে 25 কোটি বৃক্ষরোপণ করা হবে। এর মধ্যে উপকূলীয় বনায়ন সবচেয়ে বড় অংশ, যেখানে প্রায় 40% চারা, উপকূলের নতুন জেগে ওঠা চর এবং অবক্ষয়িত উপকূলীয় বনাঞ্চলে রোপণ করা হবে। এর মাধ্যমে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের ক্ষতি কমানো এবং ভূমিক্ষয় রোধ করা সম্ভব হবে। দ্বিতীয়ত গুরুত্বপূর্ণ খাত হল বন পুনরুদ্ধার। পার্বত্য চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের অবক্ষয়িত বনভূমিতে গাছ লাগিয়ে প্রাকৃতিক বন পুনরুদ্ধার করা হবে। এতে মাটির উর্বরতা বাড়বে, পানির উৎস সংরক্ষিত হবে এবং জীববৈচিত্র্য বৃদ্ধি পাবে। এছাড়া নগর বনায়ন, উৎপাদনমুখী বনায়ন, কমিউনিটি ভিত্তিক প্রান্তিক ভূমিতে বনায়ন এবং প্রতিষ্ঠান ও বসতবাড়ি ভিত্তিক বনায়ন, এই খাতগুলোতেও ব্যাপকভাবে বৃক্ষরোপণ করা হবে। এর ফলে দেশের প্রায় সব অঞ্চলে বৃক্ষরোপণ কার্যক্রম বিস্তৃত হবে।
0: অনেক ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনি আমাদেরকে জানাচ্ছিলেন। একটু জানতে চাইবো এই কর্মসূচিতে আধুনিক প্রযুক্তির কোনো ভূমিকা থাকবে কি?
1: অবশ্যই, বর্তমান যুগে প্রযুক্তির ব্যবহার ছাড়া বড় কোনো প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করা কঠিন, তাই এই কর্মসূচিতেও আধুনিক প্রযুক্তির ব্যবহার বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। নগর বনায়নের ক্ষেত্রে একটি বিশেষ মোবাইল অ্যাপ মাই ট্রি অ্যাপ ব্যবহার করা হবে। এতে গাছের সঠিক তথ্য সংরক্ষণ ও পর্যবেক্ষণ সহজ হবে। এছাড়াও বনায়ন পর্যবেক্ষণের জন্য ড্রোন প্রযুক্তি, লাইডার প্রযুক্তি, স্যাটেলাইট ইমেজ এবং জিআইএস প্রযুক্তি ব্যবহার করে কোথায় গাছ লাগানো হয়েছে, কতটা বৃদ্ধি পেয়েছে এবং কোথায় সমস্যা রয়েছে, এসব তথ্য সহজেই পর্যবেক্ষণ করা সম্ভব হবে।
0: তথ্য প্রযুক্তির উন্নতির ফলে আমরা খুব সহজেই এগুলোকে ট্রেস করতে পারবো। এবার একটু জানতে চাই আপনার কাছে যে এই কর্ম পরিকল্পনা যেটা রয়েছে বা যে কর্মসূচি রয়েছে, আর এই 25 কোটি বৃক্ষরোপণের যে কর্মসূচি, এটা বাস্তবায়নের ক্ষেত্রে সাধারণ মানুষ কিভাবে ভূমিকা রাখতে পারে?
1: এই কর্মসূচির সবচেয়ে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ দিক হল জনগণের অংশগ্রহণ। শুধু সরকারি উদ্যোগে এত বড় কর্মসূচি সফল করা সম্ভব নয়, এজন্য সমাজের সকল শ্রেণীর মানুষের অংশগ্রহণ প্রয়োজন। এই পরিকল্পনার আওতায় সামাজিক বনায়ন কর্মসূচি চালু থাকবে, যেখানে স্থানীয় জনগণ অংশীদারিত্বের ভিত্তিতে বনায়নে অংশ নিবে এবং সুফল ভাগাভাগি করে নিবে। এছাড়া এক শিক্ষার্থী একটি গাছ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের বৃক্ষরোপণে সম্পৃক্ত করা হবে। এর ফলে ছোটবেলা থেকেই পরিবেশ সম্পর্কে সচেতনতা তৈরি হবে এবং বৃক্ষরোপণ একটি সামাজিক আন্দোলনে পরিণত হবে। বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের খালি জায়গা, ফলদ, ঔষধি এবং বনজ গাছ লাগানোরও পরিকল্পনা রয়েছে। এতে পরিবেশের পাশাপাশি মানুষের পুষ্টি ও অর্থনৈতিক সুবিধাও বাড়বে। 25 কোটি বৃক্ষরোপণের এই কর্মসূচি বাংলাদেশের জন্য একটি সম্ভাবনাময় সবুজ উদ্যোগ। সঠিক পরিকল্পনা, আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, নিরাপদ এবং টেকসই বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
0: একেবারেই তাই, আমরা আপনার সাথে গলা মিলিয়ে বলতে চাই, আসুন আমরা প্রত্যেকে মিলে এই 25 কোটি বৃক্ষরোপণ ও সবুজ কর্মসংস্থান কর্মসূচির যে বৃহৎ পরিকল্পনা, এটা বাস্তবায়নে সকলে মিলে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাই, এই কর্মসূচি বাস্তবায়ন করি এবং পৃথিবীর বুকে সবুজ সুন্দর একটি পৃথিবী, সুস্থ পৃথিবী আমাদের পরবর্তী প্রজন্মকে উপহার দিয়ে যাই। সকলের জন্য নিরন্তর শুভকামনা। আপনাকে অনেক ধন্যবাদ বাংলাদেশ বেতারে সময় দেওয়ার জন্য।
1: আপনাকেও ধন্যবাদ।
2: হ্যাঁ প্রিয় বন্ধুরা, আমাদের পরিবেশ, জীবন এবং জীব বৈচিত্র্য টিকিয়ে রাখার জন্য বৃক্ষরোপণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, আপনারা শুনছেন বর্ণালী স্থান শিল্পী দিকে আধুনিক গান অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। অনুষ্ঠান এবারে গানটি শুনব সাহারা ইরানি পিয়ার কণ্ঠে। গানটির গীতিকার অচিন্ত্য কুমার ভৌমিক এবং সুরকার শেখ আলী আহমেদ।

প্রিয় শ্রোতা, এই গানটির সাথে শেষ করছি আজকের মতো বর্ণালী স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গানের অনুষ্ঠান বাংলাদেশ বেতার খুলনা। পরবর্তী অনুষ্ঠান সকাল 9টায় বাংলা সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

আসসালামু আলাইকুম। সকাল ৯টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি মোহাম্মদ সাইমন রহমান। অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী গতকাল চট্টগ্রামের পতেঙ্গার বিমানবন্দর সড়কে দেশের প্রথম সাইকেল ট্র্যাকের উদ্বোধন করেন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে নির্মিত 3.5 কিলোমিটার দীর্ঘ এই ট্র্যাকটিতে কেবল সাইকেল আরোহীরা যাতায়াত করতে পারবেন। ট্র্যাক উদ্বোধন করে মন্ত্রী বলেন, উন্নত বিশ্বের দেশগুলোতে প্রায় প্রতিটি সড়কের পাশেই সাইকেল চালানোর আলাদা লেন থাকে। বর্তমান

তিনি বলেন, নগর জীবনে মানুষ ক্রমেই আবাসিক ভবন ও অ্যাপার্টমেন্ট কেন্দ্রিক হয়ে পড়ছে। এ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে মানুষের জন্য হাঁটা, দৌড়ানো ও শরীরচর্চার উপযুক্ত পরিবেশ তৈরি করা প্রয়োজন। পরে অর্থমন্ত্রী চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রচলিত শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের প্রযুক্তিগত জ্ঞান, ডিজিটাল পদ্ধতিতে শেখার সক্ষমতা ও কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে ধারণা থাকতে হবে। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, রাজনীতি শুধু ক্ষমতা অর্জনের জন্য নয়, বরং জনগণের অধিকার প্রতিষ্ঠা ও মানুষের কল্যাণ নিশ্চিত করার জন্য হতে হবে। তিনি গতকাল রাজধানীর গুলশানে নিজের বাসভবন জাতীয় শিক্ষক দিবস 2026 উপলক্ষে দ্য মিলেনিয়াম ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সঙ্গে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। মন্ত্রী বলেন, তৃণমূল পর্যায়ে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং জনপ্রতিনিধিদের জবাবদিহি নিশ্চিত করার মাধ্যমেই গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করতে হবে। স্থানীয় সরকার ব্যবস্থাকে গণতন্ত্রের অন্যতম ভিত্তি উল্লেখ করে তিনি বলেন, তৃণমূল পর্যায়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে না পারলে জাতীয় পর্যায়েও গণতন্ত্র কার্যকর করা সম্ভব নয়। দেশের সব ধর্মের মানুষের পারস্পরিক শ্রদ্ধা ও শান্তিপূর্ণ সহাবস্থানের ঐতিহ্য অক্ষুণ্ণ রাখার উপর গুরুত্বারোপ করেছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি গতকাল সিলেট সিটি কর্পোরেশনের সভাকক্ষে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভা ও অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, সব ধর্মের মানুষ যাতে নির্বিঘ্নে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করতে পারেন তা নিশ্চিত করতে সরকার সচেষ্ট রয়েছে। তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, খেলাধুলার মাধ্যমেই মাদক মুক্ত সমাজ গঠন করা সম্ভব। তিনি গতকাল ময়মনসিংহের নান্দাইল উপজেলার খাড়ুয়া বনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে খেলার মাঠে অনুষ্ঠিত আরাফাত রহমান কোকো স্মৃতি মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, সবার আগে বাংলাদেশ গড়তে এবং দেশের যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার প্রতি আকৃষ্ট করতে হবে। তিনি বলেন, খেলাধুলা বিকাশের মাধ্যমে তরুণ প্রজন্মকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ, সক্ষম এবং যোগ্য নাগরিক হিসাবে গড়ে তোলা সম্ভব। সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের পূর্ণ লগ্ন শুভ মহালয়া আজ। সনাতন ধর্মের বিশ্বাস মতে এই দিনে দেবী দুর্গা কৈলাসের নিজ আবাস থেকে মর্তলোকে তার পিত্রালয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। এ উপলক্ষে রাজধানী ঢাকা সহ বিভিন্ন মন্দিরে প্রার্থনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ ভোর থেকেই চণ্ডীপাঠের মধ্য দিয়ে মর্তে দেবী দুর্গাকে আহ্বান জানানো হয়। মহালয়া উপলক্ষে চণ্ডীপাঠ ছাড়াও বিভিন্ন মন্দির ও মণ্ডপে মহালয়ার গট স্থাপন ও বিশেষ পূজা করা হচ্ছে। দেবী দুর্গার আরাধনার পাশাপাশি হিন্দু ধর্মাবলম্বীরা আজ পূজা ও ব্রাহ্মণদের বস্ত্রদানের মাধ্যমে তাদের পূর্বপুরুষদের স্মরণ ও শ্রদ্ধা নিবেদন করছেন। উল্লেখ্য, আগামী 16 অক্টোবর ষষ্ঠী পূজার মাধ্যমে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। আগামী 21 অক্টোবর বিজয় দশমীর মাধ্যমে এই উৎসবের সমাপ্তি ঘটবে। বিশ্বের অন্যান্য স্থানের মতো আজ দেশে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত হচ্ছে। এবছর দিবসটির প্রতিপাদ্য, বাস্তব অভিজ্ঞতার কথা শোনো, প্রকৃত কণ্ঠস্বর, প্রকৃত পরিবর্তন। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং বিভিন্ন সংস্থা দিবসটি উপলক্ষে বিস্তারিত কর্মসূচি পালন করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার সমঝোতা হয়েছে, যার আওতায় যুক্তরাষ্ট্রসহ বিশ্ববাজারে অবিলম্বে ডিজেল সরবরাহ করবে রাশিয়া। রাশিয়ার ডিজেল রপ্তানির উপর আগামী 2027 সালের 7 এপ্রিল পর্যন্ত নিষেধাজ্ঞা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। ট্রাম্পের দাবি, এই চুক্তির ফলে দ্রুত কমতে পারে জ্বালানির দাম। কয়েক ধাপে লাখ লাখ টন ডিজেল সরবরাহ করার কথা রয়েছে রাশিয়ার। তবে এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন ইউক্রেন। দেশটির আশঙ্কা, রাশিয়ার উপর নিষেধাজ্ঞা শিথিল করা হলে যুদ্ধ দীর্ঘায়িত হতে পারে। খেলার খবর, ক্রিকেট। সংযুক্ত আরব আমিরাতে শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম ইনিংসে 8 উইকেটে 317 রান নিয়ে বাংলাদেশ আজ দ্বিতীয় দিনের ব্যাটিং শুরু করবে। বাংলাদেশ সময় দুপুর 12টায় খেলা শুরু হবে। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ

0: নদীবন্দরসমূহের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টায়।
1: সকাল ৯টা বেজে ৫ মিনিট, বাংলাদেশ বেতার খুলনা।

0: হালকা ঠান্ডার এই মিষ্টি আবেশে যারা এই মুহূর্তে রেডিও সেটের সামনে অপেক্ষমান আছেন আজকের রূপালীর আয়োজনটি শুনবার জন্য, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের রূপালীর আয়োজনে। রূপালীর আয়োজনে থাকছে আপনাদেরই পছন্দ করা বিভিন্ন ছায়াছবির গান, আর এই আয়োজনটি নিয়ে আমরা সাথে আছি দুজন, আমি নুসরাত শায়লা,
1: আমি ফাল্গুনী আক্তার,
0: আর ঠিক এই মুহূর্তে প্রকৌশল দায়িত্বে আছেন মোহাম্মদ সাইফুজ্জামান। তো আসুন বন্ধুরা, আপনাদের সাথে কিন্তু অনেক কথা হবে আর হবে অনেক গান। ফোন নাম্বারে যোগাযোগ করতে পারবেন, কিন্তু সেটি না হয় একটু পরেই জানাই, আগে আমরা শুরু করি আমাদের আজকের আয়োজন। তো ফাল্গুনী, আমরা প্রথমে কি শোনাবো?
1: প্রথমে থাকবে বরাবরের মতোই চিঠির গান বন্ধুদের, আর চিঠি লিখেছেন আমাদের কাছে মোহাম্মদ ইসমাইল হোসেন বাঘমারা শিবগঞ্জ বগুড়া থেকে। শুনতে চেয়েছেন সাবধান ছায়াছবি থেকে এন্ড্রু কিশোর ও কনক চাপার কণ্ঠে গান।
0: তাহলে চলো আমরা সবাই মিলে তাহলে শুনে নেই সাবধান ছায়াছবি থেকে নেই এই গানটি।

0: হ্যাঁ বন্ধুরা, আমাদের কাছে চিঠি লিখতে পারেন, চিঠি লিখে আপনাদের মতামত এবং অনুরোধের গান আমাদের কাছে লিখতে পারেন। প্রযোজক রূপালী, প্রযোজনা পরিচালক, আঞ্চলিক পরিচালক, বাংলাদেশ বেতার খুলনা, খুলনা 9000 এই ঠিকানায়। আর এছাড়া আমাদের কাছে ফোন করতে পারেন 01974121970। এই নম্বরে ফোন দিয়ে আপনাদের নাম, ঠিকানা এবং কোন ছায়াছবির কোন গান শুনতে চান, এছাড়া যদি থাকে কোনো মতামত আমাদেরকে জানাতে পারেন সরাসরি ফোনিং এর মাধ্যমে।
1: একদমই তাই। আর আমরা কিন্তু এরপরে একটি গান আছে, আমরা গানটা শুনে নেই, তারপরে না হয় ফোনে দিকে যাব, তাই না? তো এবারে আমরা শুনবো সজন ছায়াছবি থেকে নেওয়া একটি গান। এই গানটি শুনতে চেয়ে অনুরোধ জানিয়েছিলেন মোহাম্মদ ইব্রাহিম হাওলাদার মোরেলগঞ্জ বাগেরহাট থেকে। আর আপনি শুনতে চেয়েছেন কুমার শানু ও অলকা ইয়াগনিকের কণ্ঠে এই গানটি।

0: হ্যাঁ শ্রোতা বন্ধুরা, আমরা আছি আপনাদের সাথে রূপালীর আয়োজনে। আমরা কিন্তু বলছিলাম যে আপনাদের সাথে ফোন ইন প্রোগ্রামে কথা হবে, আর ফোন নাম্বারটি নিশ্চয়ই জানেন, আরও একবার জানিয়ে রাখতে চাই, 01974121970 এই নম্বরটিতে ফোন করতে পারেন আমাদের কাছে। আর আপনাদের সাথে অনেক কথা হবে, আমরা না হয় ফোনে এই আয়োজনটিতে চলে যাই, তাই না? এবং দেখতে পাচ্ছি যে ফোন চলেও এসেছে, কে আছেন ও প্রান্তে। হ্যালো,
1: হ্যালো, আসসালামু আলাইকুম।
0: জি ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে?
1: আপুরা ভালো আছেন?
0: জি আমরা দুজনেই খুব ভালো আছি, আশা করছি আপনিও ভালো আছেন। কে বলছেন?
1: আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপু, দোয়া করি আপনারা ভালো থাকেন। কথা বলছি মোহাম্মদ কাপুর কালওয়ান, প্রগতি কাছিরা বাজার জেলা বড়পাপু।
0: জি জাফর ভাই, কোন গান শুনতে চান আজকে?
1: জি জি আপু, আমি কাছিরা কাছি শুনতে যাবো তোলা।
0: নাগরদোলা ছায়াছবির গান শুনতে চেয়েছেন বন্ধু, কাকচিড়া বরগুনা থেকে আমাদের নিয়মিত বন্ধু জাফর ভাই ছিলেন আমাদের সাথে। আমরা আরো একটি ফোন কল নিয়ে নিতে চাই।
2: হ্যালো, আসসালামু আলাইকুম।
1: নমস্কার,
2: জি জি, নামটা আবার বলবেন। নিত্য কর্মকার। হ্যাঁ, আপনি একটু রেডিও সেট থেকে
0: একটু দূরে যাবেন।
1: আমাকে গান শোনাবেন, চাঁদের মতো বউ কি জাদু করেছো তুমি আমাকে।
2: ছায়াছবির নাম কি চাঁদের মতো বউ?
1: চাঁদের মতো বউ।
2: আচ্ছা, ধন্যবাদ সাথে থাকার জন্য। চেষ্টা করব গান শোনানোর, আমাদের সাথেই থাকুন। কে রয়েছেন এবারে? হ্যালো, জি ভাই আমরা ভালো আছি, আপনি ভালো আছেন নিশ্চয়ই?
1: খুব ভালো আছি, আমি আফজাল বললাম।
0: জি
1: দেওয়াতলা বড়িয়াগাড়া থেকে বলছি আবু।
2: জি
1: আমার একটা গান শোনাবেন, ছবির নাম মাধির কোলে, আর শিল্পী চন্দ্রমোহন রাজবংশী। মাধির কোলে খাবি বাঁধে গানটা শোনাবেন, অনেকদিন আমার গান শোনা হচ্ছে না।
2: আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ফোন করার জন্য। আফজাল মোল্লা না?
0: জি হ্যাঁ, আফজাল মোল্লা ভাই দেওয়াতলা বটিয়াঘাটার বন্ধু এবং আমাদের নিয়মিত শ্রোতা।
2: এবারে কে রয়েছেন?
0: ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে? জি আমরা সবাই ভালো আছি, আশা করছি আপনিও ভালো আছেন।
1: আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি বুলবুল আহমেদ।
0: জি
1: জি, ছায়াছবির নাম ভাঙসুর, ভাঙসুর ছায়াছবি থেকে এন্ড রবিশোর ও রিজিয়া পারভিনের কণ্ঠে গানের কথা।
0: আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনাকে ফোন করবার জন্য। বুলবুল ভাই ছিলেন ভেড়ামারা কুষ্টিয়া থেকে। আচ্ছা আমরা এর পরের ফোন কলটিতে চলে যেতে চাই।
2: হ্যালো,
1: আসসালামু আলাইকুম।
2: ওয়ালাইকুম আসসালাম,
1: শুভ সকাল।
0: হ্যাঁ আমরা দুজনেই ভালো আছি।
2: মাটির ফুল। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ, অনেকে মিলে শুনছেন এবং ধন্যবাদ ফোন করার জন্য। সাথেই থাকুন, চেষ্টা করো পছন্দের গানটি শোনানোর। আর কে রয়েছেন এবারে দেখে নিব। হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম।
3: আমি হৃদয় কুষ্টিয়া ভেড়ামারা থেকে বলছি।
2: জি ভাই, হৃদয় ভাই বলুন।
3: আপনি গান শোনাবেন আমাকে,
2: জি ওপিয়া, যে কোনো গান শোনালেই হবে? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ফোন করার জন্য, সাথে থাকুন, চেষ্টা করব পছন্দের গান শোনানোর। চলে যাব পরের ফোন কলে।
0: হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে? হ্যাঁ আমরা ভালো আছি, আশা করছি আপনিও ভালো আছেন। কে বলছেন? ইব্রাহিম। জি আজকে আপনার গান শোনানো হয়েছে তো। জি তো হচ্ছে আজকে কোন গানটি শুনতে চান? মুন্না মস্তান ছায়াছবি থেকে যে কোনো গান।
2: ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ ফোন করার জন্য, সাথেই থাকুন। মোহাম্মদ ইব্রাহিম হাওলাদার মোড়লগঞ্জ বাগেরহাট থেকে ফোন করেছিলেন। চলে যাওয়া পরের ফোনে কে রয়েছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যাঁ, শুভ সকাল। হ্যাঁ, আমি কণ্ঠ শুনে চিনতে পেরেছি আপু, বলেন কোন গানটি শুনতে চান? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ফোন করার জন্য, সাথেই থাকুন। আমরা আরেকটি ফোন নিব, দেখি কে রয়েছেন।
0: হ্যাঁ, কে আছেন?
4: শুভ
0: সকাল, কে বলছেন, কোথা থেকে? জি, দীপঙ্কর দাদা, কোন গান শুনতে চান আজকে? আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে, সাথে থাকুন।
2: আচ্ছা, ধন্যবাদ সাথে থাকার জন্য এবং ফোন করার জন্য। আমরা আরেকটি ফোন নিতে পারি না?
0: অবশ্যই।
2: এবারে কে রয়েছেন? হ্যালো,
5: ওয়ালাইকুম
2: আসসালাম। জি, কে বলছেন? নামটি আবার বলবেন। আলিফ, ভেড়ামারা কুষ্টিয়া। জি বলুন। আচ্ছা, সাথী তুমি কার ছায়াছবি থেকে গান শুনতে চেয়েছেন, যে কোনটি গান শোনালে হবে বন্ধু? ধন্যবাদ ফোন করার জন্য এবং সাথেই থাকবেন। আমরা এই কলটির সাথে শেষ করছি এখনকার মতো ফোনিং পর্ব। আপনাদের সাথে চেষ্টা করব যদি আবারও কথা হয়,
0: আবার যদি সুযোগ হয় আমরা
2: বলবো। আমরা চলে যাব আপনাদের আবারও পছন্দের গানে। কোন গানটি শুনবো
0: এইবারে? আমরা শুনবো পাহারাদার, এই ছায়াছবি থেকে নিয়ে একটি।
2: দ্বৈত কণ্ঠে গিয়েছেন কনক চাপা ও ইন্দ্র কিশোর, এবং শুনতে চেয়ে অনুরোধ করেছেন চুয়াডাঙ্গার বন্ধু এম ডি বিল্লাল শেখ। তো বন্ধু, এই গানটি আপনার জন্য, শুনতে থাকুন।

0: প্রিয় শ্রোতা, জাতীয় সম্পদ ইলিশ সংরক্ষণে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার 8ই অক্টোবর হতে 29শে অক্টোবর 2026 খ্রিস্টাব্দ পর্যন্ত মোট 22 দিন ইলিশের প্রধান প্রজনন মৌসুম নির্ধারণ করেছে। এ সময়ে সারা দেশে ইলিশ মাছ পরিবহন, মজুতকরণ, বাজারজাতকরণ, ক্রয় বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ। এছাড়াও চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার, বরিশাল, ভোলা, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, ঢাকা, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, রাজবাড়ী, মানিকগঞ্জ ও মুন্সিগঞ্জ জেলার নদ নদী ও মোহনাই ইলিশ সহ সকল প্রকার মৎস্য আহরণ এবং গোপালগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, রাজশাহী, জাঁপাই নবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, নাটোর, বগুড়া, কুড়িগ্রাম, গাইবান্ধা, ব্রাহ্মণবাড়িয়া, খুলনা, কুষ্টিয়া, নড়াইল এবং জামালপুর জেলার নদ নদীতে ইলিশ মাছ আহরণ নিষিদ্ধ করা হয়েছে।
1: শ্রোতা বন্ধুরা, আপনারা রূপালীর আয়োজন শুনতে পাচ্ছেন, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। রূপালীর আয়োজনে এখন আপনাদেরকে যে গানটি শোনাব সেটি শশী পূর্ণ এই ছায়াছবি থেকে নেয়া। একসাথে গিয়েছেন সাবিনা ইয়াসমিন এবং সৈয়দ আব্দুল হাদি, আর গানটি শুনতে চেয়ে অনুরোধ জানিয়েছিলেন গোলখালী কয়রা থেকে শেখ রেজাউল।

0: বর্তমানে ডেঙ্গু ও চিকুনগুনিয়া অনেক বেশি প্রকোপ বেড়ে গিয়েছে। আসুন এর প্রতিরোধ সম্পর্কে জেনে নিই।
1: অফিসে বা বাড়িতে রাখা ফুলের টব, চারপাশে পড়ে থাকা পাত্র, পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা, চিপসের খালি প্যাকেট, পলিথিন, পরিত্যক্ত ফুড কন্টেইনার ইত্যাদিতে পানি জমে থাকতে দেবেন না।
0: নির্মাণাধীন ভবনের মাঝে লিফটের গর্তে, ওয়াটার মিটারের গর্ত এবং স্থাপনাগুলোতেও পানি জমে থাকতে একেবারেই দেবেন না।
1: যে কোনো পাত্রে জমে থাকা পানি অবশ্যই 3 দিনের মধ্যে পরিবর্তন করুন।
0: ডেঙ্গু ও চিকুনগুনিয়ার সম্ভাব্য লক্ষণগুলো হচ্ছে
1: হঠাৎ তীব্র জ্বর এবং এর সাথে যে কোনো দুটি লক্ষণ যেগুলো দেখা যেতে পারে, মাথা ব্যথা, চোখের পেছনে ব্যথা, মাংসপেশিতে বা শরীরে ব্যথা, গিরায় গিরায় ব্যথা, খাবারে অরুচি, বমি বমি ভাব, বমি, পেটে ব্যথা, পাতলা পায়খানা, শরীরে লালচে দানা, গলা ব্যথা, নাক মুখ বা মাড়ি দিয়ে রক্ত পড়া এবং বাচ্চাদের ক্ষেত্রে সর্দি কাশি।
0: ডেঙ্গু ও চিকুনগুনিয়া হলে বাড়িতেই চিকিৎসা ব্যাপারে আমাদের যেসব সাবধানতা অবলম্বন করা উচিত কিংবা যেসব পদ্ধতি ব্যবহার করা উচিত জানিয়ে দিচ্ছি সেসব তথ্য।
1: পর্যাপ্ত বিশ্রাম নেবেন জ্বর চলাকালীন এবং জ্বরের পর 1 সপ্তাহ।
0: স্বাভাবিক খাবারের পাশাপাশি তরল জাতীয় খাবার যেমন খাবার স্যালাইন, ডাবের পানি, স্যুপ, বাসায় তৈরি ফলের রস, ভাতের মাড় ইত্যাদি খেতে পারেন।
1: জ্বরে প্যারাসিটামল ব্যতীত অন্য কোনো ঔষধ খাবেন না।
0: দিনে ও রাতে ঘুমানো কিংবা বিশ্রামের সময় অবশ্যই মশারি ব্যবহার করতে হবে।
1: প্রয়োজনে আপনার নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র অথবা চিকিৎসকের পরামর্শ নেবেন।
0: মনে রাখতে হবে ফুলের টব সহ বাসার ভেতরে ও চারপাশে জমে থাকা পানি অবশ্যই 3 দিনের মধ্যে ফেলে দিতে হবে এবং 3 দিনের বেশি সময়ের জন্য বাড়ির বাইরে গেলে কমোড এবং প্যান ঢেকে রাখুন, পানির পাত্র উল্টিয়ে রাখুন।
1: ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করুন, শুধু রাতে নয় দিনেও মশারি ব্যবহার করুন।
0: মশার কামড় থেকে রক্ষা পেতে ছোট বড় সবাইকে শরীর ঢেকে রাখে এমন কাপড় পরিধান করতে হবে।
1: জ্বরের পরীক্ষা ও চিকিৎসার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন ও প্রয়োজনে হটলাইন নাম্বার 1623 ফোন করুন।
0: এডিস মশার প্রজনন স্থল ধ্বংস করি, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ করি। প্রচারে বাংলাদেশ বেতার খুলনা, সহযোগিতায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
2: এবারে কানটি শুনবো আমরা ভুলো না আমায় ছায়াছবি থেকে কনক চাপা ও এন্ডু কিশোরের কণ্ঠে। শুনতে চেয়ে অনুরোধ করেছেন নিত্যানন্দ রায়ের মহল খুলনা থেকে।

সুপ্রিয় শ্রোতা, এই গানটির সাথে শেষ করছে আজকের মতো রূপালীর আয়োজন। সাতক্ষণ সাথে ছিলাম আমি ফাল্গুনী আপু এবং ফাল্গুনী আক্তার এবং নুসরাত শাইলা। প্রকৌশল দায়িত্বে ছিলেন মোহাম্মদ সাইফুজ্জামান এবং মোহাম্মদ আবদুল্লাল মামুন। গানগুলো সংকলন করেছেন সুমনা তরফদার এবং সেটি প্রযোজনা করলেন ফাহাদ হোসেন মোল্লা।

বাংলাদেশ বেতার খুলনা, শুরু হচ্ছে রাগ রং উচ্চাঙ্গ সঙ্গীতের অনুষ্ঠান। অনুষ্ঠানে আজ ভৈরবী রাগে খেয়াল শুনবেন শিল্পী আব্দুল মালিক চিশতী।

এতক্ষণ রাগ রং অনুষ্ঠানে ভৈরবী রাগে খেয়াল শুনলেন। শিল্পী ছিলেন আব্দুল মালিক চিশতি, বাংলাদেশ বেতার খুলনা। অনুষ্ঠান ঘোষণায় ছিলাম আমি ফাল্গুনী আক্তার, অধিবেশন তত্ত্বাবধানে নুসরাত শায়লা, প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, প্রকৌশল সহযোগিতায় মোহাম্মদ সাইফুজ্জামান। সুপ্রিয় শ্রোতা, আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে বেলা 11:59। সকলে ভালো থাকবেন সেই প্রত্যাশায় আমাদের প্রথম অধিবেশনের এখানে সমাপ্তি ঘোষণা করছি। শুভ সকাল।

অধিবেশন তত্ত্বাবধানে নুসরাত শায়লা, প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, প্রকৌশল সহযোগিতায় মোহাম্মদ সাইফুজ্জামান। সুপ্রিয় শ্রোতা, আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে বেলা 11:59। সকলে ভালো থাকবেন সেই প্রত্যাশায় আমাদের প্রথম অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। শুভ সকাল।

অধিবেশন তত্ত্বাবধানে নুসরাত শায়লা, প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, প্রকৌশল সহযোগিতায় মোহাম্মদ সাইফুজ্জামান। সুপ্রিয় শ্রোতা, আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে বেলা 11:59। সকলে ভালো থাকবেন সেই প্রত্যাশায় আমাদের প্রথম অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। শুভ সকাল।

বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, সকাল 11:59। শুরু হলো আমাদের আজকের দ্বিতীয় অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে। একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। অনুষ্ঠান ঘোষণায় রয়েছে আমি ফাল্গুনী আক্তার, অধিবেশন তত্ত্বাবধানে নুসরাত শালা, প্রকৌশল তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল্লাল মামুন, প্রকৌশল সহযোগিতায় মোহাম্মদ সাইফুজ্জামান। শুরুতেই বাংলা সংবাদ ও আবহাওয়া বার্তা ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

আসসালামু আলাইকুম। দুপুর ১২টায় বাংলাদেশ বেতার খবর পড়ছি মোহাম্মদ দবির আল কাদের। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী গতকাল চট্টগ্রামের পতেঙ্গার বিমানবন্দর সড়কে দেশের প্রথম সাইকেল ট্র্যাকের উদ্বোধন করেন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে নির্মিত 3.5 কিলোমিটার দীর্ঘ এই ট্র্যাকটিতে কেবল সাইকেল আরোহীরা যাতায়াত করতে পারবেন। ট্র্যাক উদ্বোধন করে মন্ত্রী বলেন, উন্নত বিশ্বের দেশগুলোতে প্রায় প্রতিটি সড়কের পাশেই সাইকেল চালানোর আলাদা লেন থাকে। বর্তমান সরকার সেই ধারণা দেশেও বাস্তবায়ন করতে চায়। তিনি বলেন, নগরীর জীবনে মানুষ ক্রমেই আবাসিক ভবন ও অ্যাপার্টমেন্ট কেন্দ্রিক হয়ে পড়ছে। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে মানুষের জন্য হাঁটা, দৌড়ানো ও শরীরচর্চার উপযুক্ত পরিবেশ তৈরি করা প্রয়োজন। পরে অর্থমন্ত্রী চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বলেন, প্রচলিত শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের প্রযুক্তিগত জ্ঞান, ডিজিটাল পদ্ধতিতে শেখার সক্ষমতা ও কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে ধারণা থাকতে হবে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট থেকেই পরীক্ষামূলকভাবে উৎপাদিত বিদ্যুৎ যত দ্রুত সম্ভব জাতীয় গ্রিডে সরবরাহ নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি কর্পোরেশন রোসাটম। রাশিয়ার মস্কোয় বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনামের সঙ্গে রোসাটমের মহাপরিচালক আলেক্সকে লেখাসেবের এক উচ্চ পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকে এই প্রতিশ্রুতি দেওয়া হয় বলে গতকাল সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। বৈঠকে রোসাটমের মহাপরিচালক বলেন, বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এবং পরিবেশ বান্ধব ও সাশ্রয়ী মূল্য শক্তি সরবরাহের ক্ষেত্রে প্রকল্পটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, 2400 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন এই বিদ্যুৎ কেন্দ্রটি দেশের মোট বিদ্যুতের চাহিদার প্রায় 11% পূরণ করবে। রোসাটমের মহাপরিচালক বলেন, আগামী বছর এই বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের কমিশন ও প্রাথমিক স্টার্ট আপ কার্যক্রম শুরু হবে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন বলেছেন, বর্তমান সরকার এমন একটি বাংলাদেশ বিনির্মাণ করতে চায় যেখানে সংখ্যালঘু বা সংখ্যা

0: বর্তমান সরকার এমন একটি বাংলাদেশ বিনির্মাণ করতে চায় যেখানে সংখ্যালঘু বা সংখ্যাগুরুর বিভাজন নয়, পরিচয় হবে বাংলাদেশেই। তিনি আজ সকালে রাজধানীর বনানী মাঠে গুলশান বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশন আয়োজিত মহালয়া 1433-এর উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন। মাহাদি আমিন বলেন, রাষ্ট্র, সমাজ এবং সরকারের কাছ থেকে প্রতিটি নাগরিক সমান অধিকার, সমান নিরাপত্তা, সমান স্বাধীনতা এবং সমান মর্যাদা পাবেন। নাগরিক হিসেবে প্রত্যেকের এই অধিকার, নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করাই সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা। সনাতন ধর্ম অবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা উৎসবের পূর্ণ লগ্ন শুভ মহালয়া আজ। সনাতন ধর্মের বিশ্বাস মতে এই দিনে দেবী দুর্গা কৈলাসের নিজ আবাস থেকে মর্তলোকে তার পিতলের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। এ উপলক্ষে রাজধানী ঢাকাসহ বিভিন্ন মন্দিরে প্রার্থনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে। আজ ভোর থেকেই চণ্ডীপাঠের মধ্য দিয়ে মর্তে দেবী দুর্গাকে আহ্বান জানানো হয়। মহালয়া উপলক্ষে চণ্ডীপাঠ ছাড়াও বিভিন্ন মন্দির ও মণ্ডপে মহালয়ার ঘট স্থাপন ও বিশেষ পূজা করা হচ্ছে। দেবী দুর্গার আরাধনার পাশাপাশি হিন্দু ধর্ম অবলম্বীরা আজ পূজা ও ব্রাহ্মণদের বস্ত্রদানের মাধ্যমে তাদের পূর্বপুরুষদের স্মরণ ও শ্রদ্ধা নিবেদন করছেন। উল্লেখ্য, আগামী 16 অক্টোবর ষষ্ঠী পূজার মাধ্যমে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। আগামী 21 অক্টোবর বিজয়াদশমীর মাধ্যমে এই উৎসবের সমাপ্তি ঘটবে। বিশ্বের অন্যান্য স্থানের মতো আজ দেশে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত হচ্ছে। এবছর দিবসটির প্রতিপাদ্য বাস্তব অভিজ্ঞতার কথা শোনা, প্রকৃত কণ্ঠস্বর, প্রকৃত পরিবর্তন। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং বিভিন্ন সংস্থা দিবসটি উপলক্ষে বিস্তারিত কর্মসূচি পালন করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার সমঝোতা হয়েছে, যার আওতায় যুক্তরাষ্ট্র সহ বিশ্ববাজারে অবিলম্বে ডিজেল সরবরাহ করবে রাশিয়া। রাশিয়ার ডিজেল রপ্তানির উপর আগামী বছরের 7 এপ্রিল পর্যন্ত নিষেধাজ্ঞা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। ট্রাম্পের দাবি, এই চুক্তির ফলে দ্রুত কমতে পারে জ্বালানির দাম। কয়েক ধাপে লাখ লাখ টন ডিজেল সরবরাহ করার কথা রয়েছে রাশিয়ার, তবে এই সিদ্ধান্তের সমালোচনা করেছে ইউক্রেন। দেশটির আশঙ্কা, রাশিয়ার উপরে নিষেধাজ্ঞা শিথিল করা হলে যুদ্ধ দীর্ঘায়িত হতে পারে। খেলার খবর ক্রিকেট। সংযুক্ত আরব আমিরাতের শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম ইনিংসে 8 উইকেটে 317 রান নিয়ে বাংলাদেশ আজ দ্বিতীয় ইনের ব্যাটিং শুরু করেছে। সবশেষ আবহাওয়া। আজ সন্ধ্যা 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তর নদীবন্দর সময়ের জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 1টায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার আজ সন্ধ্যা 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। আজ ঢাকা ও আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ হালকা বৃষ্টি হতে পারে, দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
2: এতক্ষণ ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান রিলে করে শোনানো হল। বাংলাদেশ বেতার খুলনা জানিয়ে দিচ্ছে আমাদের আজকের অনুষ্ঠান পরিচিতি। নাটক শাহজাহান প্রচারিত হবে বিকেল 3:05। কাহিনী ডি এল রায় এবং বেতার নাট্যরূপ ও প্রযোজনা মোহাম্মদ রবিউল ইসলাম। বিজ্ঞাপন তরঙ্গ বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বেলা 1:05। এবারে সঙ্গীতানুষ্ঠানের সময়সূচি। দেশাত্মবোধক গান শুনবেন সুবীর নন্দীর কণ্ঠে দুপুর 12:15। এছাড়াও শুনতে পাবেন দেশের গান সন্ধ্যে 6:40, রাত 8:55 ও রাত 9:20। আধুনিক গান শুনতে পাবেন দুপুর 12:30 এবং বেলা 2:40। ছায়াছবির গানের অনুষ্ঠান ছায়াছন্দ শুনতে পাবেন বিকেল 4:05।

রবীন্দ্রসঙ্গীত মনশ্রী অঞ্জলি রানী পোদ্দারের কণ্ঠে শুনতে পাবেন দুপুর 12:20। এছাড়া রবীন্দ্রসঙ্গীত শুনবেন বেলা 2:30। পল্লিকীতি শুনবেন দুপুর 12:40 এবং দুপুর 2:50। চিরায়ত বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের আঞ্চলিক জ্ঞানের অনুষ্ঠান শুনতে পাবেন বিকেল 4:45। মেলোডি অ্যালবামের গানের অনুষ্ঠান সন্ধে 6:00। এছাড়া FM ব্যান্ড 88.8 MHz NHK জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন রাত 9:00। শুনলেন আমাদের আজকের অনুষ্ঠান পরিচিতি।

0: বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়।
1: আসসালামু আলাইকুম, বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি নাসিমা আক্তার। বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এবং বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত বলেছেন, ষড়যন্ত্র, সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টিকারীদের দাঁত ভাঙা জবাব দিতে হবে। ষড়যন্ত্র, সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টিকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না, আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি গতকাল যশোর সদর উপজেলার রূপদিয়া বাজারে সারা দেশে নিষিদ্ধ আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাস, ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি ক্ষমতায় এসেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী ধাপে ধাপে উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। নরেন্দ্রপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম বিশ্বাসের সভাপতিত্বে জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবিরুল হক সাবু, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সমাবেশে উপস্থিত ছিলেন। খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, ডেঙ্গুর সংক্রমণ কমিয়ে আনা কেসিসির জন্য একটি বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে গিয়ে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। প্রতিদিন আমাদের কাজ করতে হচ্ছে। তিনি গতকাল খুলনা মহানগরীর বিভিন্ন ওয়ার্ড এলাকায় চলমান মশক নিয়ন্ত্রণ ও পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পরিদর্শনকালে গণমাধ্যম কর্মী ও স্থানীয় অধিবাসীদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তৃতায় কথা বলেন। কালিশপুরের ১২ নম্বর ওয়ার্ডের ক্যাম্পগুলির অবস্থা দুঃখজনক উল্লেখ করে প্রশাসক বলেন, এলাকাটি নগরীর সবচেয়ে ঘনবসতি এলাকার মধ্যে অন্যতম। একেকটি ক্যাম্পে হাজার হাজার পরিবারের বসবাস, অথচ এখানের সড়ক, ড্রেন, স্যানিটেশন ব্যবস্থা খুবই নাজুক। অল্প সময়ের মধ্যে এখানের বিদ্যমান সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হবে। নিজেদের বসতি এলাকার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে কেসিসির কাজে সহযোগিতা করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান। প্রশাসক নগরীর ২৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ টুটপাড়া ২ নম্বর ক্রসরোড ও বালুর মাঠ এলাকা, ১২ নম্বর ওয়ার্ডের ১৬ নম্বর রোড, ৭ নম্বর ক্যাম্প এলাকার পরিচ্ছন্ন কার্যক্রমের অগ্রগতি পরিদর্শনের পাশাপাশি ড্রেনেজ ও বর্জ্য ব্যবস্থাপনা ও চলমান উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন। কেসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ আনিসুর রহমান, সমাজসেবক অ্যাডভোকেট ফজলে হালিম লিটন, সাবেক কাউন্সিলর এইচ এম আবু সালেক, টুটপাড়া বালুর মাঠ আবাসিক কল্যাণ সমিতির সভাপতি মোহাম্মদ আব্দুল গফার, সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়েজ ভুঁইয়া, সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও কেসিসির ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার ক্ষণগণনার মহালয়া আজ। এর মধ্য দিয়ে শুরু হয়েছে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। সনাতন ধর্মের বিশ্বাস মতে এই দিনে দেবী দুর্গা কৈলাসে নিজ আবাসন থেকে মর্ত্যলোকে তার পিত্রালয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। এদিকে এ উপলক্ষে সাতক্ষীরার দেভাটায় চলছে শেষ মুহূর্তের প্রতিমা তৈরির কাজ। এবারে এর উপর শুনুন আমাদের সাতক্ষীরার সংবাদদাতার পাঠানো একটি প্রতিবেদন।
2: সনাতন ধর্মাবলম্বী বাঙালিদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা, আর অল্প কিছুদিন পরে শুরু হবে দুর্গাপূজা। এই মুহূর্তে চলছে প্রতিমা তৈরির কাজ এবং রং দেওয়া। এবারে দেভাটা উপজেলাতে ২১টি পূজা মণ্ডপের কাজ চলছে এবং অন্যান্য বিষয় নিয়ে মন্দিরের সভাপতি বলেন,
3: আমাদের এই মায়ের মন্দির ১৩৬৯ সাল থেকে পূজা হয়, এবং এখানে আমাদের বাধা সৃষ্টি কেউ করিনি। আমাদের এখানে আছে, আমাদের ভিন্ন সাহেব আছে, সবাই আমরা মিলিতভাবে পূজাটা করি।
2: বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমাদেরকে জানান,
4: বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে এই বিষয়ে আমরা বিভিন্ন পূজা মণ্ডপে আমরা ভিজিট করছি। আমার যে টহল পার্টিগুলো আছে তারাও প্রতিনিয়ত যাচ্ছে। বিগত বছরে যেভাবে নিরাপত্তা বলয় সৃষ্টি করা হয়েছিল, এবার তার ব্যতিক্রম ঘটবে না। যেমনটি আমাদের সিসি ক্যামেরা প্রত্যেকটি পূজা মণ্ডপে থাকবে এবং সিসি ক্যামেরা মনিটরিং আমরা করে থাকবো, এবং পূজা চলাকালীন সময় টহল পার্টি ছিল সেটাও জোরদার করা হবে।
2: দেবাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা সার্বিক বিষয় নিয়ে বলেন,
5: শারদীয় দুর্গাপূজা যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে সুষ্ঠু সুন্দরভাবে উৎসবমুখর পরিবেশে যাতে উদযাপিত হয়, এ লক্ষ্যে দেভাটা উপজেলা প্রশাসন ইতিমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। এবছর দেভাটা উপজেলায় ২১টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হবে। এ লক্ষ্যে আমরা ইতিমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা প্রদান করা হয়েছে এবং পূজা মণ্ডপের মণ্ডপ কমিটি যারা রয়েছেন তাদেরকে দিক নির্দেশনা প্রদান করা হবে।
2: সাতক্ষীরা থেকে ফারুক মাহবুবুর রহমান, বাংলাদেশ বেতার, খুলনা।
1: খেলার খবর ফুটবল। মাগুরা সদর উপজেলার ধলহরা মাঠে বেগম খালেদা জিয়া স্মৃতি ১৬ দলীয় টুর্নামেন্টের গতকালের উদ্বোধনী খেলায় কেটিএম স্পোর্টিং ক্লাব ১-০ গোলে শ্রীপুর শ্রীখোল ফুটবল একাদশকে পরাজিত করে। এদিকে খুলনার রূপসার নেহালপুর শ্রীরামপুর অগ্রগামী মাঠে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের গতকালের ফাইনাল খেলায় মিজান ফুটবল একাদশ ১-০ গোলে সাদি ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হন। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। শেষ হলো আমাদের পরবর্তী খবর, প্রচারিত হবে সন্ধ্যে ৬টা ৩৫ মিনিটে ইংরেজিতে।
0: বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন দেশের গান। শিল্পী সুবীর নন্দী, গানটির গীতিকার মাহফুজুর রহমান মাহফুজ।

দেশের গানটি শুনলেন বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত। আমাদের আজকের শিল্পী মনশ্রী অঞ্জলি রানী পোদ্দার।

0: আপনারা মনুষ্রী অঞ্জলি রানী পোদ্দারের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনলেন।
1: অগ্নি দুর্ঘটনা মোকাবেলায় করণীয়। অসাবধানতাই অগ্নিকাণ্ডের প্রধান কারণ, তাই আগুন ব্যবহারে সতর্ক হন। অগ্নি দুর্ঘটনার অন্যতম কারণ হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট বা বৈদ্যুতিক গোলযোগ, তাই নিয়মিত বৈদ্যুতিক সংযোগ ও লোড পরীক্ষা করুন। যেখানে সেখানে সিগারেটের জ্বলন্ত অংশ না ফেলে নিরাপদ স্থানে ফেলুন। রান্নার পর চুলার আগুন সম্পূর্ণ নিভিয়ে ফেলুন। ছেলে মেয়েদের আগুন নিয়ে খেলা থেকে বিরত রাখুন। খোলা বাতির ব্যবহার বন্ধ রাখুন। আগুন ছোট হোক বা বড় হোক, ফায়ার সার্ভিসকে দ্রুত সংবাদ দিন। হাতের কাছে সবসময় দুই বালতি পানি এবং বালু মজুদ রাখুন। অগ্নি নির্বাপনে সতর্ক হন।
0: বাংলাদেশ বেতার খুলনা আমন্ত্রণ জানাচ্ছি আধুনিক গান শোনার জন্য। অনুষ্ঠানের প্রথম গানটি শুনব শেখ মোস্তাক আহমেদের কণ্ঠে। গানটি গীতিকার ইমরুল কায়েস।

পরপর দুখানি আধুনিক গান শুনলেন। আজকের শিল্পীরা ছিলেন শেখ মোস্তাক আহমেদ এবং নুসরাত জাহান মহুয়া। আপনারা আমাদের অনুষ্ঠান শুনতে পাচ্ছেন মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্টজে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্টজে, এবং সেই সাথে শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকেও। বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, এখন শুনবেন পল্লীগীতি। প্রথম গানটির শিল্পী হাসিয়ারা খাতুন হাসি, গানটির কথা সাজিয়েছেন ইউনুস আলী মোল্লা।

পরপর দুখানি পল্লীগীতি শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা। এখন আল্লাহ পাকের শানে হামদ পেশ করা হচ্ছে।

আল্লাহ পাকের শানে হামদ পেশ করা হল। নিশ্চয়ই সাফল্য লাভ করবে সে যে পবিত্র আর যে প্রতিপালকের নাম স্মরণ করে এবং নামাজ আদায় করে। সমস্ত জমিনই তোমার জন্য মসজিদ, যখন নামাজের সময় হবে নামাজ পড়বে। আল কোরআন, বাংলাদেশ বেতার খুলনা। খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী এখন প্রচার করা হচ্ছে পবিত্র জোহরের নামাজের আজান ও দোয়া।

0: آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: পরিপূর্ণ মুমিন ওই ব্যক্তি যার চরিত্র সবচেয়ে ভালো, আর তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ওই ব্যক্তি যে তার স্ত্রীর সাথে আচার ব্যবহারের সময়ে সবচেয়ে ভালো। মুমিন ব্যক্তি যখন মুমিনের সাথে সাক্ষাৎকার করে, তাকে সালাম প্রদান করে এবং তার সাথে মুসাফাহ করে, তখন উভয়ের গুনাহ এমনভাবে ঝরে পড়ে যেমন গাছ হতে পাতা ঝরে পড়ে। আলহাদিস
3: বাংলাদেশ বেতার খুলনা, এখন বেলা একটার সংবাদ ইংরেজিতে ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

প্রিয় শ্রোতা, এই মিষ্টি দুপুরে যে যেখান থেকে বসে আমাদের অনুষ্ঠান শুনছেন, সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ। বিজ্ঞাপন তরঙ্গের পুরো সময় জুড়ে আপনাদের সাথে রয়েছে সাবিত্রী গাইন, অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন বিশ্বনাথ রায়, প্রকৌশল তত্ত্বাবধানে রয়েছেন মোহাম্মদ আব্দুল্লাহ মামুন, প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ সাইফুজ্জামান। প্রিয় শ্রোতা, আয়োজনটিতে রয়েছে আপনাদের পছন্দের গান, থাকছে ফোন ইন প্রোগ্রাম। আপনারা আমাদেরকে ফোন করতে পারেন 0194 1219 70 এই নাম্বারে। তো প্রিয় শ্রোতা, আর কথা বলবো না, চলে যাব আমাদের মূল আয়োজনে, আপনাদের পছন্দের গানে। শুনে আসি আজ গায়ে হলুদ ছায়াছবি থেকে গান, কণ্ঠ দিয়েছেন কনক চাপা, আর শুনতে চেয়েছেন হাবিবুর রহমান চাঁদপুর থেকে। শুনুন বন্ধু আপনার পছন্দের এই চমৎকার।

শ্রোতা, আপনারা বিজ্ঞাপন তরঙ্গের আয়োজন নিয়ে আপনাদের পছন্দের গান শুনছেন। এবারে শুনবেন লাল গোলাপ ছায়াছবি থেকে গান, কণ্ঠ দিয়েছেন সুবীর নন্দী, আর শুনতে চেয়েছেন প্রকাশ বিশ্বাস ট্যাঙ্গাখালী মাগুরা থেকে।

0: রিতা, রিতা কই তুমি, কোথায় গেলে? রিতা, রিতা
1: কি হয়েছে এত ডাকাডাকি কেন? পানি আনতে গিয়েছিলাম।
0: কলসটা রেখে এদিকে একটু এসো।
1: আসছি। কি হলো তোমাকে? আজ এত খুশি খুশি লাগছে, ব্যাপারটা কি?
0: দেখো তো কেমন হয়েছে।
1: বাহ, চমৎকার হয়েছে। সবুজ শাড়ি, লাল পাড়, এমন একটা শাড়ির আমার অনেক দিনের শখ।
0: কিনে তো দিতে ইচ্ছে করে, কিন্তু টাকার সাথে তো পেরে উঠি না। আর এই টাকাগুলো রাখো, তোমার কানের দুল বানাবার প্রথম কিস্তির টাকা। এমনি ভাবে জমিয়ে জমিয়ে যখন পুরোটা হবে, তখন আমরা দুজনে সোনার দোকানে গিয়ে তোমার পছন্দ মতো কানের দুল গড়তে দিয়ে আসবো।
1: তুমি শত অভাব অভিযোগের মধ্যেও এমনি ভাবে আমার শখের কথা চিন্তা করো, ভাবলে মনে হয় পৃথিবীতে আমি সবচেয়ে সুখী।
0: তোমার শখ আর পূরণ করতে পারলাম কই রিতা? তারপর মেয়েটা বড় হচ্ছে, ওকে লেখাপড়া শিখিয়ে পরের ঘরে পাঠাতে পারলেই আর কোনো চিন্তা থাকবে না।
1: আমাদের সোহানাটা লেখাপড়ায় ভালো, স্কুল থেকে এসেই খেলতে চলে যায়। জানো,
0: বলো,
1: যেদিন খেলতে না যায় সেদিন শুধু পড়ে পড়ে ঘুমায়।
0: বাচ্চাদের দিনে এত ঘুমানো ঠিক না। ওই যে বলতে বলতে মামুনি চলে এসেছে।
2: আব্বু, তুমি হাট থেকে আমার জন্য কি এনেছো? দাও না।
0: এই নাও মামুনি।
2: এতগুলো দানাদার, কি মজা, কি মজা। আম্মু, আমার মোটেও ভালো লাগছে না, আমার কেমন যেন বমি বমি আসছে।
1: একি, কালকে চেয়ে দেখছি তোর জ্বর আরো বেড়েছে, জ্বরে গা একদম পুড়ে যাচ্ছে।
2: মা, আমাকে আসতে ধরো, আমার সারা শরীরে ব্যথা, আমার একটুও ভালো লাগছে না।
1: ওগো সোহানার বাপ,
0: কি হয়েছে?
1: তাড়াতাড়ি চলো, সোহানাকে এক্ষুনি ডাক্তারের কাছে নিতে হবে।
0: কেন, ওর জ্বর কমেনি?
1: কমবে কি, আরো বেড়েছে, সঙ্গে ওর গায়েও অনেক ব্যথা হয়েছে।
0: ঠিক আছে, তাহলে নিয়ে চলো।

0: ডাক্তারাপা, কি বুঝলেন ওর জ্বর?
1: ভয়ের কোনো কারণ নেই, ঠিক হয়ে যাবে।
2: ওর কি কোনো জটিল রোগ? মানে
1: এই টেস্টগুলো আগে করে নিয়ে আসুন, তারপর দেখি।
2: আচ্ছা আপা।
1: টেস্টগুলো, হ্যাঁ যা ভেবেছিলাম, ওর ডেঙ্গু পজিটিভ, তবে খাবারাবার কিচ্ছু নেই, রোগীর অবস্থা ভালো আছে, চিকিৎসা আর পর্যাপ্ত বিশ্রাম নিলে সুস্থ হয়ে উঠবে।
0: ডাক্তারাপা, এ ডেঙ্গু জ্বরের কারণ কি?
1: সাধারণত এক শ্রেণীর মশা, যার নাম এডিস মশা। এই মশাগুলো আকারে একটু বড় হয়, গায়ে সাদা সাদা ডোরা কাটা, এরা সাধারণত দিনে কামড়ায়। এই মশা কামড়ালেই ডেঙ্গু জ্বর হয়।
0: আমাদের মেয়েটার আবার দিনে ঘুমানোরও অভ্যাস আছে।
1: দিনে ঘুমালে গা হাত পা ঢেকে রাখতে হবে, সবচেয়ে ভালো হয় রাতের মতো দিনের বেলাও মশারি টানিয়ে ঘুমানো।
2: এসব মশা কোথায় জন্ম নেয় আপা?
1: এরা সাধারণত স্বচ্ছ জমাট বাঁধা পানিতে জন্ম নেয়। এই মশা আমাদের বাড়ির আশেপাশে জমে থাকা পানি, ডাবের খোলা, ফুলের টব, ভাঙা পাত্র, টায়ারের ভেতর জমা পানি, এই সব পানিতে এডিস মশা ডিম পাড়ে। তাই আমাদের সকলে সচেতন থাকতে হবে যেন কোনো ক্রমে এই সব স্থানে পানি জমে এই মশা বংশ বিস্তার করতে না পারে।
0: এই সব ডেঙ্গু রোগীকে কি খাবার দিতে হবে ডাক্তারাপা?
1: ডাবের পানি, লেবুর শরবত, ফলের রস, স্যালাইন ইত্যাদি তরল খাবার বেশি বেশি করে খেতে দিতে হবে এবং পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে। এসব নিয়ম মেনে চললে মামনি অতি শীঘ্রই সুস্থ হয়ে উঠবে।
3: প্রচারে বাংলাদেশ বেতার খুলনা সহযোগিতায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
4: বিজ্ঞাপন তরঙ্গের আয়োজনে আপনারা আপনাদের পছন্দের গান শুনছেন। এবারে শুনবেন দুই জীবন ছায়াছবি থেকে গান, যেগুলো কণ্ঠ দিয়েছেন রুনা লায়লা ও এন্ড্রু কিশোর। আর শুনতে চেয়েছেন এমডি ওয়াহিদুজ্জামান ভেড়ামারা কুষ্টিয়া থেকে। এই গানটির পরেই আমরা চলে আসব সরাসরি ফোন ইন প্রোগ্রামে। আপনারা আমাদেরকে ফোন করবেন 01974 121970 এই নাম্বারে। শুনতে থাকুন গান।

0: শ্রোতা বন্ধুরা, কথা দিয়েছিলাম গানের ওপারে ফিরব ফোন ইন প্রোগ্রাম নিয়ে। আমাদের সাথে ঠিক এই মুহূর্তে কথা বলার নম্বর হচ্ছে 01974121970। ফোন চলে এসেছে, কে আছেন প্রথমে? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমরা দুজনেই ভালো আছি, কে আছেন সাথে?
1: ভালো থাকেন, দোয়া করি। কথা বলছি মোহাম্মদ জাফর পালোয়ান, সভাপতি কাকচিড়িয়া বাজার জেলা বরগুনা। ভাই আপু,
0: হ্যাঁ বলুন।
1: ভাই আমি গান শুনতে চাচ্ছি, ছবি ব্যবধান। ব্যবধান ছবি থেকে সৈয়দ আব্দুল্লাহ কণ্ঠে শোনাবেন, প্রেম কেমন খেলা তা শিখাবো তোমায়।
0: ঠিক আছে, বুঝতে পেরেছি। কাকচিড়া বরগুনা থেকে ছিলেন জাফর ভাই।
2: আসসালামু আলাইকুম। কে রয়েছেন? আমরা সবাই ভালো আছি, ভীষণ ভালো আছি। হ্যাঁ বলুন। অনেক ধন্যবাদ।
0: হ্যালো,
3: আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম।
3: আজকে
0: বলুন কোন গান
3: শুনতে চান। আজকে শোনাবেন বাবার মর্যাদা।
0: বাবার মর্যাদা?
3: জি জি, বাবার মর্যাদা।
0: ঠিক আছে, যে কোনো গান?
3: হ্যাঁ হ্যাঁ, যে কোনো গান।
0: ঠিক আছে, ধন্যবাদ। আপনি আরও অনেক গানের অনুরোধ করেছেন বলছিলেন, আশা রাখছি আপনার অনুরোধ অবশ্যই আমরা রক্ষা করতে পারবো। আপনি নিয়মিত আমাদের সাথে থাকুন।
2: দেখবো কে রয়েছে। ওয়ালাইকুম আসসালাম, কে রয়েছেন? আমরা সবাই ভীষণ ভালো আছি।
0: হ্যাঁ ভালো আছি ভাইয়া। বলুন। ঠিক আছে, বুঝতে পেরেছি। এবারে কে যুক্ত হচ্ছেন আমাদের সাথে? আমাদের সাথে কথা বলার ফোন নম্বরটি হচ্ছে 01974121970। দুঃখিত, কেউ একজন আছেন আমাদের সাথে, সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, আরো একটিবার চেষ্টা করুন। শ্রোতা বন্ধুরা, চলছে ফোন ইন প্রোগ্রাম। হ্যাঁ, ফোন চলে এসেছে।
2: হ্যালো,
3: ওয়ালাইকুম
2: আসসালাম, কে রয়েছেন? বলুন।
3: সামনে যা খেলা হবে
0: ঠিক আছে, ধন্যবাদ। লিখিয়ে রেখেছি আপনার অনুরোধের কথাটি, অবশ্যই চেষ্টা করব আগামী যে কোনো দিন আপনার পছন্দের গানটি শুনিয়ে দিতে। হ্যালো, শুভ দুপুর, কে আছেন সাথে?
4: আমি নিখিল মিশ্রা, সুপ্রিম কোর্টের আরঙ্গাটা খুলনা।
0: নিখিল দা, হ্যাঁ বলুন।
4: দাদা আমি একদল বাংলাদেশ বেতারের নিয়মিত শ্রোতা। দাদা আমি অনুরোধ করে অনুরোধের গান শুনতে পাই না।
0: আচ্ছা বলুন তো, আজকে কোন গান অনুরোধ করছেন আপনি? আচ্ছা, শিল্পী নাম বলতে পারবেন? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আপনার অনুরোধ হচ্ছে কাল্লু মামা স্যার ছবি থেকে গান।
2: দেখবো এবার কে রয়েছেন। নমস্কার, অনেক ধন্যবাদ।
4: কালিয়া ওই ছবি থেকে একটি গান শোনাবেন, আর আপনারা দুইজন ভালো থাকুন দাদা ও দিদি।
0: আপনিও ভালো থাকুন, অনেক ধন্যবাদ আপনাকে। কালিয়া চা ছবি থেকে গান শুনতে চেয়েছেন, এবারে কে আছেন সাথে?
2: হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে রয়েছেন? ওয়ালাইকুম আসসালাম, কে রয়েছেন?
0: হ্যাঁ, আপনার নামটি বলুন ভাই।
5: আমার নাম মোহাম্মদ মুস্তাফিজুর রহমান মোস্তফা।
0: মুস্তাফিজুর রহমান মোস্তফা, হ্যাঁ।
5: আমি একটু গান শুনতে যাচ্ছিলাম বেদের মেয়ে দোস্তা ছবি থেকে।
2: হ্যাঁ,
0: কোন গানটি?
5: যে
0: কোনো একটি গান।
2: আচ্ছা,
0: আপনি আপনি কোথা থেকে ফোন করেছেন? চৌগাছা কুটিপাড়া। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। কুটিপাড়া চৌগাছা যশোর থেকে ফোন করেছিলেন। এবারে কে আছেন আমাদের সাথে?
2: হ্যালো, হ্যালো,
0: দুঃখিত, সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, সময় রয়েছে, চেষ্টা করুন।
2: হ্যালো,
5: ওয়ালাইকুম
2: আসসালাম, কে রয়েছেন? আমরা দুজনই খুব ভালো আছি।
0: আব্দুল আলীম, হ্যাঁ বলুন ভাই। আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে, অনেকদিন পর আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। আশা রাখছি নিয়মিত আমাদের সাথে থাকবেন, আর আপনার পছন্দ করা গানটি অবশ্যই শোনানোর চেষ্টা থাকবে আমাদের।
2: অবশ্যই। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে রয়েছেন? আমরা সবাই ভীষণ ভালো আছি। হ্যাঁ বলুন। অনেক ধন্যবাদ।
0: এখনকার মতো সবশেষ ফোন কলটি নিচ্ছি এবারে। কে আছেন? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, হাবিব কোথা থেকে? চাঁদপুর জেলা, হ্যাঁ বলুন ভাই। আজ গায়ে হলুদ ছবি থেকে কনক চাপার কণ্ঠে গান। নেটওয়ার্ক জনিত সমস্যা হলে বুঝতে পেরেছি, অনেক ধন্যবাদ আপনি সহ আপনাদের সবাইকে যারা আমাদের সাথে ফোন প্রোগ্রামে এই মুহূর্তে যোগ দিয়েছিলেন, যাদের সাথে কথা বলতে পারেনি। আশা রাখছি বেলা দুটোর বাংলার সংবাদের পর আমরা আবারও আপনাদের সাথে ফোন ইন প্রোগ্রামে যুক্ত হতে পারব।
2: প্রিয় শ্রোতা, এবার শুনবেন সুখের ঘরে দুঃখের আগুন ছায়াছবির গান। যুগলে কণ্ঠ দিয়েছেন এন্ড্রু কিশোর ও কনক চাপা, আর শুনতে চেয়েছেন নিত্যানন্দ রায়ের মহল খুলনা থেকে।

0: মা,
1: কি রে সুমন,
0: তোমার না শরীর খারাপ? জ্বর?
1: তেমন কিছু না রে বাপ, একটু ঠান্ডা লাগছে।
0: কি কও মা, তোমার গা দেহি পুইরা যাইতাছে? না, আজ তুমি কামে যাইও না মা।
1: কামে না গেলে ভাত আইব কই থেকে রে বাপ? বস্তির ঘরের ভাড়া দিমু কেমনে?
0: কেন, আমি যে রাস্তার মোড়ে পানির বোতল বেছি, দরকার হইলে রাত পর্যন্ত বেসুম।
1: পানি বেচা পয়সায় তো তোর নাস্তার পয়সাই হয় না।
0: পুঁজি থাকলে তো অন্য কিছু বেচতাম।
1: থাক বাপ, জানাই তা নিয়ে ভাবিস না রে। অহন যাই, দেরি হয়ে গেলে অনেক খিস্তি হুনত হয় আমার আবার।
0: এই জ্বর নিয়ে তুমি কামে যাইবা মা? আমার খুব কষ্ট লাগতেছে। আমি বড় হইলে আর তোমার বাসার কাম করতে দিব না। যেমনে হোক, আমি কামাই কইরা তোমার খাওয়াবো, তুমি হারা দিন ঘরে বসে থাকবা।
1: আইসা রে বাপ, আইসা, বড় হইয়াল তখন আর আমি কাজ করুম না। আর তুইও রোদের মধ্যে বেশিক্ষণ রাস্তা রাস্তা এখন থাকিস না, বুঝছস
0: মা?
1: কি রে আবার কি?
0: কাশিম মামা যে একটা কথা কইছিল, মনে আছে?
1: হ মনে আছে, কিন্তু
0: কোনো কিন্তু না, তোমার লগে এখনই আমি বাইর হমু।
1: আইসা আইসা, ল চাই, আই আই, তাতে
0: চলো মা।
2: বচপন মহাম্রত কো দিল সে না জুদা করনা, জব ইয়াদ মেরি আয়ে মিলনে কি
1: দুয়া। কাশিম ভাই,
3: আসিয়া, তোমার কথা ভাবতে না ভাবতে এসে পড়ছো, কি অন্তর যোগাযোগ, তা কেমন আছো?
1: বাইসা আসি, শুধু এই কথাটাই কইতে পারি ভাই।
3: সুমন রো লগ নিয়েছো দেখি?
1: হ, আপনি যে কইছিলেন আপনার গ্যারেজে ওরে কাম দিবেন।
3: দেরি করে ফেলালে তো, অহন আমি লোক রেখে ফেলছি।
1: ও তাইলে জায়গা,
3: বসো বসো বসো, এত তারা কিসের?
1: না
3: যখন চা খেয়ে যাও।
1: এই কাশিম ভাই, আমার তো আবার কামে যাইতে হইব ভাই।
3: আরে আসিয়া, এমন সুন্দর গত নিয়া তুমি মাইনষের বাসায় কাম করো, বড় আফসোস লাগে আসিয়া। তোমার জামাইটা আসলে একটা অমানুষ, এমন সুন্দর বউ আর এমন একটা মাসুম বাচ্চা ফালাইয়া কেউ নিরুদ্দেশ হয়, চরিত্রহীন।
0: মা চলো।
3: না রে, না না না না, আমার দরজায় এসে তো তোমরা ফিরে যেতে পার না। আসিয়া, সুমন আমার গ্যারেজেই কাম করব, তাতে আমার লাভ হোক লস হোক কিচ্ছু যায় আসে না। হইলে তো জঙ্কার উডানির কামে লাগাইয়া দে, একটু শিখায় পরে আলো যাতে আতুর না হইয়া যায়। আরে আরে, হন হন হন হন, চোখে কালো চশমা লাগাইয়া দিস। বাবা সুমন, যাও যাও, লেদুর লোক যাও, কাম শিখো।
1: কাশিম ভাই, আপনি যে কি বইলা?
3: কিচ্ছু কইতে হইব না, তোমার পোলা তো আমারই পোলা। না মানে অপরিচিত পোলা পান রাখলে সমস্যা হয়, চান্স পাইলেই চুরি চামারি করে।
1: আপনার এইখানে কাম কইরা পোলাররা যদি কিছু টাকা পায়?
3: সময় হলে টাকা পাইব, আগে দুই চার মাস যাক কাম শিখুক। কতজনে কাম শিখনের লেগা উল্টা আমার টাকা দিতে চায়, আমি কিন্তু অত লোভী না।
1: কিন্তু কিছু টাকা তো
3: দুপুরে সকলের লগে খাইব।
1: সকালের রাইতের খাবার?
3: সেইটাও ধীরে ধীরে হইব, কাম ভালো করলে তাড়াতাড়ি হইব।
1: না মাইনে,
3: চিন্তা করো না তো আসিয়া, তোমরা হইলা আমার আপন মানুষ, না খাইয়া থাকবা না, যাও যাও।
1: আল্লাহ আপনার ভালো করুক ভাই। আসসালামু আলাইকুম।
3: ওয়ালাইকুম আসসালাম।
1: আল্লাহর কাছে হাজার শুকর, কষ্টতে কপালে নিয়ে আই জন্মাইছি, দেহি না কয়টা মাস।
3: আসিয়া কি চিন্তা করো, ধরো ধরো পঞ্চাশটা টাকা রাখো তোমার কাছে, আর ধরো না।

0: এই সুমিন না, কি হয়েছে, হাত কাটা গেছে? আরে অসুবিধা নাই, অসুবিধা নাই, এইসব কামে কতবার হাত কাটে আবার ঠিক হয়ে যায়। হ্যালো দু শুন না দে, পটি বান্ধা দে, দে দে দে দে, আরে কাম শেষ করুক, পরে দেখিস।
1: দেখবত কো
0: মেম্বার সাহেব, আসসালামু আলাইকুম।
1: ওয়ালাইকুম আসসালাম।
0: মেম্বার সাহেব কি মনে করিয়া?
1: তোমার নিয়ে তো এক জ্বালা হয়েছে কাশেম।
0: কেন মেম্বার সাহেব, আমি সরল সিধা মেকানিক, আমার নিয়ে আবার কিসের সমস্যা?
1: তোমার না কতবার মানা করছি, তোমার গ্যারেজের কামে এইসব ছোট ছোট বাচ্চা পোলাপান রাখবা না।
0: কি করুন মেম্বার সাহেব, মানবতার কারণে না রেখেও পারি না, ওরা তো খুবই গরিব মানুষ, কাজে না রাখলে খাউন জুটে না।
1: তোমারও বেশি লাভ, নাম মাত্র টাকা পয়সা দিয়া পোলাপান খাটাও। কিন্তু কাশেম মিয়া, একবার চিন্তা করে দেখছো, যেই সময়ে অগ স্কুলে যাওয়ানোর কথা, খেলাধুলা করণের কথা, সেই সময়টা অগরে দিয়া এইসব ঝুঁকিপূর্ণ কাম করাও তুমি? তোমারও তো ছেলে মেয়ে আছে নাকি?
0: কিন্তু কি করুম, আর কোনো উপায়ও তো নাই, ওলা পান কাম শিক্ষা ভালো মেকানিক হতে পারবো।
1: কিন্তু জানো তো, শিশুশ্রম আইন তো বৈধ না, তাছাড়া এইটাতে শিশুদের শারীরিক আর মানসিক স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হয়। উপায় না থাকলেও সবাই যদি সচেতন হয়, সবাই যদি শিশুদের প্রতি সহৃদয় হয়, শিশুদেরকে দোকানপাট বাসা বাড়ি ছোট কারখানার কাজ থেকে বিরত রাখে, তাইলে কিন্তু শিশুশ্রমের ব্যাপকতা কমে যায়।
0: আমিও তো চাই শিশুরা শিশুগো মতন বাঁচুক।
1: আর শোনো, এই বছরের প্রতিপাদ্য শিশুশ্রমকে লাল কার্ড, শিশুদের জন্য ন্যায্যতা, প্রাপ্তবয়স্কদের জন্য মর্যাদাপূর্ণ কাজ, মনে থাকবে তো?
0: জি জি মেম্বার সাহেব, মনে থাকবো, শিশুশ্রমকে লাল কার্ড।
1: হ্যাঁ,
2: প্রিয় শ্রোতা, আপনারা বিজ্ঞাপন তরঙ্গের আয়োজনে আপনাদের পছন্দের গান শুনছেন। এবারে শুনবেন এক বুক ভালোবাসা ছায়াছবি থেকে গান, যুগলে কণ্ঠ দিয়েছেন আসিফ ও কনক চাপা, আর শুনতে চেয়েছেন কাকলি শ্যামনগর সাতক্ষীরা থেকে।

বিজ্ঞাপন তরঙ্গের আয়োজনে এবার আপনাদেরকে শোনাতে চাই ধর ছায়াছবি থেকে গান, যেগুলি কণ্ঠ দিয়েছেন আয়ুব বাচ্চু ও তার সঙ্গীরা, আর শুনতে চেয়েছেন আহাদ শেখ বোয়ালমারি ফরিদপুর থেকে।

প্রিয় শ্রোতা, জাতীয় সম্পদ ইলিশ সংরক্ষণে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার 8ই অক্টোবর হতে 29শে অক্টোবর 2026 খ্রিস্টাব্দ পর্যন্ত মোট 22 দিন ইলিশের প্রধান প্রজনন মৌসুম নির্ধারণ করেছে। এ সময়ে সারা দেশে ইলিশ মাছ পরিবহন, মজুতকরণ, বাজারজাতকরণ, ক্রয় বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ। এছাড়াও চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার, বরিশাল, ভোলা, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, ঢাকা, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, রাজবাড়ী, মানিকগঞ্জ ও মুন্সিগঞ্জ জেলার নদনদী ও মোহনাই ইলিশ সহ সকল প্রকার মৎস্য আহরণ এবং গোপালগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, রাজশাহী, চাঁপাই নবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, নাটোর, বগুড়া, কুড়িগ্রাম, গাইবান্ধা, ব্রাহ্মণবাড়িয়া, খুলনা, কুষ্টিয়া, নড়াইল এবং জামালপুর জেলার নদনদীতে ইলিশ মাছ আহরণ নিষিদ্ধ করা হয়েছে।

আপনারা শুনলেন কুসুমকলি ছায়াছবি থেকে গান, কণ্ঠ দিয়েছিলেন সুবীর নন্দী, আর শুনতে চেয়েছিলেন রেজাউল আলম ঝন্টু, হরিণা কুণ্ডু ঝিনাইদহ থেকে। বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা। এখন বেলা দুটো সংবাদ বাংলায় ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো।

আসসালামু আলাইকুম। বেলা দুটো, বাংলাদেশ বেতার, খবর পড়ছি উর্মি আহসান। প্রধানমন্ত্রী তারেক রহমান আজ রাজধানীর তেজগাঁওয়ে তার কার্যালয়ে বর্জ্য ও কৃষিজ অবশিষ্টাংশ থেকে জ্বালানি তেল উৎপাদনের উদ্ভাবনী প্রকল্পের প্রদর্শনী প্রত্যক্ষ করেছেন। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের অধ্যাপক ড. মোহাম্মদ খালেকুজ্জামানের নেতৃত্বে প্রকল্পটির গবেষকরা তাদের উদ্ভাবিত প্রযুক্তি, গবেষণার অগ্রগতি এবং দেশে বাণিজ্যিকভাবে জ্বালানি তেল উৎপাদনের সম্ভাবনা প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন। এ সময় প্রকল্পটি বাস্তবায়নে প্রয়োজনীয় সব ধরনের সহায়তার আশ্বাস দেন প্রধানমন্ত্রী। প্রায় দশ বছর ধরে পরিচালিত এই গবেষণায় হাইড্রোথার্মাল লিকুইফ্যাকশন প্রযুক্তি ব্যবহার করে বর্জ্য থেকে জৈব অপরিশোধিত তেল বা বায়োক্রুড উৎপাদনে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছেন কুয়েটের গবেষকরা। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন বলেছেন, বর্তমান সরকার এমন একটি বাংলাদেশ বিনির্মাণ করতে চায় যেখানে সংখ্যালঘু বা সংখ্যাগুরুর বিভাজন নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি। তিনি আজ সকালে রাজধানীর বনানী মাঠে গুলশান বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশন আয়োজিত মহালয়া এর উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন। মাহদি আমিন বলেন, প্রতিটি নাগরিকের সমান অধিকার, নিরাপত্তা, স্বাধীনতা ও মর্যাদা নিশ্চিত করতে কাজ করছে সরকার। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় এবার প্রতিটি পূজা মণ্ডপে আর্থিক বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। এদিকে আজ শুভ মহালয়া উদযাপনের মাধ্যমে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের ক্ষণগণনা ও আনুষ্ঠানিকতা। সনাতন ধর্মের বিশ্বাস মতে এই দিনে দেবী দুর্গা কৈলাসের নিজ আবাস থেকে মর্ত্যলোকে তার পিত্রালয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। এই উপলক্ষে রাজধানী ঢাকাসহ বিভিন্ন মন্দিরে প্রার্থনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভোর থেকেই চণ্ডীপাঠের মধ্য দিয়ে মর্তে দেবী দুর্গাকে আহ্বান জানানো হয়। মহালয়া উপলক্ষে চণ্ডীপাঠ ছাড়াও বিভিন্ন মন্দির ও মণ্ডপে মহালয়ার ঘট স্থাপন ও বিশেষ পূজা করা হয়। দেবী দুর্গার আরাধনার পাশাপাশি হিন্দু ধর্মাবলম্বীরা আজ পূজা ও ব্রাহ্মণদের বস্ত্রদানের মাধ্যমে তাদের পূর্বপুরুষদের স্মরণ ও শ্রদ্ধা নিবেদন করেন। উল্লেখ্য, আগামী 16 অক্টোবর ষষ্ঠী পূজার মাধ্যমে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। আগামী 21 অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে এই উৎসবের সমাপ্তি ঘটবে। বিশ্বের অন্যান্য স্থানের মতো আজ দেশে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত হচ্ছে। এবছর দিবসটির প্রতিপাদ্য, বাস্তব অভিজ্ঞতার কথা শোনা, প্রকৃত কণ্ঠস্বর, প্রকৃত পরিবর্তন। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং বিভিন্ন সংস্থা দিবসটি উপলক্ষে বিস্তারিত কর্মসূচি পালন করছে। ভাষা দক্ষতা ও কারিগরি জ্ঞানের সমন্বিত বিকাশের মাধ্যমে দক্ষ মানব সম্পদ গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি আজ রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত চতুর্থ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ লীগ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, ভাষা কেবল যোগাযোগের মাধ্যম নয়,

0: ও অর্থনৈতিক অগ্রগতির গুরুত্বপূর্ণ হাতিয়ার। ব্যাংক খাতে খেলাপি ঋণ কমানো, ঋণ আদায় জোরদার এবং সুশাসন প্রতিষ্ঠায় স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করেছে বাংলাদেশ ব্যাংক। পরিকল্পনা অনুযায়ী খেলাপি ঋণ আদায়ে বাণিজ্যিক ব্যাংকগুলোর কার্যক্রমের তদারকি, ঋণ ঝুঁকি ব্যবস্থাপনার উন্নয়ন, নিয়মিত ঋণ পরিশোধকারী গ্রাহকদের উৎসাহিত করা ও ব্যাংক খাতের সুশাসন নিশ্চিত করতে প্রয়োজনীয় আইন সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। কুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণীর শিক্ষার্থী জান্নাতুল তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যার ঘটনায় অভিযুক্ত সিএনজি অটোরিকশা চালক সুমন মিয়াকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ কুমিল্লা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ বড়ুয়া। তিনি বলেন, গতকাল চট্টগ্রাম থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেখানো স্থান থেকে নিহত স্কুল ছাত্রীর ব্যবহৃত আইফোন উদ্ধার করা হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যুদ্ধ ও রাশিয়া ইউক্রেন সংঘাতের ক্ষেত্রে তিনি শিগগিরই মীমাংসা অথবা বিজয়ের প্রত্যাশা করছেন। আগামী মাসে অনুষ্ঠেয় মধ্যবর্তী নির্বাচনের আগে নিউ ইয়র্কে এক নির্বাচনী প্রচারণায় তিনি একথা বলেন। ট্রাম্প বলেন, সৌদি আরবের একটি বিমানবন্দরে হুথি বিদ্রোহীদের হামলায় তিন সৌদি নাগরিকের প্রাণহানির ঘটনায় তিনি সন্তুষ্ট নন। এদিকে রাশিয়া জানিয়েছে, ইরান সংকট সমাধানে ক্রেমলিনের সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। খেলার খবর ক্রিকেট। আবুধাবিতে বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টের দ্বিতীয় দিনে আফগানিস্তান তাদের প্রথম ইনিংসে শেষ খবর পাওয়া পর্যন্ত এক উইকেটে 32 রান করেছে। এর আগে বাংলাদেশ প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে 346 রান করে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 3টায়।
1: বেলা 2টার বাংলার সংবাদের পর আমরা আবারও ফিরে এলাম আপনাদের পছন্দের গানে বিজ্ঞাপন তরঙ্গের আয়োজনে। এবার আপনাদেরকে শোনাতে চাই সহযাত্রী ছায়াছবি থেকে গান, যুগলে কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন ও এন্ড্রু কিশোর, আর শুনতে চেয়েছেন সাহারুল চাঁপাইনবাবগঞ্জ থেকে এবং সুফল বিশ্বাস রায়ের মহল খুলনা থেকে। শুনুন বন্ধুদ্বয় আপনাদের পছন্দের গান।

0: গান শুনতে শুনতে আরো একবার চলে যাব আপনাদের কাছে ফোন ইন পর্বে। আপনারা আমাদেরকে ফোন করতে পারেন 01974121970 এই নাম্বারে। দেখব কোন শ্রোতা বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে রয়েছেন? ওয়ালাইকুম আসসালাম, কে রয়েছেন?
1: আমি রায়মাল মধ্যপাড়া থেকে আক্তার বলছিলাম।
0: আক্তার বলুন।
1: আমাকে গান শোনাবেন বাংসুর ছবি।
0: হ্যাঁ,
1: আমরা দুজন তিরসাতি, গানের কথা।
0: আচ্ছা, অনেক ধন্যবাদ। দেখব কে রয়েছেন এবারে আমাদের সঙ্গে। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে রয়েছেন?
2: দিদি, আমি এস এম আশরাফুজ্জামান আশরাফ।
0: হ্যাঁ বলুন।
2: আমি একটা গান শুনতে পেলাম ছুলানের নাম মাই নেম ইজ খান। মাই নেম ইজ খান ছবি থেকে আপনি পাঁচবার এবং মিমির পাঁচে জীবন আমার ধন্য হলো তোমাকে কাছ থেকে।
0: অনেক ধন্যবাদ প্রিয় শ্রোতা। আমরা কিন্তু প্রায়ই এই মাই নেম ইজ খান ছবি থেকে গান শুনিয়ে থাকি আপনাদেরকে। তারপরও আপনার অনুরোধটি আমি লিখে রাখলাম, যে কোনো একদিন শুনিয়ে শুনতে পাবেন আপনি। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে রয়েছেন? শুভ দুপুর।
3: আবু ভাইয়া ভালো আছেন?
0: আমরা সবাই ভালো আছি।
3: আমার দুই জীবন ছবির গান শোনার জন্য খোলা বেতারকে ধন্যবাদ। আমি এমডি ওহিদুজ্জামান, কুশিয়ামড়া বাজার, ভেড়ামারা কুষ্টিয়া থেকে বলছি আপু।
0: হ্যাঁ বলুন।
3: পরবর্তী গান শোনাবেন, ছবির নাম অশান্তি।
0: হ্যাঁ,
3: অশান্তি ছবি থেকে এন্ড্র কিশোর ও সাবিনা ইয়াসমিনের কণ্ঠে গানের কথা।
0: অনেক ধন্যবাদ আপনাকে, চেষ্টা করবো আপনার পছন্দের গান শোনাতে। দেখবো এবারে কে রয়েছেন আমাদের সঙ্গে। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে রয়েছেন? হ্যাঁ বলুন। অনেক ধন্যবাদ। অশান্তি ছায়াছবির গান আমাদের পরপর দুজন শ্রোতা বন্ধু শুনতে চাইলেন, অনেক ধন্যবাদ। দেখবো এবারে কে রয়েছেন। হ্যালো, হ্যালো, হ্যালো, দুঃখিত সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে, চেষ্টা করুন আরো একবার। দেখব কে রয়েছেন। হ্যালো, হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে রয়েছেন?
4: খালিশপুর খুলনা থেকে রুবেল বলতেছি।
0: হ্যাঁ রুবেল বলেন।
4: আমাকে শোনাবেন শত্রু ভয়ঙ্কর ছবি থেকে গান, এন্ড্র কিশোর এবং বেবি নাজনীনের কণ্ঠে। গানের শিরোনাম ভালোবাসার শেষ কথা কি, আজ তোমার মুখে শুনেছি, এই তো প্রথম আজ তোমাকে ভালোবাসি বলেছি।
0: অনেক ধন্যবাদ, চমৎকার একটি গানের অনুরোধ করলেন আমাদের শ্রোতা বন্ধু। দেখব এবারে কে রয়েছেন আমাদের সঙ্গে। হ্যালো,
5: আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম, কে রয়েছেন? আমরা সবাই ভালো আছি। অনেক ধন্যবাদ, মনপুরা ছায়াছবির গান শুনতে চাইলেন, অনেক ধন্যবাদ। এবার দেখবো কে রয়েছেন। হ্যালো, হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। দুঃখিত, নিরক্ষণিত কারণে একটু বাধা আসছে। দেখবো এবারে কে রয়েছেন। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে রয়েছেন?
6: কথা বলছি শাওন খুলনা জেলা থেকে।
0: বলুন।
6: আমি গান শুনতে চাই মমতার ছবি থেকে, মমতাজের কণ্ঠে ফাইজাজের বুকটা ফাইজাজের শিরোনামটি।
0: অনেক ধন্যবাদ, মমতার ছবির গান শুনতে চাইলেন। দেখবো এবারে কে রয়েছেন। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে রয়েছেন?
7: কথা বলতেছি মানিক, ড্রাইভার মানিক শৈলকুপা সেনাদা থেকে মানিক বলতেছি।
0: বলুন।
7: ছায়াছবি সবুজ সাথী।
0: হ্যাঁ,
7: খোরশেদ আলম সাবিনা ইয়াসমিন, চোখ জোড়ানো মনের মতো ভাবিয়ে নে দাও, এই শিরোনামের গানটি।
0: আচ্ছা, অনেক ধন্যবাদ, চোখ জোড়ানো মনের মতো ভাবিয়ে নে দাও, অনেক চমৎকার একটি গান। দেখবো এবারে সবশেষে আমাদের সঙ্গে কে রয়েছেন। হ্যালো,
8: আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম, কে রয়েছেন?
8: আমি মোহাম্মদ আব্দুল সামাদ।
0: হ্যাঁ, অনেক ধন্যবাদ প্রিয় শ্রোতা, আপাতত ফোন কল থেকে বিদায় নিচ্ছি। শুনে আসি উল্টা পাল্টা ছায়াছবি থেকে গান, যুগলে কণ্ঠ দিয়েছেন বেবি নাজনীন ও মনির খান, আর শুনতে চেয়েছেন আয়েশা সিদ্দিকা রাজাপুর খুলনা থেকে।

প্রিয় শ্রোতা, আপনারা আপনাদের পছন্দের গান শুনছেন। এবারে শুনবেন বেদের মেয়ে জ্যোৎস্না ছায়াছবি থেকে গান। আজকেও কিন্তু বেদের মেয়ে জ্যোৎস্না ছায়াছবির গান শুনতে চেয়েছিলেন মোস্তাফিজুর রহমান চৌগাছা থেকে, আর এখন শুনতে চাইলেন বিজন ঢাকুয়া বরিশাল থেকে। যুগলে কণ্ঠ দিয়েছেন এন্ড্রু কিশোর ও রুনা লায়লা। শুনুন বন্ধু আপনাদের।

বিজ্ঞাপন তরঙ্গের আয়োজনের সবশেষ গানটি আপনারা শুনবেন দালাল ছায়াছবি থেকে। কণ্ঠ দিয়েছেন ইলা অরুণ, বাপ্পি লাহিড়ী ও কুমার শানু, আর শুনতে চেয়েছেন জ্ঞানেন্দ্র পাল ফতেপুর মহেশপুর থেকে।

এই গানটির সাথে শেষ হলো বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ। এতক্ষণ সাথে ছিলাম সাবিত্রী গাইন, অধিবেশন তত্ত্বাবধানে ছিলেন বিশ্বনাথ রায়, প্রকৌশল তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল্লাল মামুন, প্রকৌশল দায়িত্বে মোহাম্মদ সাইফুজ্জামান। প্রিয় শ্রোতা, আগামীকাল ঠিক বেলা 1:05 এই অনুষ্ঠান শোনার আমন্ত্রণ রইল। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভ দুপুর। বাংলাদেশ বেতার খুলনা, আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়ামে 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। প্রিয় শ্রোতা, আয়োজনদারিতে এখন রয়েছে রবীন্দ্রসঙ্গীত। প্রথম গানটি গেয়েছেন সাধন ঘোষ।

পরপর দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন। শিল্পী ছিলেন সাধন ঘোষ ও জয়শ্রী চক্রবর্তী। বাংলাদেশ বেতার খুলনা আয়োজনডালিতে এখন রয়েছে আধুনিক গান। প্রথম গানটি শুনবেন ঝুমুরানী গায়নের কণ্ঠে। গানের কথা সাজিয়েছেন ডক্টর পি আর মোহাম্মদ।

আধুনিক গানটি শুনলেন। শিল্পী ছিলেন মোহাম্মদ আকাশ রহমান, কথা সাজিয়েছিলেন এস এম রুহুল আমিন। বাংলাদেশ বেতার খুলনা আয়োজনটিতে এবারে রয়েছে পল্লী গীতি। প্রথম গানটি গিয়েছেন মোহাম্মদ মুখলিসুর রহমান, গানের সুর কথা সাজিয়েছেন আব্দুল গনি।

পরপর দুখানি পল্লীগীতি শুনলেন। পবিত্রতা ইমানের অঙ্গ। নিজে পরিষ্কার পরিচ্ছন্ন থাকি এবং অপরকেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে উৎসাহিত করি। বাংলাদেশ বেতার খুলনা, এখন বিকাল 3টার সংবাদ বাংলায় ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো।

আসসালামু আলাইকুম। বেলা তিনটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি শাকিলা পারভীন। প্রধানমন্ত্রী তারিক রহমান আজ রাজধানীর তেজগাঁওয়ে তার কার্যালয়ে বর্জ্য ও কৃষিজ অবশিষ্টাংশ থেকে জ্বালানি তেল উৎপাদনের উদ্ভাবনী প্রকল্পের প্রদর্শনী প্রত্যক্ষ করেছেন। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের অধ্যাপক ডক্টর মোহাম্মদ খালিকুজ্জামানের নেতৃত্বে প্রকল্পটির গবেষকরা তাঁদের উদ্ভাবিত প্রযুক্তি, গবেষণার অগ্রগতি এবং দেশে বাণিজ্যিকভাবে জ্বালানি তেল উৎপাদনের সম্ভাবনা প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন। এ সময় প্রকল্পটি বাস্তবায়নে প্রয়োজনীয় সব ধরনের সহায়তার আশ্বাস দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন বলেছেন, বর্তমান সরকার এমন একটি বাংলাদেশ বিনির্মাণ করতে চায় যেখানে সংখ্যালঘু ও সংখ্যাগুরুর বিভাজন নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি। তিনি আজ সকালে রাজধানীর বনানী মাঠে গুলশান বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশন আয়োজিত মহালয়ার উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন। মাহাদি আমিন বলেন, প্রতিটি নাগরিকের সমান অধিকার, নিরাপত্তা, স্বাধীনতা ও মর্যাদা নিশ্চিত করতে কাজ করছে সরকার। এদিকে আজ শুভ মহালয়া উদযাপনের মাধ্যমে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের ক্ষণগণনা ও আনুষ্ঠানিকতা। সনাতন ধর্মের বিশ্বাস মতে এই দিনে দেবী দুর্গার কৈলাসের নিজ আবাস থেকে মর্ত্যলোকে তার পিত্তালয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। এ উপলক্ষে রাজধানী ঢাকাসহ বিভিন্ন মন্দিরে প্রার্থনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভোর থেকে চণ্ডীপাঠের মধ্য দিয়ে মর্তে দেবী দুর্গাকে আহ্বান জানানো হয়। মহালয়া উপলক্ষে চণ্ডীপাঠ ছাড়াও বিভিন্ন মন্দিরে ও মণ্ডপে মহালয়ের ঘট স্থাপন ও বিশেষ পূজা করা হয়। দেবী দুর্গার আরাধনার পাশাপাশি হিন্দু ধর্মাবলম্বীরা আজ পূজা ও ব্রাহ্মণদের বস্ত্রদানের মাধ্যমে তাদের পূর্বপুরুষদের স্মরণ ও শ্রদ্ধা নিবেদন করেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, বাংলাদেশ মক্কা প্রতিরক্ষা চুক্তি ইতিবাচকভাবে বিবেচনা করছে, তবে এ বিষয়ে যে কোনো সিদ্ধান্ত জাতীয় স্বার্থ এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতায় দেশের শান্তি রক্ষা অভিজ্ঞতার সম্ভাব্য আবেদনের উপর ভিত্তি করে নেওয়া হবে। তিনি আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সেমিনারে এসব কথা জানান। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারিক রহমান সৌদি যুবরাজের পক্ষ থেকে সে দেশ পরিদর্শন নিমন্ত্রণ গ্রহণ করেছেন। তিনি বলেন, সৌদি যুবরাজও বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন। ভাষা দক্ষতা ও কারিগরি জ্ঞানের সমন্বিত বিকাশের মাধ্যমে দক্ষ মানব সম্পদ গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি আজ রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত চতুর্থ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ লীগ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। বিশ্বের অন্যান্য স্থানের মতো আজ দেশে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত হচ্ছে। এবছর দিবসটির প্রতিপাদ্য, বাস্তব অভিজ্ঞতার কথা শোনা, প্রকৃত কণ্ঠস্বর, প্রকৃত পরিবর্তন। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রী তারিক রহমান পৃথক বাণী দিয়েছেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং বিভিন্ন সংস্থা দিবসটি উপলক্ষে বিস্তারিত কর্মসূচি পালন করছে। কুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণীর শিক্ষার্থী জান্নাতুল তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যার ঘটনায় অভিযুক্ত সিএনজি অটোরিকশা চালক সুমন মিয়াকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ কুমিল্লা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ বড়ুয়া। তিনি বলেন, গতকাল চট্টগ্রাম থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেখানো স্থান থেকে নিহত স্কুল

0: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যুদ্ধ ও রাশিয়া ইউক্রেন সংঘাতের ক্ষেত্রে তিনি শিগগিরই মীমাংসা অথবা বিজয়ের প্রত্যাশা করছেন। আগামী মাসে অনুষ্ঠেয় মধ্যবর্তী নির্বাচনের আগে নিউ ইয়র্কে এক নির্বাচনী প্রচারণায় তিনি একথা বলেন। এদিকে রাশিয়া জানিয়েছে, ইরান সংকট সমাধানে ক্রেমলিনের সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। খেলার খবর ক্রিকেট। আবুধাবিতে বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টের দ্বিতীয় দিনে আফগানিস্তান তাদের প্রথম ইনিংসে শেষ খবর পাওয়া পর্যন্ত এক উইকেটে 51 রান করেছেন। এর আগে বাংলাদেশ প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে 346 রান করে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 4টায়।
1: বাংলাদেশ বেতার খুলনা।
2: বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের নাটক শাজাহান, কাহিনী দ্বিজেন্দ্রলাল রায়, বেতার নাট্যরূপ ও প্রযোজনা মোহাম্মদ রবিউল ইসলাম রবি, নাট্যানুষ্ঠান শাজাহান।
3: এবার দুঃসংবাদ দ্বারা
4: সুজা বঙ্গদেশে বিদ্রোহ করেছে বটে, কিন্তু সে এখনো সম্রাট নাম নেয়নি, কিন্তু মুরাদ গুর্জরে সম্রাট নাম নিয়ে বসেছে। আর দাক্ষিণাত্য থেকে ঔরঙ্গজীব তার সঙ্গে যোগ দিয়েছে।
3: ঔরঙ্গজীব তার সঙ্গে যোগ দিয়েছে, এরকম কখনো ভাবিনি তো, তাই ঠিক ধারণা করতে পারছি না।
4: আমি কিছু বুঝতে পারছি না।
3: আমিও পাচ্ছি না।
4: আমিও এলাহাবাদে আমার পুত্র সুলেমানকে সুজার বিরুদ্ধে যাত্রা করবার জন্য লিখছি, আর তার সঙ্গে বিকানিরের মহারাজ জয়সিংহ আর সৈন্যাধ্যক্ষ দিলীপ খাকে পাঠাচ্ছি, আর মুরাদের বিরুদ্ধে আমি মহারাজ যশবন্ত সিংহকে পাঠাচ্ছি।
3: পাঠাচ্ছ, তাই তো।
4: পিতা, আপনি চিন্তিত হবেন না, এ বিদ্রোহ আমি দমন করতে জানি।
3: না না না, আমি তার জন্যে ভাবছি না দাঁড়া, তবে এই ভয়ে ভয়ে যুদ্ধ তাই ভাবছি। না দাঁড়া, কাজ নাই, আমি তাদের বুঝিয়ে বলবো, তাদের রাজধানীতে আসতে দাও।
5: কখনো না, এ হতে পারে না পিতা, প্রজা রাজার উপর খড়গ তুলেছে, সে খড়গ তার নিজের স্তম্ভে পড়ুক।
3: সে কি জাহানারা, তারা আমার পুত্র।
5: পুত্র কি চাই আসে, পুত্র কি কেবল পিতার স্নেহের অধিকারী, পুত্রকে পিতার শাসনও করতে হবে।
3: ওরে, আমার হৃদয়ে শুধু এক শাসন জানে, সে শুধু স্নেহের শাসন। ওই তাজমহলের দিকে চেয়ে দেখ, তারপর বলিস তাদের শাসন করতে।
5: পিতা, এই দৌর্বল্য কি ভারত সম্রাট শাজাহানকে সাজে? প্রজা বিদ্রোহী হলে সম্রাট কি তাকে পুত্র বলে ক্ষমা করবেন?
3: তর্ক করিস না জাহানারা, আমার কোনো যুক্তি নেই, আমার কেবল এক যুক্তি, সে স্নেহ। তারা রাজধানীতে আসুক, আমি তাদের বুঝিয়ে বলবো।
4: গীতা, তবে তাই হোক।
5: দাঁড়া, তুমি কি এই রকম করে তোমার বৃদ্ধ পিতার প্রতিনিধির কাজ করবে? পিতা যদি স্বয়ং শাসনক্ষম হতেন, তাহলে তোমার হাতে তিনি রাজ্যের রশ্মি ছেড়ে দিতেন না।
4: সত্য পিতা, এ কি হতে পারে?
3: হায় খোদা, পিতাদের এই বুক ভরা স্নেহ দিয়েছিলে কেন? ও
4: পিতা, আমি প্রতিজ্ঞা করছি, ভাইদের পীড়ন বা বধ করব না, তাদের বেঁধে পিতার পদতলে এনে দেব, পিতা তখন তাদের ইচ্ছা হয় ক্ষমা করবেন, তারা জানুক সম্রাট শাজাহান স্নেহশীল কিন্তু দুর্বল নন।
3: তাই হোক দাঁড়া, তারা জানুক যে শাজাহান শুধু পিতা নয়, শাজাহান সম্রাট। যাও দাঁড়া, নাও এই পাঞ্জা, আমি আমার সমস্ত ক্ষমতা তোমায় দিলাম।
4: যে আজ্ঞা পিতা, আমি চললাম।
3: যাও জাহানারা।
5: পিতা,
3: তুইও এর মধ্যে?
5: কিসের মধ্যে?
3: এই ভ্রাতৃ দ্বন্দ্বের?
5: না পিতা।
3: শোন জাহানারা, এই বড় নির্মম কাজ কি করব, আজ তার প্রয়োজন হয়েছে, কিন্তু তুই এর মধ্যে যাস নে মা, এ আবর্জনায় তুই নামিস নে, তুই অন্তত পবিত্র থাক মা।

0: শুনেছ পিয়ারা, দারার পুত্র বালক সুলেমান এই যুদ্ধে আমার বিপক্ষে এসেছে।
1: তোমার বড় ভাই দারার পুত্র দিল্লি থেকে এসেছেন, তাহলে নিশ্চয়ই দিল্লির লাড্ডু এনেছেন। তুমি শীঘ্র সেখানে লোক পাঠাও।
0: লাড্ডু কি যুদ্ধ তার সঙ্গে?
1: তার সঙ্গে যদি বেলের মোরব্বা থাকে তো আরো ভালো, তাতেও আমার অরুচি নেই। কিন্তু দিল্লির লাড্ডু জো খায়া উবি পাস্তায়া, আর জো নেই খায়া উবি পাস্তায়া, দু রকমেই যখন পস্তাতে হচ্ছে তখন না খেয়ে পস্তানোর চেয়ে খেয়ে পস্তানোই ভালো।
0: এখনই মহারাজ জয়সিংহ আমার কাছে এসেছিলেন, তিনি বলেন সম্রাট শাহজাহান মরেননি, এমনকি তিনি সম্রাটের দস্তখতি পত্র আমায় দিলেন। সে পত্রে কি আছে জানো?
1: শীঘ্র বলে ফেলো।
0: সে পত্রে তিনি লিখেছেন যে আমি যদি এখনো বঙ্গদেশে ফিরে যাই তাহলে তিনি আমার এই শোভা থেকে চ্যুত করবেন না, নইলে
1: চ্যুত করবেন। এই তো, তারপরে আর কিছু তো বলবার নেই, আমি এখন গান গাই।
0: আমি লিখে দিলাম, বেশ আমি বিনা যুদ্ধে বঙ্গদেশে ফিরে যাচ্ছি। পিতার প্রভুত্ব আমি মাথা পেতে নিতে সম্মত আছি, কিন্তু দারার প্রভুত্ব আমি কোনো মতেই মানব না।
1: তুমি আমায় গাইতে দেবে না?
0: গাও।

0: কি?
1: তাই তো, এত রাতে কামানের শব্দ এত কাছে, শত্রু তো ওপারে।
0: ওই আমার, আমি দেখে আসি।
1: তাই তো, বারবার কামানের ধ্বনি।
0: পেয়ারা, সম্রাট সৈন্য শিবির আক্রমণ করেছে।
1: আক্রমণ করেছে সে কি?
0: হ্যাঁ, বিশ্বাসঘাতক এই মহারাজ, আমি যুদ্ধে যাচ্ছি, তুমি শিবিরে যাও।
2: আকাশ মেঘাচ্ছন্ন, ঝড় উঠবে, একটা নদী পার হয়েছি, আর এক নদী ভীষণ কল্লোলিত তরঙ্গ সংকুল, এত প্রশস্ত যে তার উপরে দেখতে পারছি না, তবু পার হতে হবে।
3: ভ্রাতা,
2: কি মুরাদ, কি সংবাদ?
3: দারার সঙ্গে 100,000 ঘোড়সওয়ার আর 100 কামান।
2: তবে সংবাদ ঠিক?
3: ঠিক, প্রত্যেক গুপ্তচরের ওই একই রূপ অনুমান।
2: তাই তো ভাই মুরাদ, এই মুহূর্তে আগ্রায় যাবার জন্যে সসৈন্যে রওনা হতে হবে, প্রস্তুত হও।
3: সে কি, এই রাত্রে?
2: হ্যাঁ, এই রাতে। সিংহাসন চাও তো, দীর্ঘতি করো না।
4: জাহানারা, আমি সাগ্রহে ঔরঙ্গজীবের অপেক্ষা করছি। সে আমার পুত্র, আমার লজ্জা, আমার গৌরব।
5: গৌরব পিতা? এত শট, এত মিথ্যাবাদী সে! সেদিন যখন আমি তার শিবিরে গেলাম, সে আপনার প্রতি প্রগাঢ় ভক্তি দেখালো, বলল যে সে মহাপাপ করেছে, আর সঙ্গে সঙ্গে 2-1 ফোঁটা চোখের পানিও ফেললো। বলল যে দারার পক্ষে ক্ষমতাশালী ব্যক্তিদের নাম জানতে পারলে সে নিঃসংকোচিত্তে পিতার আজ্ঞা মতো মোরাদকে ছেড়ে দারার পক্ষ নেবে। আমি সরল ভাবে তার সে কথায় বিশ্বাস করে তাকে দারার হিতৈষীদের নাম দিয়েছিলাম। দারাকে আমি যে পত্র দিয়েছিলাম, পথে ওই পত্র সে হস্তগত করেছে।
4: না না জাহানারা, তা সে করতে পারে না, আমি আমি কথা বিশ্বাস করব না।
5: আসুক সে একবার এই দুর্গে, আমি কৌশলে তাকে আপনার চক্ষের সম্মুখে বন্দী করব।
4: সে কি জাহানারা, সে আমার পুত্র, তোমার ভাই, আমি তাকে স্নেহ দিয়ে বশ করব। তাতেও যদি সে বশ না হয়, তাহলে তার কাছে, তার সম্মুখে নতজানু হয়ে আমাদের প্রাণ ভিক্ষা চেয়ে নেব।
5: সে অপমান থেকে আমি আপনাকে রক্ষা করব পিতা।
4: পুত্রের কাছে ভিক্ষায় অপমান নেই কন্যা।
6: পিতামহ,
4: এই যে মোহাম্মদ, তোমার পিতা কই?
6: তা তো জানি না পিতামহ।
4: সে কি, সে এখানে আসবার জন্য অশ্বারূঢ় হয়েছে শুনলাম।
6: তিনি তো ঘোড়ায় চড়ে একবারে কবরে নামাজ পড়তে গেলেন। আমি তো যতদূর জানি তার এখানে আসবার কোন অভিপ্রায় নেই।
5: তবে তুমি এখানে কেন মোহাম্মদ?
6: এ প্রাসাদ দুর্গ অধিকার করতে।
4: সে কি, না না না, তুমি পরিহাস করছো মোহাম্মদ।
6: না পিতামহ, এ সত্য কথা।
5: বটে, তবে আমি তোমাকেই বন্দী করব। তোমার হাতে অস্ত্র প্রহরীকে দিয়ে দাও মোহাম্মদ।
6: সে কি,
5: তুমি আমার বন্দী, সৈনিকগণ অস্ত্র কেড়ে নাও।
6: তবে আমারও রক্ষীদের ডাকতে হলো। রক্ষীগণ, আমার সহস্র সৈনিকগণকে ডাকো।
5: সহস্র সৈনিক? কে তাদের দুর্গ মধ্যে প্রবেশ করতে দিল?
4: আমি আমি দিয়েছি জানারা, আমি আমি স্নেহবশে ঔরঙ্গজীব পত্রে যা যা চেয়েছিল সব দিয়ে দিয়েছি। ও, আমি আমি স্বপ্নেও ভাবিনি মোহাম্মদ।
6: পিতামহ,
4: আমি আমি কি এখন বুঝব যে আমি তোমার হাতে বন্দী?
6: বন্দী নন, তবে আপনার বাইরে যাওয়ার অনুমতি নেই।
4: আমি ঠিক বুঝতে পারছি না মোহাম্মদ, এ কি একটা সত্য ঘটনা না স্বপ্ন? আমি সম্রাট শাহজাহান, আর তুমি আমার পুত্র, আমার সম্মুখে দাঁড়িয়ে তরবারি খুলে? জাহানারা, তোর ঠোঁট নড়ছে, কথা বের হচ্ছে না, কি হয়েছে মা?
5: কিছু হয়নি পিতা, কিন্তু জানতে পারলে কেমন করে, আমি শুধু তাই ভাবছি।
4: মোহাম্মদ, ভেবেছ আমি এই সাঠ্য, এই অত্যাচার এখানে এরকম বসে নিঃসহায় ভাবে সহ্য করব? আমি বৃদ্ধ শাহজাহান বটে, কিন্তু আমি শাহজাহান, এই এই কে আছো, নিয়ে এসো আমার বর্ম তরবারি। কেউ নেই?
6: আপনার দেহরক্ষীদের দুর্গের বাইরে বার করে দেওয়া হয়েছে।
4: কে দিয়েছে?
6: আমি।
4: কার আজ্ঞায়?
6: পিতার আজ্ঞায়। এক্ষুনি আমার এই সহস্র সৈনিকই যাহা আপনার দেহরক্ষীর কাজ করবে।
4: মোহাম্মদ, বিশ্বাসঘাতক!
6: আমি আমার পিতার আজ্ঞাবহ মাত্র।
4: ঔরঙ্গজীব, না, সে কোথায় আর আমি কোথায়? তবু যদি জাহানারা আজ দুর্গের বাইরে গিয়ে একবার আমার সৈন্যদের সম্মুখে দাঁড়াতে পারতাম, তাহলে এখন এই বৃদ্ধ শাহজাহানের জয়ধ্বনিতে ঔরঙ্গজীব মাটিতে নুইয়ে পড়ত। মোহাম্মদ, আমায় একবার মুক্ত করে দাও, একবার, শুধু একবার।
6: পিতামহ, আমায় দোষ দেবেন না, আমি পিতার আজ্ঞাবহ।
4: আর আমি? আমি তোমার পিতার পিতা না? সে যদি তার পিতার প্রতি হেন অত্যাচারী হয়, তুমি কেন তোমার পিতার আজ্ঞাবহ হবে? মোহাম্মদ, মোহাম্মদ, এসো এসো, দুর্গদ্বার খুলে দাও।
6: মার্জনা করবেন পিতামহ, আমি পিতার আজ্ঞার অবাধ্য হতে পারি না।
4: দেখো, আমি তোমার বৃদ্ধ পিতামহ, রুগ্ন, ছিন্ন, স্থবির, আর কিছুই চাই না মোহাম্মদ, শুধু একবার, একবার মাত্র এই দুর্গের বাইরে যেতে চাই। আবার ফিরে আসবো, শপথ করছি, আবার ফিরে আসবো।
6: ক্ষমা করবেন পিতামহ, আমি তা পারবো না।
4: দাঁড়াও মোহাম্মদ, দেখো মোহাম্মদ, এই আমার মুকুট, আর এই আমার পবিত্র কোরআন। এই পবিত্র কোরআন স্পর্শ করে আমি শপথ করছি যে বাইরে গিয়ে সমবেত প্রজাদের সম্মুখে এই মুকুট আমি তোমার মাথায় পরিয়ে দেব। মোহাম্মদ, মোহাম্মদ, আমার মুক্ত করে দাও, তুমি ভারতের অধিশ্বর হবে। আমি শপথ করছি মোহাম্মদ, আমি কপট ঔরঙ্গজীবকে একবার দেখব।
6: পিতামহ, আমায় মার্জনা করবে?
4: এই ছেলেখেলা নয় মোহাম্মদ, আমি স্বয়ং সম্রাট শাহজাহান। পবিত্র কোরআন স্পর্শ করে শপথ করছি, এই বাতুলের প্রলাপ নয়। দেখো মোহাম্মদ, একদিকে তোমার পিতার আজ্ঞা, আর একদিকে ভারতের সাম্রাজ্য, বেছে নাও, এই মুহূর্তে বেছে নাও।
6: পিতামহ, আমি পিতার আজ্ঞার অবাধ্য হতে পারি না।
4: একটা সাম্রাজ্যের জন্যও নয়,
6: পৃথিবীর জন্যও না।
4: দেখো, বিবেচনা করে দেখো, ভালো করে বিবেচনা করো, ভারতের সম্রাট।
6: আর আমি এখানে দাঁড়িয়ে কথা শুনব না, প্রলোভন বড়ই অধিক, তাই আমি এখান থেকে চলে যাচ্ছি।
4: চলে গেল জানারা, কিছু বলছিস না যে?
5: ঔরঙ্গজীব তোমার এই পুত্র যে তার পিতার আজ্ঞা পালন করতে একটা সাম্রাজ্য দিতে পারে, আর তুমি তোমার পিতার এত স্নেহের বিনিময়ে তাকে ছলে বন্দী করেছ।
4: সত্য বলেছ কন্যা, সত্য বলেছ। পিতা সব, আর নিজে না খেয়ে পুত্রদের খাইও না, বুকের উপর রেখে ঘুম পাড়িও না, সব কৃতজ্ঞতার অঙ্কুর, তারা সব শিশু শয়তান।
5: পিতা, এই কারাগারের কোণে বসে অসহায় শিশুর মতো ক্রন্দন করলে কিছু হবে না, পদাহত পঙ্গুর মতো বসে দন্তে দন্তে ঘর্ষণ করে অভিশাপে দিলে কিছু হবে না। উঠুন, দলিত ভুজঙ্গের মতো ফনা বিস্তার করে উঠুন, নিবৃতির মতো কঠিন হন, তবেই তার সঙ্গে পারবেন।
4: উত্তম, তবে তাই হোক। আয় মা, তুই আমার সহায় হ, আমি অগ্নির মতো জ্বলে উঠি, তুই বায়ুর মতো ধেয়ে আয়, আমি ভূমিকম্পের মতো সাম্রাজ্য ভেঙে চুরে দিয়ে যাই, তারপর কোথায় যাই কিছুই যায় আসে না। হদুপের মতো একটা বিরাট জ্বালায় উঠে উঠে একটা বিরাট হাহাকারে শূন্যে ছড়িয়ে পড়ি।
7: মুরাদ, কেমন ধীরে ধীরে ধাপে ধাপে তুমি নেমে যাচ্ছ, সুরা স্রোতে ভাসছ, নর্তকীর হাবভাব তার উপরে তুফান তুলে দিয়েছে, তুমি ডুববে। মুরাদ, তোমাকে দেখে আমার মাঝে মাঝে দুঃখ হয়, এত সরল। শাহজাদির প্ররোচনায় ঔরঙ্গজীবকে ছলে বন্দি করতে গিয়েছিলে, আজ তার প্রতি নিমন্ত্রণ। এই যে জাহাপনা।
8: কি ভাবছো দিলদার?
7: ভাবছিলাম জাহাপনা, যে মাছগুলো ডানা না থেকে যদি পাখা থাকতো তাহলে সেগুলো বোধহয় উড়ত।
8: আরে, মাছের যদি পাখা থাকতো তাহলে সে তো পাখিই হতো।
7: তা বটে, তা বটে, ওইটুকু আগে ভাবিনি, এখন বেশ পরিষ্কার বোঝা যাচ্ছে। আচ্ছা জাহাপনা, হাঁসের মতো জানোয়ার বড় একটা দেখা যায় না, জলে সাঁতার দেয়, ডাঙ্গায় হাঁটে, আবার আকাশে উড়ে।
8: তার সঙ্গে বর্তমান বিষয়ের সম্পর্ক কি মূর্খ?
7: দয়াময় পা দুটো নিচের দিকে দিয়েছিলেন হাঁটবার জন্য, সেটা বেশ বোঝা যায়।
8: যায় নাকি?
7: কিন্তু পা যদি ভাবতে শুরু করে তাহলে মাথা ঠিক রাখা শক্ত হয়। আচ্ছা, খোদা পশুগুলোর মাথা সম্মুখ দিকে আর লেজ পেছন দিকে দিয়েছেন কেন জাহাপনা?
8: ওরে মূর্খ, তাদের মুখ যদি পিছন দিকে হতো তাহলে তো সেটাই সম্মুখ দিক হতো।
7: ঠিক বলেছেন জাহাপনা।
8: এই যে ভ্রাতা, এসো এসো।
9: তোমার বিদুষককে সঙ্গে করে এনেছো দেখছি।
8: হ্যাঁ ভ্রাতা, আমাদের সময় বয়স্যও চাই, নর্তকীও চাই।
9: তা চাই বই কি, কাল হঠাৎ জনাকতক অসামান্যা সুন্দরী নর্তকী এসে উপস্থিত হল। আমার তো তাতে স্পৃহা নেই জানোই, তবে ভাবলাম তারা তোমার মনোরঞ্জন করতে পারবে, আর এই কয়বোতল সুরা তোমার জন্যে ফিরিঙ্গিদের কাছ থেকে সংগ্রহ করেছিলাম, দেখো দেখি কি রকম। আচ্ছা আমি এখন চলি।
8: বাহ তোফা, বাহ দিলদার, কি ভাবছ, একটু খাবে?
7: আমি একটা কথা ভাবছিলাম ঝাপনা, যে সব জানোয়ারগুলো সম্মুখ দিয়ে হাঁটে কেন?
8: পিছন দিকে হাঁটে না বলে?
7: না, কারণ তাদের চোখ দুটো সম্মুখ দিকে, কিন্তু যারা অন্ধ তাদের সম্মুখ দিকে হাঁটাও যা আর পেছন দিকে হাঁটাও তা।
9: তোমার বিদুষকটি তো বেশ রসিক।
8: ও একটি রত্ন, কই নর্তকিয়া কই?
9: ওই যে ওই শিবিরে, তুমি নিজে গিয়ে তাদের ডেকে নিয়ে এসো না।
8: মোরাদ যুদ্ধে সম্ভোগে কিছুতে পিছপাও নয়।
7: অন্ধ জাগো।
9: দাঁড়াও, যেও না, কথা আছে।
7: আমায় মেরো না।
9: তুমি কে ঠিক করে বলো, তুমি তো শুধু বিদেশক নাও, কে তুমি?
7: আমি একজন পুরনো গাঁট কাটা ধাপ্পাবাজ চোর, আমি শামুকের চেয়ে কুঁড়ে আর কুকুরের চেয়েও পাঁচাটা।
9: শোনো, আমি পরিহাস প্রিয় নই, তুমি কি কাজ করতে পারো?
7: একটা কাজ দিলে সেটা পণ্ড করতে পারি, গালাগালি দিলে সেটা বুঝতে পারি, আর কিছু পারি না জাহাপনা।
9: থাক, বুঝেছি, তোমাকে আমার দরকার হবে, তোমার কোনো ভয় নেই,
7: ভরসাও নেই।
8: বাহ এ তোফা চমৎকার।
9: তবে এখন ফুর্তি করো, আমি যাই, তোমার বিদুষককে নিয়ে যাই, ওর কথাবার্তায় আমার ভারী আমোদ বোধ হচ্ছে।
8: বলেছি তো ও একটা রত্ন, তা বেশ ওকে নিয়ে যাও, নর্তকী নাচু।

0: প্রহরীগণ, মুরাদকে বাঁধো।
1: কে ভ্রাতা? একই বিশ্বাসঘাতকতা।
0: যদি বাধা দেয় তবে বধ করতে দ্বিধা করো না। যাও, আগ্রায় নিয়ে যাও। সেখানে আমার পুত্র সুলতান মোহাম্মদ আর শায়েস্তা খাঁর জিম্মায় রাখবে।
1: এর প্রতিফল তুমি পাবে।
0: নিয়ে যাও। আমার হাত ধরে এ কোথায় নিয়ে যাচ্ছ খোদা? আমি এ সিংহাসন চাইনি। তুমি আমার হাত ধরে এ সিংহাসনে বসালে কেন তা তুমি জানো খোদা, তুমি জানো।
2: ও কি শব্দ জাহানারা? ওই আবার শুনছিস? তারাটি সৈন্য কামান নিয়ে বিজয় গর্বে আগ্রায় ফিরে এলো। এসো পুত্র, এ অন্যায় অবিচার অত্যাচারের প্রতিশোধ নাও। কি জাহানারা, চোখ ঢাকছিস যে? বুঝেছি মা, এ দ্বারার বিজয় ঘোষণা নয়, এ নতুন এক দুঃসংবাদ, তাই কি?
3: হ্যাঁ পিতা।
2: জানি দুর্ভাগ্য একা আসে না মা, যখন আরম্ভ হয়েছে সে তার পালা শেষ না করে যাবে না। বল কি দুঃসংবাদ, কিসের শব্দ?
3: ঔরঙ্গজীব আজ সম্রাট হয়ে দিল্লির সিংহাসনে বসেছে। আজ দিল্লির সিংহাসনে বসেছে পিতা।
2: জাহানারা কি বলছিস? ঔরঙ্গজীব? না না, অসম্ভব জাহানারা, তুই শুনতে ভুল করেছিস। এ কি হতে পারে? ঔরঙ্গজীব, ঔরঙ্গজীব এ কাজ করতে পারে না, তার পিতা এখনো জীবিত।
3: যে ব্যক্তি বৃদ্ধ পিতাকে ছলে বন্দী করে সে আর কি না করতে পারে পিতা?
2: তবু না না, আশ্চর্য কি? এ কি, মাটি থেকে একটা কালো ধোঁয়া আকাশে উঠছে, আকাশ কালো বর্ণ হয়ে গেল, সংসার উল্টে গেল বুঝি। ওই তো সেই নীল আকাশ, সেই উজ্জ্বল প্রভাত হাসছে। কিছুই হয়নি তো জাহানারা?
3: পিতা,
2: তুই বাইরে গিয়ে দেখে এলি, কি দেখে এলি? জগৎ সংসার কি ঠিক সেই রকমই চলছে? দেখে এলি যে বাড়িগুলো সেই রকম খাড়া আছে, রাস্তায় লোক চলছে, মানুষে মানুষ খাচ্ছে না?
3: নিজ সংসার সেই রকমই চলছে পিতা, বন্দি শাহজাহানকে নিয়ে কেউ মাথা কামাচ্ছে না।
2: না, তারা বলছে না যে ঘোরতর অত্যাচার, বলছে না আমাদের সম্রাট শাহজাহানকে কার সাধ্য বন্দী করে রাখে।
3: না পিতা, সংসার কাউকে নিয়ে ভাবে না।
2: যদি যদি একবার দুর্গের বাইরে যেতে পারতাম জাহানারা, জাহানারা একবার আমাকে দুর্গের বাইরে নিয়ে যেতে পারিস?
3: তা সম্ভব নয় পিতা, বাইরে সহস্র সতর্ক প্রহরী।
2: তবু তবু তারা একদিন আমাকে সম্রাট বলে মানতো। হয়তো তাদের মধ্যে অনেককেই অনাহার থেকে বাঁচিয়েছি, কারাগার থেকে মুক্ত করে দিয়েছি বিনিময়ে।
3: না পিতা, মানুষ খোশামুদে, কুকুরের মতো খোশামুদে, যে এক খণ্ড মাংস দিতে পারে তারই পায়ের তলায় সে দাঁড়িয়ে লেজ নাড়ে।
2: তবু তবু আমি যদি তাদের কাছে গিয়ে একবার দাঁড়াই, এই শুভ্রশির মুক্ত করে জ্যোষ্ঠির উপর এই রোগ বিকম্পিত দেহকারী ভার রেখে যদি আমি তাদের সম্মুখে দাঁড়াই, তাদের দয়া হবে না?
3: সংসারে দয়া মায়া নেই পিতা, শাহজাহানের সম্পদকালে যারাই জয় সম্রাট শাহজাহানের জয় বলে চিৎকারে আকাশ দীর্ণ করে দিত, তারাই যদি আজ আপনার এই স্থবির অথর্ব মূর্তি দেখে তো ঘৃণায় মুখ ফিরিয়ে নিয়ে চলে যাবে।
2: এত দূর তবে আর কেন? খোদা, আর তাকে রেখো না, এক্ষণে তাকে গলা টিপে মেরে ফেলো।
4: জাহাপনা, আমি এসেছিলাম সুলতান সুজার বিরুদ্ধে যুদ্ধে জাহাপনাকে আমার সৈন্য সাহায্য দিতে, কিন্তু এখানে এসে আমার আর সে প্রবৃত্তি নেই।
0: মহারাজ যশবন্ত সিংহ, আপনি নর্মদা যুদ্ধে দ্বারার পক্ষে যুদ্ধ করেছিলেন বলে আমার অপ্রীতিভাজন নহেন।
4: যশবন্ত সিংহ জাহাপনার অপ্রীতিভাজন হোক, তাতে তার কিছুমাত্র যায় আসে না। আর আমি আজ এ সবাই জাহাপনার দয়ার ভিখারি হয়ে আসিনি।
0: তবে এখানে আসা মহারাজের উদ্দেশ্য?
4: উদ্দেশ্য একবার আপনাকে জিজ্ঞাসা করা যে কি অপরাধে আমাদের দয়ালু সম্রাট শাহজাহান আজ বন্দী, আর কি শর্তে আপনি পিতা বর্তমানে তার সিংহাসনে বসেছেন।
0: তার কৈফিয়ত কি আমায় এখন মহারাজকে দিতে হবে?
4: দেওয়া না দেওয়া আপনার ইচ্ছা, আমি জিজ্ঞাসা করতে এসেছি মাত্র।
0: কি উদ্দেশ্যে?
4: যা আপনার উত্তরের উপরই আমার ভবিষ্যৎ আচরণ নির্ভর করছে।
0: কৈফিয়ত যদি না দিই
4: তাহলে বুঝব যা আপনার দেওয়ার মতো কৈফিয়ত কিছুই নেই।
0: আপনার যেরূপ ইচ্ছা বুঝুন, তাতে ঔরঙ্গজীবের কিছু যায় আসে না। ঔরঙ্গজেব তার কার্যাবলীর জন্য এক খোদার কাছে ভিন্ন, আর কারো কাছে কৈফিয়ত দেয় না।
4: উত্তম, তবে খোদার কাছেই কৈফিয়ত দেবেন।
0: দাঁড়ান মহারাজ, আমার কৈফিয়ত না পেলে আপনি কি করবেন?
4: সাধ্যমতো চেষ্টা করব সম্রাট শাহজাহানকে মুক্ত করতে, পারি না পারি সে স্বতন্ত্র কথা, কিন্তু আমার কর্তব্য আমি করব।
0: বিদ্রোহ করবেন?
4: বিদ্রোহ? সম্রাটের পক্ষে যুদ্ধ করার নাম বিদ্রোহ নয়। বিদ্রোহ করেছেন আপনি, আমি সেই বিদ্রোহীর দমন করব।
0: মহারাজ, এতক্ষণ ধরে পরীক্ষা করছিলাম যে আপনার স্পর্ধা কতদূর ওঠে। ভারত সম্রাট ঔরঙ্গজেব যোধপুরাধিপতি যশবন্ত সিংহের শত্রুতায় ভয় করে না। বুঝেছি, নর্মদা যুদ্ধে ঔরঙ্গজেবের সঙ্গে মহারাজের সম্মুখ পরিচয় হয়নি।
4: নর্মদার যুদ্ধ জাহাপনা? আপনি সেই যুদ্ধ জয়ের গৌরব করেন? যশবন্ত সিংহ অনুকম্পা ভরে আপনার পথশ্রান্ত হীনবল সৈন্যদের আক্রমণ করেনি, নইলে সেদিন আমার সৈন্যের মিলিত নিঃশ্বাসে ঔরঙ্গজেব সশনে উড়ে যেতেন।
0: মহারাজ যশবন্ত সিংহ, সাবধান, ঔরঙ্গজেবের ধৈর্যের সীমা আছে।
4: সম্রাট, চোখ রাঙাচ্ছেন কাকে? চোখ রাঙিয়ে জয় সিংহের মতো ব্যক্তিকে শাসন করে রাখতে পারেন, কিন্তু যশবন্ত সিংহ যা আপনার রক্তবর্ণ চক্ষু আর অগ্নিময় গোলাকে সমানই তুচ্ছ জ্ঞান করে।
5: মহারাজ, একই স্পর্ধা,
4: যখন রাজায় রাজায় যুদ্ধ তখন বন্য শৃগাল তাদের মধ্যে এসে দাঁড়ায় কি চাপে? আমরা এখনো কেউ মরিনি, তোমাদের সময় যুদ্ধের পরে, তুমি আর মির্জুমলা?
5: আজ্ঞা দিন জাহাপানা।
4: বেশ জুড়ি মিলেছে, মির্জুমলার এই শায়েস্তা খা, উজির আর সেনাপতি দুই নেমখারাম, যেমন প্রভু তেমনি তার বৃত্ত।
5: কি স্পর্ধা এই শয়তানের জাহাপানা, যে ভারত সম্রাটের সমক্ষে।
4: কে ভারত সম্রাট?
5: ভারতের সম্রাট বাদশাহ ঔরঙ্গজেব।
3: মিথ্যা কথা, ভারতের সম্রাট ঔরঙ্গজেব নয়, ভারতের সম্রাট শাহেনশা শাহজাহান।
5: কে এই নারী?
3: এ নারী সম্রাট শাহজাহানের কন্যা জাহানারা। কে ঔরঙ্গজেব? তোমার মুখ সহসা ছায়ের মতো সাদা হয়ে গেল জি।
0: ভগ্নী, তুমি এখানে?
3: আমি এখানে এসেছি ঔরঙ্গজেব তোমাকে মহারাজ দ্রোহিতার অপরাধে অভিযুক্ত করতে।
0: কার কাছে?
3: মহান আল্লাহর কাছে।
0: আমি এখানে বসে সেই খোদারই ফকিরি করছি।
3: স্তব্ধ হও ভণ্ড, খোদার পবিত্র নাম তোমার জিহ্বায় উচ্চারণ করো না, জিহ্বা পুড়ে যাবে।
0: মোহাম্মদ, এই উন্মাদিনী নারীকে এখান থেকে নিয়ে যাও।
3: দেখি এই সভা স্থলে কার সাধ্য আছে যে সম্রাট শাহজাহানের কন্যাকে স্পর্শ করে।
0: মোহাম্মদ, নিয়ে যাও।
6: মার্জনা করবেন পিতা, সে স্পর্ধা আমার নেই।
4: বাদশাহ জাদির প্রতি রূঢ় আচরণ আমরা সহ্য করব না।
7: কখনোই না, কখনোই না।
0: সত্য বটে, আমি কি ক্রোধে জ্ঞান হারিয়েছি? নিজের ভগ্নী সম্রাট শাহজাহানের কন্যার প্রতি এই রূঢ় ব্যবহার করবার আজ্ঞা দিচ্ছি? এ প্রকাশ্য দরবারে শত কুৎসিত দৃষ্টির সম্মুখে এসে দাঁড়ানো সম্রাট শাহজাহানের কন্যার শোভা পায় না। তোমার স্থান অন্তপুর।
3: তা জানি ঔরঙ্গজেব, কিন্তু যখন একটা প্রকাণ্ড ভূমিকম্পে হরমরাজি ভেঙে পড়ে তখন অসহ্যম পর্ষারূপা নারী যে সেও নিঃসংকোচে রাস্তায় এসে দাঁড়ায়। আজ একটা বিরাট অত্যাচারে একটা সাম্রাজ্য ভেঙে পড়েছে। সৈন্যদক্ষগণ, আমাত্যগণ, সভাসদগণ, তোমাদের সম্রাট শাহজাহান জীবিত থাকতে তোমরা কি স্পর্ধায় তার সিংহাসনে তার পুত্র ঔরঙ্গজেবকে বসিয়েছ আমি জানতে চাই।
0: আমার ভগ্নী যদি এখান থেকে যেতে অস্বীকৃত হন, সভাসদগণ, আপনারা বাইরে যান, সম্রাট কন্যার মর্যাদা রক্ষা করুন।
3: দাঁড়াও সবাই, আমি এখানে তোমাদের কাছে নিষ্ফল ক্রন্দন করতে আসিনি। আমি নারী লজ্জা সংকোচ সম্ভ্রম ত্যাগ করে এসেছি আমার বৃদ্ধ পিতার জন্য। আমি একবার মুখোমুখি তোমাদের জিজ্ঞাসা করতে এসেছি যে তোমরা তোমাদের সেই বীর দয়ালু প্রজাবৎসল সম্রাট শাহজাহানকে চাও, নাই ভণ্ড পিতৃদ্রোহী ঔরঙ্গজেবকে চাও? বলো, তোমরা ঔরঙ্গজেবকে ভয় করছো? কে ঔরঙ্গজেব? তোমরাই তার বল, তোমরা ইচ্ছা করলে তাকে ওখানে রাখতে পারো, ইচ্ছা করলে তাকে ওখান থেকে টেনে এনে পাকে নিক্ষেপ করতে পারো। তোমরা যদি সম্রাট শাহজাহানকে এখনো ভালোবাসো, সিংহ স্থবির বলে তাকে পদাঘাত করতে না চাও, তো বলো সমস্বরে, জয় সম্রাট শাহজাহানের জয়। উত্তম, তবে?
0: তবে এই মুহূর্তে আমি সিংহাসন ত্যাগ করলাম। সভাসদগণ, পিতা শাহজাহান রুগ্ন, শাসনে অক্ষম, তিনি যদি শাসনক্ষম হতেন তাহলে আমার দাক্ষিণাত্য ছেড়ে এখানে আসার প্রয়োজন ছিল না। আমি রাজ্যের রশ্মি সম্রাট শাহজাহানের হাত থেকে নিই নাই, দারার হাত থেকে নিয়েছি। পিতা পূর্ববৎ সুখে স্বাচ্ছন্দ্যে আগ্রার প্রাসাদে আছেন। আপনাদের যদি ইচ্ছা হয় যে দারা সম্রাট হন, দারা সিংহাসনে বসুন, হিন্দুস্তান আবার অরাজক ধর্মহীন হোক, আমি আজই মক্কায় চলে যাচ্ছি, সে তো আমার পরম সুখ। এই আমি আমার রাজমুকুট সিংহাসনের পদতলে রাখলাম। আমি এ সিংহাসনে বসেছি সম্রাটের নামে, কিন্তু তাও বেশি দিনের জন্য নয়। সাম্রাজ্যে শান্তি স্থাপন করে দারার বিশৃঙ্খল রাজত্বে শৃঙ্খলা এনে পরে আপনারা যার হাতে বলেন তার হাতে রাজ্য ছেড়ে দিয়ে আমি সেই মক্কাই যেতে চাই। আপনারা নিজেদের দিকে চেয়ে বলুন যে পীড়ন চান না শাসন চান, বলুন। আমি আপনাদের ইচ্ছার বিরুদ্ধে শাসনদণ্ড গ্রহণ করতে পারবো না, আর আপনাদের ইচ্ছাক্রমেও এখানে দাঁড়িয়ে দারার উশৃঙ্খল অত্যাচার দেখতে পারবো না। বলুন বলুন আপনাদের কি ইচ্ছা, আপনাদের কি
7: অভিপ্রায়?
0: উত্তম, আপনাদের অভিমত জানলাম, এখন আপনারা বাইরে যান। আমার ভগ্নী শাহজাহানের কন্যার অমর্যাদা করবেন না।
3: ঔরঙ্গজীব
0: ভগ্নী,
3: চমৎকার, আমি প্রশংসা না করে থাকতে পারছি না। এতক্ষণ আমি বিস্ময়ে নির্বাক হয়েছিলাম, যখন চমক ভাঙল তখন সব হারিয়ে বসে আছি। চমৎকার,
0: আমি প্রতিজ্ঞা করছি, আল্লাহর নামে শপথ করছি, আমি যতদিন সম্রাট আছি তোমার আর পিতার কোনো অভাব হবে না।
3: আবার বলি, চমৎকার।
8: নাদিরা, সংসার আমাকে পরিত্যাগ করেছে, আল্লাহ আমায় পরিত্যাগ করেছেন, তুমিও আমায় ছেড়ে চললে।
9: আমার জন্য অনেক সহ্য করেছ নাথ।
8: নাদিরা নাদিরা, বড় কষ্ট হচ্ছে।
9: না কিছু না, আমি তো তোমার কাছেই আছি। তোমার তোমার স্নেহ দৃষ্টির অমৃতে সব যন্ত্রণা গলে যাচ্ছে, কিন্তু আমার আমার আর সময় নেই। তোমার হাতে পুত্র শিপারকে শুভে দিয়ে গেলাম। ওকে ওকে দেখো, পুত্র সুলেমানের সঙ্গে আর বোধহয় দেখা হল না। খোদা,
8: নাদিরা নাদিরা, না সব স্তব্ধ হিম। কে কে তোমরা, এ সময় এ স্থান কলুষিত করো?
10: বন্দী করো।
8: কি আমায় বন্দী করবে জিহন খা? কোন নাদিরার আত্মা পক্ষ গুটিয়ে আছে, পৃথিবীর সুখ দুঃখ থেকে বিদায় নেবার পূর্বে একবার চারিদিকে চেয়ে শেষ দেখা দেখে নিচ্ছে। আমায় বন্দী করতে চাও জিহন খা?
10: হ্যাঁ শাহজাদা।
8: ঔরঙ্গজীবের আজ্ঞায় বোধ হয়।
10: সৈনিকগণ, একে শৃঙ্খল দিয়ে বাঁধো, যদি কোনো বাধা দেন তো তরবারি ব্যবহার করতে দ্বিধা করবে না।
8: এখানে না, বাইরে চলো। দাঁড়াও সকলে, একটা অনুরোধ করে যায় জিহন খা, এই মৃতদেহ লাহোরে পাঠিয়ে দিও। সেখানে সম্রাট পরিবারের কবর ভূমিতে তাকে যেন গোর দেয়া হয়, দেবে কি?
10: যে আজ্ঞা যুবরাজ, এ কাজ না করলে আমার প্রভু ঔরঙ্গজীব যে ক্রুদ্ধ হবেন।
8: তোমার প্রভু ঔরঙ্গজীব? চলো জিহন খা।
0: এটা দারার মৃত্যুদণ্ডের ফরমান, এ কাজের বিচার, আমার অপরাধ কি? আমি কিন্তু না, কেন এ বিচার? বিচারকে কলুষিত করব কেন?
11: এ হত্যা!
0: কে? দিলদার, তুমি এখানে?
11: আমি ঠিক সময় ঠিক জায়গায় আছি জাহাপনা, আর আমি যদি এখানে না থাকতাম তাহলেও এ হত্যা?
0: হত্যা না দিলদার, না, এ কাজের বিচার?
11: সম্রাট, স্পষ্ট কথা বলবো?
0: বলো।
11: সম্রাট, আপনি হঠাৎ কেঁপে উঠলেন যে, কেন জাহাপনা? সত্য কথা বলবো?
0: দিলদার,
11: আপনি দারার মৃত্যু চান?
0: আমি?
11: হ্যাঁ, আপনি।
0: কিন্তু এ কাজের বিচার?
11: বিচার? জাহাপনা, কাজীরা যখন দারার মৃত্যুদণ্ড উচ্চারণ করছিল, তখন তারা খোদার মুখের দিকে চেয়েছিল না, তারা জাহাপনার সহস্র মুখখানি কল্পনা করছিল। বিচার, যেখানে মাথার উপর প্রভুর আরক্ত চক্ষু চেয়ে আছে, সেখানে আবার বিচার? জগৎ সংসার জানবে, ভবিষ্যৎ জানবে যে বিচারে ছল করে আপনি দারাকে হত্যা করিয়েছেন।
0: সত্য নাকি? দিলদার, তুমি সত্য কথা বলেছ। তুমি আজ দারাকে বাঁচালে, তুমি আমার পুত্র মোহাম্মদকে ফিরিয়ে দিয়েছ, আজ আমার ভাই দারাকে বাঁচালে। যাও, শায়েস্তা খাঁকে ডেকে দাও। দারা বাঁচুন, আমার যদি তার জন্য সিংহাসন দিতে হয় দেব। এতখানি পাপ, এ মৃত্যুদণ্ডাদেশ ছিঁড়ে ফেলি। না, এখন না, শায়েস্তা খাঁর সম্মুখে এটা ছিঁড়ে এ মহাত্মটুকু কাজে লাগাবো। এই যে শায়েস্তা খাঁ সেনাপতি, বিচারে ভাইদারার প্রাণদণ্ড হয়েছে।
10: আপনার হাতে বুঝি সেই দণ্ডাজ্ঞা? আমাকে দেন খোদাবন্দ, আমি নিজে কাজ হাসিল করে আসছি।
0: কিন্তু তাকে মার্জনা করেছি।
12: সে কি জাহাপানা, এমন শত্রুকে মার্জনা?
0: তার জন্যই তো তাকে মার্জনা করবার পরম গৌরব অনুভব করছি।
12: জাহাপানা, এই গৌরব ক্রয় করতে আপনার সিংহাসনখানি বিক্রয় করতে হবে।
0: যে বাহুবলে সিংহাসন অধিকার করেছি, সেই বাহুবলে তা রক্ষা করব।
12: জাহাপানা, একটা মহাবিপদকে ঘাড়ে করে সমস্ত জীবন রাজ্য শাসন করতে হবে। জানেন, সমস্ত প্রজা সৈন্য দারার দিকে। সেদিন দারার জন্য তারা বালকের মতো কেঁদেছে, আর জাহাপানাকে অভিশাপ দিয়েছে। তারা যদি একবার সুযোগ পায়।
0: কিরকম?
12: জাহাপানা, দারাকে অষ্টপ্রহর পাহারা দিতে পারবেন না। জাহাপানা সফরে গেলে সৈন্যগণ যদি কোনোদিন কোনো সুযোগে দারাকে মুক্ত করে দেয়, তাহলে জাহাপানা,
0: বুঝেছি,
12: তার উপর বৃদ্ধ সম্রাটও দারার পক্ষে। আর তাকে সৈন্যরা মানে তাদের গুরুর মতো, ভালোবাসে পিতার মতো।
0: না, সিংহাসন দেব।
12: তবে এত শ্রম করে তাকে অধিকার করার প্রয়োজন কি ছিল? পিতাকে সিংহাসনচ্যুত, ভ্রাতাকে বন্দী।
0: কিন্তু
10: ইসলাম ধর্মের রক্ষার জন্য আপনি আজ ওই সিংহাসনে বসেছেন।
0: সত্য কথা জিহংখা, আমি নিজের প্রতি সব অন্যায় অবিচার ঘাড় পেতে নিতে পারি, কিন্তু ইসলাম ধর্মের প্রতি অবমাননা সইব না। শপথ করেছি, দারার মৃত্যুই তার যোগ্য দণ্ড। জিহন আলী খা, এই নাও মৃত্যুদণ্ড। রোসো, রোসো জিহন খা, দস্তখত করে দিন
10: জাহাপনা। আজ রাত্রেই দারার ছিন্ন মুন্ডু জাহাপনাকে এনে আমি দেখাবো।
0: আজই?
12: আপদ যত শীঘ্র যায় ততই ভালো।
10: বন্দেগি জাহাপনা, আমি তাহলে চলি।
0: আচ্ছা, যাও।
8: ঘুমাচ্ছে পুত্র সিপার, ঘুমাচ্ছে নিদ্রা, স্বল্প সন্তাপ হারিনি নিদ্রা। আমার সিপারকে সর্বদুঃখ ভুলিয়ে রেখো বৎস, প্রাণধিক আমার। আমার এত দুঃখ, আজ আমি কারাগারে বন্দী, তবু তোর মুখখানির পানে চাইলে সব দুঃখ ভুলে যাই। কে কে তুমি?
11: আমি
8: কে তুমি?
11: আমি ছিলাম পূর্বে সুলতান মোরাদের বিদূষক, এখন আমি সম্রাট ঔরঙ্গজেবের সভাসদ।
8: এখানে কি প্রয়োজন?
11: প্রয়োজন কিছুই নাই, একবার দেখা করতে এসেছি।
8: কেন যুবক, আমাকে ব্যঙ্গ করতে?
11: না যুবরাজ, আমি ব্যঙ্গ করতে আসিনি। আর যদি ব্যঙ্গ করতেই আসতাম, এ দৃশ্য দেখে সে ব্যঙ্গ গলে গলে অশ্রু হয়ে টস টস করে মাটিতে পড়ত। সেই যুবরাজ দ্বারা আজ এই খোদা।
8: এ কি যুবক, তোমার চোখ দিয়ে পানি পড়ছে যে, কাঁদছ? কাঁদো।
11: না, কাঁদব না। এ বড় মহিমাময় দৃশ্য, একটা পর্বত ভেঙে পড়ে রয়েছে, একটা সমুদ্র শুকিয়ে গিয়েছে, ব্রহ্মাণ্ডের একদিকে সৃষ্টি আর একদিকে ধ্বংস হয়ে যাচ্ছে।
8: তুমি একজন দার্শনিক দেখছি যুবক।
11: না যুবরাজ, আমি দার্শনিক নই, আমি বিদূষক, পারিষদ পদে উঠেছি। যুবরাজ, আপনার প্রাণদণ্ডের আজ্ঞা আমি আজ রহিত করে এসেছি। আপনি কারাগার হতে মুক্ত হতে চান যদি আসুন, তবে আমার বস্ত্র পরিধান করুন, চলে যান, কেউ সন্দেহ করবে না, আসুন দুজনে পোশাক পরিবর্তন করি।
8: তারপরে তুমি?
11: আমি মরতে চাই।
8: আমি তোমাকে মরতে দিতে পারি না, আর বিশেষত পুত্র সিপারকে ছেড়ে আমি কোথাও যাব না।
10: আর কোথাও যেতে হবে না, এই দ্বারার প্রাণদণ্ডের আজ্ঞা।
11: সে কি?
10: মৃত্যুর জন্য প্রস্তুত হন শাহজাদা, ঘাতক উপস্থিত।
11: তবে সম্রাট মত বদল করেছেন।
10: হ্যাঁ দিলদার, তুমি এখন অনুগ্রহ করে বাহিরে যাও, আমাদের কার্য আমরা করি।
8: ঔরঙ্গজীব তার প্রকাণ্ড সাম্রাজ্যে নিঃশ্বাস ফেলবার জন্য আমাকে আধকাঠা জমিও দিতে পারে না। আমি এই কুড়ে ঘরে আছি, গায়ে এই ছেঁড়া ময়লা কাপড়, খাদ্য দুই পোড়া রুটি, তাও সে দিতে পারে না।
11: তুমি একটু অপেক্ষা করো জিহনালী, আমি সম্রাটের আদেশ নিয়ে আসি।
10: না দিলদার, সম্রাটের এই আজ্ঞা যে আজই রাত্রিকালে শাহজাদার ছিন্ন মুন্ডু তাকে গিয়ে দেখাতে হবে।
8: আজই রাত্রে? এত শীঘ্র? এ মুন্ডু তার চাই।
10: আজই রাত্রে আপনার মুন্ডু না নিয়ে যেতে পারলে আমাদের প্রাণ যাবে।
8: ও, তবে তুমি আর কি করবে জিহন খা, আমাকে বধ করো। হাসো জিহন খা, হাসো।
10: আপনি প্রস্তুত?
8: প্রস্তুত বই কি, আর প্রস্তুত না হলেই বা তোমাদের কি যায় আসে? একদিন এই জিহন আলী খা আমার কাছে করজোড়ে প্রাণ ভিক্ষা চেয়েছিল, আমি সেদিন তা দিয়েছিলাম। আজ বিধি, তোমার রচনা কৌশল চমৎকার।
10: সম্রাটের আজ্ঞা, কাজীর বিচার, আমি কি করব শাহজাদা?
8: সম্রাটের আজ্ঞা, কাজীর বিচার, তা বটে, তুমি কি করবে?
11: পারলাম না, রক্ষা করতে পারলাম না যুবরাজ, তবে এ বুঝি দয়াময়ের ইচ্ছা। যেন যুবরাজ, তোমার মতো বলির একটা প্রয়োজন নিশ্চয়ই আছে, কি সে প্রয়োজন আমি তা বুঝি না, হৃষ্ট মনে প্রাণ বলি দাও।
8: নিশ্চয়ই, কিসের দুঃখ, একদিন তো যেতেই হবে, আমি প্রস্তুত, আমায় বিদায় দাও বন্ধু, তোমার সঙ্গে এই ক্ষণে মাত্র দেখা, তুমি কে তা জানি না, তবুও বোধ হচ্ছে তুমি বহুদিনের পুরনো বন্ধু।
11: তবে যান যুবরাজ।
8: এখন আমাকে বধ করো জিহন খা।
10: নিয়ে যাও।
8: খোদা, কি মহা পাপ করেছিলাম।
10: ঘাতকগণ, ওই ঘরে গিয়ে কাজ শেষ করে নিয়ে এসো, আমার প্রাণদাতার হত্যাটা সম্মুখে নাই বা দেখলাম। ওই ওই ওই কুঠারের শব্দ, ওই মৃত্যুর আর্তনাদ, মৃত্যুর আর্তনাদ।
2: সেদ্ধ দ্বারাকে হত্যা করে আমি সম্রাট শাহজাহান, আমি স্বয়ং তাকে পাহারা দিচ্ছি।
9: পিতামহ, উত্তেজিত হবেন না, চলুন আপনাকে শুয়ে রেখে আসি।
2: না, আমি সরে গেলেই তারা দ্বারাকে বধ করবে। কাছে আসিস না, খবরদার, কাছে আসিস না।
9: পিতামহ,
2: কাছে আসিস না, তোদের নিঃশ্বাসে বিষ আছে, আর এক পায়ে গোসনে বলছি।
9: পিতামহ, রাত্রি গভীর, শোবেন, আসুন। কি করুণ দৃশ্য, পিতৃহারা বালিকা পুত্রহারা বৃদ্ধকে সান্ত্বনা দিচ্ছে। দেখে যাও ঔরঙ্গজীব, তোমার কৃত্তি দেখে যাও।
2: কে করলে, কে করলে?
9: কি কি পিতামহ?
2: মেরেছে, মেরেছে, ওই রক্ত ছুটে বেরোচ্ছে, ঘর ভেসে যাচ্ছে, এখনো এখনো গরম, ধোঁয়া উঠছে।
9: পিতা, পিতা, এত রাত্রি হয়েছে, এখনো শোননি?
2: ঔরঙ্গজীব, আমার পানে তাকিয়ে হাসছো? আসো আসো, তোমায় শাস্তি দেব, আমার পুত্র বলে ক্ষমা করব ভেবেছিস? না, তোকে তুষা নালে দগ্ধ করবার আজ্ঞা দিলাম, যাও, নিয়ে যাও।
9: পিতা, পিতা, শোন গে, যান। পিতা বহু, আসুন, আসুন না।
2: কি মমতাজ, তুমি ওর হয়ে ক্ষমা চাইছো? না, আমি ক্ষমা করব না, বিচার করেছি, দাদাকে মেরেছে।
3: না না পিতা, মারেনি, ঘুমান গেছে আন।
2: মারেনি? মারেনি? সত্য মারেনি? তবে তবে কি দেখলাম, স্বপ্ন?
3: হ্যাঁ পিতা, স্বপ্ন।
2: তবু ভালো, কিন্তু বড় দুঃস্বপ্ন। যদি সত্য হয় কি জরত কাটছিস যে? তবে স্বপ্ন নয়, স্বপ্ন নয়।

0: যা করেছি ধর্মের জন্য, যদি অন্য কোনো উপায় হতো কে দায়ী, আমি? এ বিচার ওকি ওকি শব্দ না, বাতাসের শব্দ। একি কোনো মতেই এ চিন্তাকে মন থেকে দূর করতে পারছি না। রাত্রে তন্দ্রায় ঢুলে পড়ি কিন্তু নিদ্রা আসে না। উফ, কি স্তব্ধ, এত স্তব্ধ কেন? ওফ, আবার আবার সেই দাঁড়ার ছিন্ন শির, সোজা রক্তাক্ত দেহ, মোরাদের কবন্ধ। যাও যাও সব, চলে যাও চলে যাও। ওই ওই মোরাদের কবন্ধ আমায় ডাকছে, দাঁড়ার মুন্ডু আমার পানে এক দৃষ্টিতে চেয়ে আছে, সোজা হাসছে। এসব কি? ও যাক, চলে গিয়েছে চলে গিয়েছে। উফ, দেহে দ্রুত রক্তস্রোত বইছে, মাথার উপর যেন পর্বতের ভার। কে কে? দিলদার?
1: জাহাপনা,
0: এসব কি দেখলাম জানো?
1: বিবেকের জবনিকার উপর উত্তপ্ত চিন্তার প্রতিচ্ছবি। তবে আরম্ভ হয়েছে
0: কি
1: অনুতাপ? জানতাম, হতেই হবে। বৃদ্ধ পিতাকে কারারুদ্ধ করে রাখা, তার উপরে ভ্রাতৃ হত্যা, এত বড় পাপ কি অমনি যাবে?
0: কে বলে কে বলে আমি ভ্রাতৃ হত্যা করেছি? এ কাজের বিচার
1: চিরকালটা পরকে ছলনা করে যাপনাকে বিশ্বাস জন্মেছে যে নিজেকে ছলনা করতে পারে, সেইটাই সকলের চেয়ে শক্ত। ভাইকে টুটি চেপে মেরে ফেলতে পারেন কিন্তু বিবেককে টুটি চেপে মারতে পারবেন না। এখন পাপের প্রায়শ্চিত্ত করুন।
0: কে তুমি দিলদার যে ঔরঙ্গজীবকে উপদেশ দিতে এসেছো?
1: কে আমি ঔরঙ্গজীব? আমি মির্জা মোহাম্মদ নিয়ামত খা।
0: নিয়ামত খা? হাজি, এশিয়ার বিজ্ঞতম সুধী নিয়ামত খা।
1: হ্যাঁ ঔরঙ্গজীব, আমি নিয়ামত খা। শোনো, ভেবেছিলাম তোমাদের পারিবারিক আবর্তের মধ্যে এসে একটু রাজনৈতিক অভিজ্ঞতা লাভ করব, তাই জঘন্য বিদূষক সেজেছি। কিন্তু যে অভিজ্ঞতা নিয়ে আজ এখান থেকে বেরুচ্ছি, মনে হয় যে সেটুকু না নিয়ে গেলেই ছিল ভালো। ঔরঙ্গজীব, ভেবেছিলে যে আমি তোমার রৌপ্যের জন্যে এতদিন তোমার দাসত্ব করেছিলাম, বিদ্যার এখনো এতে আছে যে সে ঐশ্বর্যের মস্তকে পদাঘাত করে। আমি চললাম সম্রাট।
0: জনাব,
1: না, আমায় ফেরাতে পারবে না ঔরঙ্গজীব, আমি চললাম।

0: দেখ কেমন সেজেছি জানারা, দেখ জহরত, ঔরঙ্গজীব এই রত্ন সব পাশে চুরি করে নেয়, তাই আমি পুরীর বেড়াচ্ছি, কেমন দেখাচ্ছে জহরত? আমাকে তোর বিয়ে করতে ইচ্ছে হচ্ছে না? কিন্তু খবরদার, বিয়ে করিস নে, বিয়ে করিস নে, ছেলে হলে তোকে কয়েদ করে রেখে দেবে, তোর গহনা কেড়ে নেবে, বিয়ে করিস না।
1: দেখছো মা, হে উন্মত্ততা নয়, এর সঙ্গে জ্ঞান জড়ানো রয়েছে, এ যেন একটা ছন্দে বিলাপ।
2: জগতে যত রকম করুণ দৃশ্য আছে, জ্ঞানী উন্মতির মতো করুণ দৃশ্য বুঝি আর নাই।
0: জহরত চলে গেল, আমি উন্মত নই জানারা, গুছিয়ে বলতে পারি
1: তা জানি পিতা,
0: কিন্তু আমার হৃদয় ভেঙে গিয়েছে, এত বড় দুঃখ ঘাড়ে করে যে বেঁচে আছি তাই আশ্চর্য। দারা সুজা মুরাদ সবাইকে মারলে, তাদের একটা ছেলেও রইল না প্রতিহিংসা নিতে। এখানে এখানে কে এলো? ও এই যে সম্রাট।
1: তাই তো, ঔরঙ্গজীব।
3: পিতা,
0: আমার মণিমুক্তা নিতে এসেছো? দেব না, কিছুতেই দেব না, না না
3: না পিতা, আমি মণিমুক্তা নিতে আসি।
1: তবে বোধ হয় পিতাকে বধ করতে এসেছ, পিতৃ হত্যাটার বাকি থাকবে কেন, হয়ে যাক।
0: বধ করবে? আমায় হত্যা করবে ঔরঙ্গজীব? করো করো, আমায় হত্যা করো, তার বিনিময়ে এই সব মণিমুক্তা আমি তোমায় দেব, আর মরবার সময় তোমার এই অনুগ্রহের জন্য আশীর্বাদ করে মরবো। এই লোল বক্ষ খুলে দিচ্ছি, তোমার ছুরি বসিয়ে দাও।
3: আমাকে আর অপরাধী করবেন না পিতা, আমি পাপী, ঘোরতর পাপী, সেই পাপের প্রদাহে জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছি। দেখুন দেখুন পিতা, এই শীর্ণ দেহ, এই কোটরাগত চক্ষু, এই শুষ্ক পাণ্ডুর মুখ তার সাক্ষ্য।
1: ঔরঙ্গজীব, ভূমিকার প্রয়োজন নেই, এখানে একজন আছে, সে তোমায় বেশ জানে, নতুন কি শয়তানি মতলব করে এসেছো বলো, কি চাও এখানে?
3: পিতার মার্জনা।
1: মার্জনা? এটা তো নতুন রকম করেছো ঔরঙ্গজীব।
3: আমি জানি ভগ্নি।
1: স্তব্ধ হও।
0: বলতে দে জানারা, বলতে দে, বলো কি বলতে চাও ঔরঙ্গজীব?
3: শুধু আপনার মার্জনা চাই। যদি এই প্রার্থনা কপট বিবেচনা করেন তো পিতা আসুন আমার সঙ্গে, আমি এই দণ্ডে প্রাসাদ দুর্গের দ্বার খুলে দিচ্ছি, আর আপনাকে আগ্রার সিংহাসনে সর্বজন সমক্ষে বসিয়ে সম্রাট বলে অভিবাদন করছি। এই আমার রাজমুকুট আপনার পদতলে রাখলাম।
0: আমার হৃদয় গলে যাচ্ছে, গলে যাচ্ছে।
3: আমায় ক্ষমা করুন পিতা, এই আপনার চরণদয় জড়িয়ে ধরে ক্ষমা চাইছি।
0: পুত্র, ওঠো ওঠো।
1: উত্তম অভিনয় ঔরঙ্গজীব।
0: কথা বলিস নে জাহানারা, কথা বলিস নে। পুত্র আমার ক্ষমা ভিক্ষা চাচ্ছে, আমি কি তা না দিয়ে থাকতে পারি? আরে আরে বাপের মন, এই মুহূর্তে এই ক্রোধ গলে পানি হয়ে গেল।
3: আসুন পিতা, আপনাকে আবার আগ্রার সিংহাসনে বসাই।
0: না ঔরঙ্গজীব, আমি আর সম্রাট হয়ে বসতে চাই না, আমার জীবন সন্ধ্যা ঘনিয়ে এসেছে, এই সাম্রাজ্য তুমি ভোগ করো পুত্র, আর এ মণিমুক্তা মুকুট তোমার, আর মার্জনা ঔরঙ্গজীব, তোমার সব অপরাধ আমি ক্ষমা করলাম।
1: পিতা, দারার হত্যাকারীকে ক্ষমা?
0: চুপ জানারা, চুপ। এই সময় আমার সুখে আর ঘা দিস না, তাদের তো আর ফিরে পাবো না, 7 বছর দুঃখে কেটেছে, শোকে উন্মাদ হয়ে গিয়েছি, দেখছিস না একদিন সুখী হতে দে। তুই ঔরঙ্গজীবকে ক্ষমা কর মা, ক্ষমা কর।
3: আমাকে ক্ষমা করো ভগ্নি।
1: চাইতে পারছো? পিতার মতো আমার স্থবিরত্ব হয়নি।
0: তোর মতো মা তিহারা জাহানারা, তোরই মতো বেচারি, ক্ষমা কর ক্ষমা কর। ওর মা যদি এখনো বেঁচে থাকতো সে কি করতো জাহানারা? কি জানারা, তবু নিস্তব্ধ, চেয়ে দেখ ওই তাজমহলের দিকে, চেয়ে দেখ সে কি করুন, তাদের দিকে চেয়ে ঔরঙ্গজীবকে ক্ষমা কর, আর ভাবতে চেষ্টা কর যে সংসারকে যত খারাপ ভাবিস সে তত খারাপ না জানারা।
1: ঔরঙ্গজীব, এখানেও তোমার জয় সম্পূর্ণ হলো। ঔরঙ্গজীব, আমি আমার এই চিরটু মুমূর্ষ পিতার অনুরোধে তোমায় ক্ষমা করলাম।
4: কিন্তু আমি ক্ষমা করি নাই ঘাতক। পৃথিবীর শুদ্ধ মানুষ যদি তোমায় ক্ষমা করে, আমি ক্ষমা করব না। আমি তোমায় অভিশাপ দিচ্ছি, তুমি আমার পিতাকে হত্যা করে যে সাম্রাজ্য অধিকার করেছ, আমি অভিশাপ দিই যেন তুমি দীর্ঘকাল বাঁচো আর সেই সাম্রাজ্য ভোগ করো। সেই সাম্রাজ্য তোমার কাল স্বরূপ হয়, যেন সে পাপ থেকে কেবল গর্ভতর পাপে তোমায় নিক্ষেপ করে, যাতে তোমার মরবার সময় তোমার ওই উত্তপ্ত ললাটে পরম করুণাময়ের করুণার এক কণাও না পাও, এক কণাও না।
5: এতক্ষণ শাহজাহান নাটকের অভিনয় শুনলেন। কাহিনী দ্বিজেন্দ্রলাল রায়। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শাহজাহান, এস এম মতিউর রহমান, দারা মিজানুর রহমান রাজা, সুজা মোহাম্মদ মতিয়ার রহমান, মোরাদ মোহাম্মদ কামরুজ্জামান, যশবন্ত সিংহ মোড়ল জাহাঙ্গীর হোসেন, মোহাম্মদ সুলতান মোহাম্মদ ইলিয়াস হোসেন সর্দার, শায়েস্তা খা শহীদুল ইসলাম রাজু, জিহন খা এম এম সাজ্জাদ আলী, দিলদার শেখ সিরাজুল ইসলাম, জাহানারা ডলি পাল, নাদিরা শেগুপ্তা আহমেদ, পিয়ারা নাজমা খাতুন, জহরত লুবনা হাসনা ফারুক মিষ্টি, শব্দ সংযোজনা খন্দকার ওয়াহিদুজ্জামান, এবং ঔরঙ্গজীবের ভূমিকায় অভিনয় বেতার নাট্যরূপ ও নাটকটি প্রযোজনা করেছেন মোহাম্মদ রবিউল ইসলাম রবি।
6: নাটকটি পুনঃপ্রচারিত হল। বাংলাদেশ বেতার খুলনা, এখন বিকাল 4টার সংবাদ বাংলায় ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।
7: আসসালামু আলাইকুম। বিকেল 4টা বাংলাদেশ বেতার খবর পড়ছি আব্দুল মান্নান। প্রধানমন্ত্রী তারেক রহমান মানব বর্জ্য ও কৃষিজ অবশিষ্টাংশ থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। আজ রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের উদ্ভাবনী প্রকল্পের প্রদর্শনী পরিদর্শনকালে তিনি এ আশ্বাস দেন। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব মোহাম্মদ সুজাউদ্দৌলা এ তথ্য জানান। প্রকল্পের গবেষকরা তাদের উদ্ভাবিত প্রযুক্তি, গবেষণার অগ্রগতি এবং দেশে বাণিজ্যিকভাবে জ্বালানি তেল উৎপাদনের সম্ভাবনা প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন। এ সময় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েট এর অধ্যাপক ডক্টর মোহাম্মদ খালেকুজ্জামান মানব বর্জ্য, পয়ঃশোধনাগারের বর্জ্য, রান্নাঘরের বর্জ্য এবং কৃষিজ অবশিষ্টাংশ থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রযুক্তি ও গবেষণার বিভিন্ন দিক প্রধানমন্ত্রীকে অবহিত করেন। প্রধানমন্ত্রী গবেষকদের উদ্ভাবিত প্রকল্পটি প্রত্যক্ষ করেন এবং এর কার্যক্রম ও বাস্তবায়ন পরিকল্পনা সম্পর্কে অবহিত হন। প্রকল্পটির সম্ভাবনা বিবেচনায় এটি বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন বলেছেন, বর্তমান সরকার এমন একটি বাংলাদেশ বিনির্মাণ করতে চায় যেখানে সংখ্যালঘু বা সংখ্যাগুরুর বিভাজন নয়, সবার পরিচয় হবে বাংলাদেশী। তিনি আজ সকালে রাজধানীর বনানী মাঠে গুলশান বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশন আয়োজিত মহালয়া এর উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন। মাহদি আমিন বলেন, প্রতিটি নাগরিকের সমান অধিকার, নিরাপত্তা, স্বাধীনতা ও মর্যাদা নিশ্চিত করতে কাজ করছে সরকার। এদিকে আজ শুভ মহালয়া উদযাপনের মাধ্যমে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা উৎসবের ক্ষণ গণনা ও আনুষ্ঠানিকতা। সনাতন ধর্মের বিশ্বাস মতে এই দিনে দেবী দুর্গা কৈলাসের নিজ আবাস থেকে মর্ত্যলোকে তাঁর পিত্রালয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। এ উপলক্ষে রাজধানী ঢাকাসহ বিভিন্ন মন্দিরে প্রার্থনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভোর থেকেই চণ্ডীপাঠের মধ্য দিয়ে মর্তে দেবী দুর্গাকে আহ্বান জানানো হয়। মহালয়া উপলক্ষে চণ্ডী পাঠ ছাড়াও বিভিন্ন মন্দির ও মণ্ডপে মহালয়ার ঘট স্থাপন ও বিশেষ পূজা করা হয়। দেবী দুর্গার আরাধনার পাশাপাশি হিন্দু ধর্মাবলম্বীরা আজ পূজা ও ব্রাহ্মণদের বস্ত্র দানের মাধ্যমে তাদের পূর্ব পুরুষদের স্মরণ ও শ্রদ্ধা নিবেদন করেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, বাংলাদেশ মক্কা প্রতিরক্ষা চুক্তি ইতিবাচকভাবে বিবেচনা করছে, তবে এ বিষয়ে যে কোনো সিদ্ধান্ত জাতীয় স্বার্থ এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতায় দেশের শান্তিরক্ষা অভিজ্ঞতার সম্ভাবনা অবদানের উপর ভিত্তি করে নেওয়া হবে। তিনি আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সৌদি যুবরাজের পক্ষ থেকে সেদেশে পরিদর্শনের নিমন্ত্রণ গ্রহণ করেন। তিনি বলেন, সৌদি যুবরাজ বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন। সেমিনার শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রীর আসন্ন জাপান সফরে বাংলাদেশের প্রধান অগ্রাধিকার হবে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, অর্থনৈতিক অংশীদারিত্ব গভীর এবং বিনিয়োগ বৃদ্ধি করা। উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী 26 অক্টোবর চার দিনের সরকারি সফরে জাপানের উদ্দেশ্যে রওনা হবেন। ভাষা দক্ষতা ও কারিগরি জ্ঞানের সমন্বিত বিকাশের মাধ্যমে দক্ষ মানব সম্পদ গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি আজ রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত চতুর্থ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ লীগ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যুদ্ধ ও রাশিয়া ইউক্রেন সংঘাতের ক্ষেত্রে তিনি শিগগিরই মীমাংসা অথবা বিজয়ের প্রত্যাশা করছেন। আগামী মাসে অনুষ্ঠেয় মধ্যবর্তী নির্বাচনের আগে নিউ ইয়র্কে এক নির্বাচনী প্রচারণায় তিনি একথা বলেন। এদিকে রাশিয়া জানিয়েছে, ইরান সংকট সমাধানে ক্রেমলিনের

0: প্রেসিডেন্ট। খেলার খবর ক্রিকেট। আবুধাবিতে বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টের দ্বিতীয় দিনে আফগানিস্তান তাদের প্রথম ইনিংসে শেষ খবর পাওয়া পর্যন্ত 2 উইকেটে 106 রান করেছে। এর আগে বাংলাদেশ তাদের প্রথম ইনিংসের সবকটি উইকেট হারিয়ে 346 রান করেছে। সবশেষে আবহাওয়া। আজ রাত একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 5টায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার খুলনা আয়োজনীতে এখন রয়েছে ছায়া ছন্দ ছায়াছবির গান। প্রথমে শুনবেন দুই জীবন ছায়াছবি থেকে গান, যুগলে কণ্ঠ দিয়েছেন রুনা লায়লা ও এন্ড্রু কিশোর।

ছায়াছন্দ অনুষ্ঠানে ছায়াছবির গান শুনছেন। এবারে শুনবেন সবাই তো সুখী হতে চায়, ছায়াছবি থেকে গান কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন।

0: প্রিয় শ্রোতা, জাতীয় সম্পদ ইলিশ সংরক্ষণে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার 8ই অক্টোবর হতে 29শে অক্টোবর 2026 খ্রিস্টাব্দ পর্যন্ত মোট 22 দিন ইলিশের প্রধান প্রজনন মৌসুম নির্ধারণ করেছে। এ সময়ে সারা দেশে ইলিশ মাছ পরিবহন, মজুতকরণ, বাজারজাতকরণ, ক্রয় বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ। এছাড়াও চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার, বরিশাল, ভোলা, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, ঢাকা, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, রাজবাড়ী, মানিকগঞ্জ ও মুন্সিগঞ্জ জেলার নদনদী ও মোহনাই ইলিশ সহ সকল প্রকার মৎস্য আহরণ এবং গোপালগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, রাজশাহী, চাঁপাই নবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, নাটোর, বগুড়া, কুড়িগ্রাম, গাইবান্ধা, ব্রাহ্মণবাড়িয়া, খুলনা, কুষ্টিয়া, নড়াইল এবং জামালপুর জেলার নদ নদীতে ইলিশ মাছ আহরণ নিষিদ্ধ করা হয়েছে।
1: ছায়াছন্দ অনুষ্ঠানে এবারের গানটি শুনবেন চিরশত্রু ছায়াছবি থেকে, কণ্ঠ দিয়েছেন রুনা লায়লা ও তন্নী।

0: মা
1: মা
2: কি রে সুমন,
1: তোমার না শরীর খারাপ? জ্বর?
2: তেমন কিছু না রে বাপ, একটু ঠান্ডা লাগছে।
1: কি কও মা, তোমার গা দেখি পুইরে যাইতাছে। না আজ তুমি কামে যাইও না মা।
2: কামে না গেলে ভাত আইব কই থেকে রে বাপ? বস্তির ঘরের ভাড়া দিমু কেমনে?
1: কেন, আমি যে রাস্তার মোড়ে পানির বোতল বেছি, দরকার হইলে রাত পর্যন্ত বেসুম।
2: পানি বেচা পয়সায় তো তোর নাস্তার পয়সাই হয় না।
1: পুঁজি থাকলে তো অন্য কিছু বেচতাম।
2: থাক বাপ, যা নাই তা নিয়ে ভাবিস না রে। অহন যাই, দেরি হয়ে গেলে অনেক খিস্তি হুনতে হয় আমার আবার।
1: এই জ্বর নিয়ে তুমি কামে যাইবা মা? আমার খুব কষ্ট লাগতেছে। আমি বড় হইলে আর তোমার বাসার কাম করতে দিব না, যেমনে হোক আমি কামাই কইরা তোমার খাওয়াম। তুমি হারা দিন ঘরে বসে থাকবা।
2: আইসা রে বাপ, আইসা, বড় হইয়াল তখন আর আমি কাজ করুম না। আর তুইও রোদের মধ্যে বেশিক্ষণ রাস্তা রাস্তা এখন থাকিস না, বুঝছস
1: মা?
2: কি রে আবার কি?
1: কাশিম মামা যে একটা কথা কইছিল মনে আছে?
2: হ মনে আছে, কিন্তু
1: কোনো কিন্তু না, তোমার লগে এখনই আমি বাইর হম।
2: আইসা আইসা, ল চাই, আই আই তাতে
1: চলো মা।
3: বচপন মোহাম্মত কো দিল সে না জুদা করনা, জব ইয়াদ মেরি আয়ে মিলন কি।
2: কাশিম ভাই,
4: আসিয়া, তোমার কথা ভাবতে না ভাবতে এসে পড়ছো, কি অন্তর যোগাযোগ, তা কেমন আছো?
2: বাইসা আসি, শুধু এই কথাটাই কইতে পারি ভাই।
4: সুমন রো লগ নিয়ে আইছো দেখি।
2: হ, আপনি যে কইছিলেন আপনার গ্যারেজে ওরে কাম দিবেন।
4: দেরি করে ফেলাল তো, অহন আমি লোক রেখে ফেলছি।
2: ও তাইলে জায়গা,
4: বসো বসো বসো, এত তারা কিসের?
2: না
4: যখন চা খেয়া যাও।
2: এই কাশিম ভাই, আমার তো আবার কামে যাইতে হইব ভাই।
4: আরে আসিয়া, এমন সুন্দর গত নিয়া তুমি মাইনষের বাসায় কাম করো, বড় আফসোস লাগে আসিয়া। তোমার জামাইটা আসলে একটা মানুষ, এমন সুন্দর বউ আর এমন একটা মাসুম বাচ্চা ফালাইয়া কেউ নিরুদ্দেশ হয়, চরিত্রহীন।
1: মা চলো।
4: না রে না না না না, আমার দরজায় এসে তো তোমরা ফিরে যেতে পারো না। আসিয়া সুমন আমার গ্যারেজেই কাম করবো, তাতে আমার লাভ হোক লস হোক কিচ্ছু যায় আসে না। হইলে তো ঝঙ্কার উডানির কামে লাগাইয়া দে, একটু শিখায় পরে আলোই যাতে আতুর না হইয়া যায়। আরে আরে হন হন হন হন, চোখে কালো চশমা লাগাইয়া দিস। বাবা সুমন যাও যাও, লেদুর লগে যাও, কাম শিখো।
2: কাশিম ভাই, আপনি যে কি বইলা?
4: কিচ্ছু কইতে হইব না, তোমার পোলা তো আমারই পোলা। না মানে অপরিচিত পোলা পান রাখলে সমস্যা হয়, চান্স পাইলেই চুরি চামারি করে।
2: আপনার এইখানে কাম কইরা পোলাররা যদি কিছু টাকা পায়?
4: সময় হলে টাকা পাইব, আগে দুই চার মাস যাক কাম শিখুক। কতজনে কাম শিখনের লেগা উল্টা আমার টাকা দিতে চায়, আমি কিন্তু অত লোভী না।
2: কিন্তু কিছু টাকা তো
4: দুপুরে সকলের লগে খাইব।
2: সকালের রাইতের খাবার?
4: সেটাও ধীরে ধীরে হইব, কাম ভালো করলে তাড়াতাড়ি হইব।
2: না মাইনে
4: চিন্তা করো না তো আসিয়া, তোমরা হইলা আমার আপন মানুষ, না খাইয়া থাকবা না, যাও যাও।
2: আল্লাহ আপনার ভালো করুক ভাই, আসসালামু আলাইকুম।
4: ওয়ালাইকুম আসসালাম।
5: বাংলাদেশ বেতার খুলনা, এখন আল্লাহ পাকের শানে হামদ পরিবেশিত হচ্ছে, শিল্পী সাইদুর রহমান সাইদ।
6: ইয়া রাব্বুল আলামিন,

আল্লাহ তাআলার খাস বান্দা তারা, যারা জমিনের উপর বিনয়ের সঙ্গে চলে। আল কোরআন সূরা ফুরকান আয়াত 63। বাংলাদেশ বেতার খুলনা, প্রচারিত হচ্ছে আসরের নামাজের আজান ও দোয়া।

0: محمدا الوسيلة والفضيلة، وبعثه مقاما محمودا الذي وعدته، إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: আমরা যেন মানুষের সাথে তার মর্যাদার প্রতি লক্ষ্য রেখে আচরণ করি। যে ব্যক্তি কোনো মুসলমানকে কোনো কাপড় দান করে, আর যতদিন তার গায়ে ওই কাপড় থাকে ততদিন সে আল্লাহ তাআলার হেফাজতে থাকে। যার অন্তরে অনুপরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। ধোকাবাজ, কৃপণ ও দান করে খোটা প্রদানকারী বেহেস্তে প্রবেশ করবে না। যে ব্যক্তি নম্রতার গুণ হতে বঞ্চিত সে সমস্ত কল্যাণ হতে বঞ্চিত। যে ব্যক্তি আগে সালাম প্রদান করে সে আল্লাহর সে অহংকার হতে মুক্ত থাকে। আল হাদিস, বাংলাদেশ বেতার, খুলনা। এখন আল্লাহ পাকের শানে হামদ পরিবেশিত হচ্ছে। শিল্পী বেদার উদ্দিন আহমেদ, কথা সাজিয়েছেন কাজী নজরুল ইসলাম।

আল্লাহ পাকের শানে হামদ পরিবেশিত হল। শিল্পী বেদারুদ্দিন আহমেদ, কথা সাজিয়েছিলেন কাজী নজরুল ইসলাম। প্রিয় শ্রোতা, আয়োজনডালিতে আপনাদের জন্য রয়েছে ছায়াছন্দ, ছায়াছবির গানের অনুষ্ঠানের বাকি অংশ। এবারই শুনবেন অনুতপ্ত ছায়াছবি থেকে গান, যুগলে কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন ও ইন্দ্র কিশোর।

ছায়াছন্দ অনুষ্ঠানে আপনারা ছায়াছবির গান শুনছেন। এবারে শুনবেন মন মানে না ছায়াছবি থেকে গান, যেগুলো কণ্ঠ দিয়েছেন এন্দ্র কিশোর ও কনক চাপা।

এতক্ষণ ছায়াছন্দ অনুষ্ঠানে বিভিন্ন ছায়াছবির গান শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা, চিরায়ত বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের আঞ্চলিক গানের অনুষ্ঠান শুনবেন। এখন প্রথমে শুনবেন খুলনা অঞ্চলের গান, শিল্পী কাননবালা ও কুমকুম রূপালী।

0: আপনারা চিরায়ত বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের আঞ্চলিক গানের অনুষ্ঠানে এবারে শুনবেন রংপুর অঞ্চলের গান, শিল্পী রথীন্দ্রনাথ।
1: হঠাৎ হঠাৎ হঠাৎ

0: হাওরবিল এলাকায় বজ্রপাত থেকে জীবন বাঁচাতে আগাম সতর্কবার্তাকে গুরুত্ব দিন। বাজার ঘাট বা ফসলের মাঠে সাইরেন কিংবা মসজিদের মাইকে ঘোষণা শোনা মাত্র খোলা মাঠে কাজ, মাছ ধরা ও নৌযান চলাচল বন্ধ রাখুন। নিরাপদ আশ্রয়ের জন্য উঁচু গাছ, বৈদ্যুতিক খুঁটি ও লোহার বস্তু থেকে অন্তত 15 ফুট দূরে থাকুন। দ্রুত কোনো পাকা দালান কিংবা বিশেষ লাইটেনিং শেডে আশ্রয় নিন। মাননীয় হাইকোর্টের নির্দেশনার আলোকে আসুন সচেতন হই এবং কার্যকরী পদক্ষেপ নিয়ে বজ্রপাত থেকে জীবন রক্ষা করি। সতর্ক থাকুন, জীবন বাঁচান।
1: চিরায়ত বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের আঞ্চলিক গানের অনুষ্ঠানে আপনারা এবারে শুনবেন ময়মনসিংহ অঞ্চলের গান, শিল্পী মেহেরুন্নেসা বেগম।

এতক্ষণ চিরায়ত বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের আঞ্চলিক গানের অনুষ্ঠানে বিভিন্ন অঞ্চলের গান শুনলেন। যৌতুক একটি সামাজিক অভিশাপ, এ থেকে মুক্তির লক্ষ্যে প্রয়োজন সকলের সচেতনতা। যৌতুক দেওয়া ও যৌতুক নেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ। যৌতুক প্রথা নিরসনে চাই সামাজিক সচেতনতা। আসুন এ আন্দোলনে আমরা সবাই শরিক হই। বাংলাদেশ বেতার খুলনা, পরবর্তী অনুষ্ঠান ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে।

0: United Arab Emirates today when reports last came in. Earlier, Bangladesh were all out, scoring 346 in their first innings. Finally, weather and forecast. Valley Till Wantonai says there is no inland river ports warning and no signal is to be hoisted. And that's the end of the news.
1: আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার বাণিজ্যিক সংবাদ পড়ছি প্রবীর কুমার সেন। দেশের চাহিদার তুলনায় পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম। তিনি আজ চট্টগ্রাম জেটি ও সাইলো পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে একথা বলেন। মন্ত্রী বলেন, জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে খাদ্য মজুতের পাশাপাশি সুষ্ঠু সংরক্ষণ, দক্ষ ব্যবস্থাপনা ও সময়মতো সরবরাহ নিশ্চিত করা জরুরি। আসন্ন রমজান মাসে খাদ্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা, অপচয় রোধ এবং সরকারি সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করেন খাদ্যমন্ত্রী। পরে তিনি দেওয়ানহাট সিএসডির গুদাম পরিদর্শন করেন এবং হালিশহর সিএসডির সম্মেলন কক্ষ উদ্বোধন করেন। ব্যাংক খাতে খেলাপি ঋণ কমানো, ঋণ আদায় জোরদার এবং সুশাসন প্রতিষ্ঠায় স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করেছে বাংলাদেশ ব্যাংক। পরিকল্পনা অনুযায়ী খেলাপি ঋণ আদায় বাণিজ্যিক ব্যাংকগুলোর কার্যক্রমের তদারকি, ঋণ ঝুঁকি ব্যবস্থাপনার উন্নয়ন, নিয়মিত ঋণ পরিশোধকারী গ্রাহকদের উৎসাহিত করা ও ব্যাংক খাতের সুশাসন নিশ্চিত করতে প্রয়োজনীয় আইন সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব উদ্যোগের ফলে দেশের ব্যাংকিং খাত আরও শক্তিশালী হবে বলে মনে করছেন ব্যাংক খাত সংশ্লিষ্টরা। রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় অবস্থিত বিসিক ভবনের নিচতলায় পাঁচ দিনব্যাপী বিসিক শরৎ মেলা 2026 চলছে। মেলার আজ চতুর্থ দিনে সাপ্তাহিক ছুটির দিন থাকায় বিপুল সংখ্যক ক্রেতা দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে মেলা প্রাঙ্গণ। দেশীয় ক্ষুদ্র, কুটির ও হস্তশিল্পের প্রচার এবং উদ্যোক্তাদের উৎসাহিত করাই এই মেলার মূল লক্ষ্য। এতে একই ছাদের নিচে মোট ৭টি স্টলে উদ্যোক্তারা তাদের নান্দনিক ও সৃজনশীল পণ্য প্রদর্শন ও বিক্রি করছেন। আগামীকাল পর্যন্ত মেলা সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসিতে গত সপ্তাহে দরপতনের কারণে সূচক, বাজার মূলধন ও টাকার অঙ্ক লেনদেনের পরিমাণ কমেছে। সপ্তাহ জুড়ে ডিএসসিতে ৩৮৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৮১টির, কমেছে ২৯০টির এবং অপরিবর্তিত ছিল ১৪টির। এর প্রভাবে প্রধান সূচক ডিএসসিএক্স ৫৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৫৪৭৫ পয়েন্টে। সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসসির বাজার মূলধন দাঁড়িয়েছে ৬,৮৪,২০৬ কোটি টাকা। আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ৬,৮৫,৯৩৫ কোটি টাকা। সেই হিসাবে এক সপ্তাহে বাজার মূলধন কমেছে ১,৭২৯ কোটি টাকা। সপ্তাহ জুড়ে ডিএসসিতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ২,৭৮২ কোটি ৩২ লাখ টাকা। আগের সপ্তাহে মোট লেনদেন হয়েছিল ৩,৫৩০ কোটি ৬২ লাখ টাকা। ঢাকার মুদ্রাবাজারে কয়েকটি বৈদেশিক মুদ্রার বিনিময় হার। মার্কিন ডলার বিক্রয় ১২৩টাকা ৫০ পয়সা, ক্রয় ১২২টাকা ৫০ পয়সা। ইউরো বিক্রয় ১৩৯টাকা৭৭ পয়সা, ক্রয় ১৩৭টাকা২৪ পয়সা। পাউন্ড স্টার্লিং বিক্রয় ১৬৪টাকা৮৪ পয়সা, ক্রয় ১৬১টাকা৮০ পয়সা। সৌদি রিয়াল বিক্রয় ৩৩টাকা১৩ পয়সা, ক্রয় ৩২টাকা৪৭ পয়সা। দিরহাম বিক্রয় ৩৩টাকা৮০ পয়সা, ক্রয় ৩৩টাকা১৯ পয়সা। কুয়েতি দিনার বিক্রয় ৪০২টাকা৮৫ পয়সা, ক্রয় ৩৯৫টাকা৪৮ পয়সা। সিঙ্গাপুর ডলার বিক্রয় ৯৬টাকা৯৯ পয়সা, ক্রয় ৯৫টাকা১৯ পয়সা। মালয়েশিয়ান রিঙ্গিত বিক্রয় ৩০টাকা৩৮ পয়সা, ক্রয় ২৯টাকা৮১ পয়সা। এবং থাই বাথ বিক্রয় ৩টাকা৬৯ পয়সা, ক্রয় ৩টাকা৬২ পয়সা। বাণিজ্যিক সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে ৬:৩০টায়।

0: বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5G ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন MyBL অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট।
1: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুরু হচ্ছে বিজ্ঞান বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান অণুপরমাণু।

0: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আসসালামু আলাইকুম। বিজ্ঞান ও প্রযুক্তির বিস্ময়কর জগৎ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফারহানা ট্রিনা। আচ্ছা, একটু ভাবুন তো, গত 100 বছরে মানুষ সবচেয়ে ভয়ঙ্কর এবং সবচেয়ে সুন্দর একই সাথে কোন শক্তিটিকে আবিষ্কার করেছে, যে শক্তি দিয়ে একটি শহরকে মুহূর্তে ধ্বংস করে দেওয়া যায়, আবার সেই একই শক্তি দিয়ে একটি দেশের কোটি কোটি মানুষের ঘরে আলো জ্বালানো যায়। হ্যাঁ, আমি বলছি পারমাণবিক শক্তির কথা। পরমাণু, যাকে খালি চোখে দেখা যায় না, সেই অতি ক্ষুদ্র পরমাণুর ভেতরে লুকিয়ে আছে সূর্যের মতো শক্তি। আইনস্টাইনের সেই বিখ্যাত সূত্র E=mc² আমাদের জানিয়েছিল সামান্য বস্তু থেকেই কি বিপুল শক্তি তৈরি হতে পারে, আর সেই সূত্র ধরেই শুরু হয়েছিল এক নতুন যুগ। দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমরা এই শক্তির ধ্বংসাত্মক রূপ দেখেছি হিরোশিমা ও নাগাসাকিতে। কিন্তু যুদ্ধ শেষ হতেই বিজ্ঞানীরা প্রশ্ন করলেন, এই শক্তিকে কি শুধু ধ্বংসের কাজেই ব্যবহার হবে, নাকি একে মানব কল্যাণেও লাগানো যায়? সেখান থেকে জন্ম নিল শান্তিপূর্ণ পারমাণবিক শক্তির ধারণা। আমরা বিজ্ঞানকে কতটা জানি, কতটা মনে রাখি, সেই জানাটাকেই একটু আনন্দময় করে তুলতে আমাদের নিয়মিত আয়োজন বিজ্ঞান বিষয়ক কুইজ। যেহেতু আজকের বিষয় পারমাণবিক শক্তি, তাই প্রশ্নটিও সেখান থেকেই করছি। মন দিয়ে শুনুন, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে সাধারণত কোন মৌলটি জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়? ইউরেনিয়াম, সোডিয়াম, কার্বন নাকি লোহা? যদি উত্তর জানা থাকে তাহলে ভাবতে থাকুন, অবশ্যই উত্তর জানিয়ে দিব তবে অনুষ্ঠানের শেষে। আজ বিদ্যুৎ উৎপাদন থেকে শুরু করে ক্যান্সারের চিকিৎসা, কৃষি বীজের উন্নয়ন, খাদ্য সংরক্ষণ, কোথায় নেই পরমাণুর ব্যবহার, আমাদের বাংলাদেশও আজ এই শান্তির পথে হাঁটছে। পাবনার রূপপুরে তৈরি হচ্ছে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যা আমাদের স্বপ্নের বাংলাদেশকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। কিন্তু মনে রাখতে হবে, এই শক্তি অনেকটা আগুনের মতো। আগুন দিয়ে যেমন রান্না হয়, তেমনি অসাবধানতায় সব পুড়ে যায়। চেরনোবিল, ফুকুশিমার দুর্ঘটনা আমাদের মনে করিয়ে দেয় বিজ্ঞানের জন্য চাই জ্ঞান, সতর্কতা এবং দায়িত্ববোধ। আজকের এই আয়োজনে তাই আমরা শুধু গল্প শুনব না, জানব এই অপার শক্তির সুফল কি, আর ঝুঁকিটাই বা কোথায়, কিভাবে আমরা এই শক্তিকে নিরাপদে ব্যবহার করতে পারি, আর এই বিষয়টি নিয়েই আমাদের আজকের কথিকা পারমাণবিক শক্তির সুফল ও ঝুঁকি। গ্রন্থনা ও পাঠ করছেন সৌরভ পাল শুভ। তাহলে চলুন শ্রোতা, আর দেরি না করে আমরা ডুব দিই পরমাণুর সেই অদৃশ্য কিন্তু অসীম শক্তির জগতে।
1: মানুষের কৌতূহল থেকেই বিজ্ঞানের জন্ম, আর বিজ্ঞানের হাত ধরে মানুষ এমন অনেক শক্তির সন্ধান পেয়েছে যা একসময় ছিল কল্পনারও বাইরে। তবে এমন কিছু আবিষ্কার রয়েছে যার মধ্যে একই সাথে লুকিয়ে আছে সম্ভাবনা আর ভয়। পারমাণবিক শক্তি তার অন্যতম উদাহরণ। একদিকে পারমাণবিক শক্তি বিপুল পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করতে পারে, ক্যান্সারের মতো রোগের চিকিৎসায় সাহায্য করতে পারে, কৃষি ও শিল্পের উন্নয়নে ভূমিকা রাখতে পারে, অন্যদিকে এই শক্তি যখন অস্ত্র হিসেবে ব্যবহৃত হয় তখন তা ভয়াবহ ধ্বংস ডেকে আনতে পারে। পারমাণবিক শক্তির ইতিহাস শুরু হয় পরমাণু ও তেজস্ক্রিয়তা নিয়ে বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে। 1896 সালে ফরাসি বিজ্ঞানী অরি বেকারেল ইউরেনিয়ামের তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন। এরপর কুরি দম্পতি মেরি কুরি ও পিয়েরে কুরি তেজস্ক্রিয় পদার্থ নিয়ে গুরুত্বপূর্ণ গবেষণা করেন। পরবর্তীতে বিজ্ঞানীরা জানতে পারেন পরমাণুর কেন্দ্র বা নিউক্লিয়াসের মধ্যে বিপুল পরিমাণ শক্তি সঞ্চিত থাকে। 1938 সালে ইউরেনিয়ামের নিউক্লিয়াস বিভাজনের ঘটনা বা নিউক্লিয়ার ফিশন আবিষ্কৃত হবার পর এই শক্তিকে নিয়ন্ত্রিতভাবে কাজে লাগানোর সম্ভাবনা তৈরি হয়। নিউক্লিয়ার ফিশনে একটি ভারী পরমাণুর নিউক্লিয়াস বিভক্ত হয়ে অপেক্ষাকৃত ছোট নিউক্লিয়াসে পরিণত হয় এবং এর সঙ্গে বিপুল পরিমাণ শক্তি নির্গত হয়। পরবর্তীতে এই নীতির উপর ভিত্তি করেই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং পারমাণবিক অস্ত্র এই দুই ধরনের প্রযুক্তির বিকাশ ঘটে। পারমাণবিক শক্তির সবচেয়ে শান্তিপূর্ণ ব্যবহারগুলোর একটি হল বিদ্যুৎ উৎপাদন। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে নিউক্লিয়ার ফিশনের মাধ্যমে তাপ উৎপন্ন করা হয়, সেই তাপ দিয়ে বাষ্প তৈরি করা হয় এবং বাষ্পের মাধ্যমে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়। পারমাণবিক বিদ্যুৎ থেকে বিপুল পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। অনেক দেশ তাদের জাতীয় বিদ্যুৎ ব্যবস্থায় পারমাণবিক শক্তিকে গুরুত্বপূর্ণ উৎস হিসেবে ব্যবহার করছে। চিকিৎসা বিজ্ঞানে পারমাণবিক শক্তির অবদান আরও গুরুত্বপূর্ণ। ক্যান্সারের চিকিৎসায় রেডিওথেরাপি ব্যাপকভাবে ব্যবহৃত হয়। বিভিন্ন রোগ শনাক্ত ও শরীরের নির্দিষ্ট অঙ্গের কার্যক্রম পর্যবেক্ষণের ক্ষেত্রেও তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয়। অর্থাৎ যে প্রযুক্তি ধ্বংসের ক্ষমতা রাখে সেটিই আবার মানুষের জীবন বাঁচাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কৃষিক্ষেত্রেও পারমাণবিক প্রযুক্তির ব্যবহার রয়েছে। উদ্ভিদের নতুন বৈশিষ্ট্য নিয়ে গবেষণা, উন্নত জাত তৈরির কাজ, খাদ্য সংরক্ষণ এবং কিছু ক্ষেত্রে কীটপতঙ্গ নিয়ন্ত্রণে বিকিরণ প্রযুক্তি ব্যবহার করা হয়। শিল্পক্ষেত্রে বিভিন্ন যন্ত্রপাতি, পাইপলাইন ও কাঠামোর ভেতরের ত্রুটি শনাক্ত করতেও পারমাণবিক প্রযুক্তি ব্যবহার করা হয়। এছাড়া গবেষণা, পরিবেশ পর্যবেক্ষণ এবং মহাকাশ প্রযুক্তিতেও এর বিভিন্ন প্রয়োগ রয়েছে। পারমাণবিক শক্তির অন্যতম সুবিধা হল অল্প পরিমাণ জ্বালানি থেকে বিপুল পরিমাণ শক্তি পাওয়া যায়, ফলে বড় আকারের বিদ্যুৎ উৎপাদনে এটি কার্যকর। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিচালনার সময় জীবাশ্ম জ্বালানি ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের তুলনায় সরাসরি কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ অনেক কম হয়, ফলে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় পারমাণবিক শক্তি কিছু দেশের জন্য একটি সম্ভাব্য বিকল্প হিসেবে বিবেচিত হচ্ছে। পারমাণবিক প্রযুক্তির সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি হল নিরাপত্তা। কোনো পারমাণবিক স্থাপনায় বড় ধরনের দুর্ঘটনা ঘটলে তেজস্ক্রিয় পদার্থ পরিবেশে ছড়িয়ে পড়তে পারে। এর প্রভাব মানুষের স্বাস্থ্য, প্রাণী, মাটি ও পানির ওপর দীর্ঘমেয়াদী হতে পারে। ইতিহাসে চেরনোবিল ও ফুকুশিমার মতো পারমাণবিক দুর্ঘটনা বিশ্বকে এই ঝুঁকির কথা মনে করিয়ে দেয়। আরেকটি বড় সমস্যা হল পারমাণবিক বর্জ্য। কিছু তেজস্ক্রিয় বর্জ্য দীর্ঘ সময় ধরে বিপজ্জনক থাকতে পারে, তাই এগুলো নিরাপদে সংরক্ষণ ও ব্যবস্থাপনার জন্য অত্যন্ত কঠোর ব্যবস্থা প্রয়োজন। পারমাণবিক প্রযুক্তি পরিচালনার জন্য উচ্চ দক্ষতা সম্পন্ন জনবল, উন্নত নিরাপত্তা ব্যবস্থা এবং কঠোর নিয়ন্ত্রণও প্রয়োজন। সামান্য অবহেলা বা ব্যবস্থাপনার বড় ধরনের ভুলও গুরুতর পরিণতি তৈরি করতে পারে। পারমাণবিক শক্তির সবচেয়ে ভয়াবহ ব্যবহার হল অস্ত্র হিসেবে এর প্রয়োগ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পারমাণবিক অস্ত্র তৈরি করা হয়। 1945 সালে জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয়। অল্প সময়ের মধ্যে শহর দুটি ভয়াবহ ধ্বংসের মুখে পড়ে এবং বিপুল সংখ্যক মানুষ প্রাণ হারান। এর পাশাপাশি তেজস্ক্রিয়তার দীর্ঘমেয়াদী প্রভাবও মানুষের জীবনে গভীর ক্ষত তৈরি করে। এই ঘটনা দেখিয়ে দেয় পারমাণবিক শক্তি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে এর ধ্বংস ক্ষমতা কতটা ভয়াবহ হতে পারে। বর্তমান বিশ্বেও বেশ কয়েকটি দেশের হাতে পারমাণবিক অস্ত্র রয়েছে। দেশগুলোর মধ্যে সংঘাত যদি কখনো পারমাণবিক যুদ্ধে রূপ নেয়, তাহলে তার প্রভাব শুধু যুদ্ধরত দেশগুলোর মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। ব্যাপক প্রাণহানি, পরিবেশগত বিপর্যয়, খাদ্য ও স্বাস্থ্য ব্যবস্থার সংকট এবং দীর্ঘমেয়াদী মানবিক বিপর্যয় সৃষ্টি হতে পারে। পারমাণবিক শক্তির সামরিক ব্যবহার ছাড়াও এর অবৈধ ও অনিয়ন্ত্রিত ব্যবহার নিয়ে উদ্বেগ রয়েছে। পারমাণবিক ও তেজস্ক্রিয় উপাদান যদি অনিরাপদভাবে ব্যবহৃত হয় বা ভুল মানুষের হাতে চলে যায়, তাহলে তা জননিরাপত্তার জন্য বড় হুমকি তৈরি করতে পারে। তাই পারমাণবিক প্রযুক্তির সাথে শুধু বৈজ্ঞানিক দক্ষতাই নয়, আন্তর্জাতিক সহযোগিতা, কঠোর আইন এবং নিরাপত্তা ব্যবস্থাও অত্যন্ত জরুরি। পারমাণবিক শক্তিকে এক কথায় আশীর্বাদ বা অভিশাপ বলা কঠিন, কারণ শক্তিটি নিজে কোনো উদ্দেশ্য নির্ধারণ করে না, মানুষই ঠিক করে সেই শক্তি কি কাজে ব্যবহার হবে। একই প্রযুক্তি দিয়ে আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারি, রোগ নির্ণয় ও চিকিৎসায় সাহায্য নিতে পারি, কৃষির উন্নয়ন ঘটাতে পারি এবং বৈজ্ঞানিক গবেষণাকে এগিয়ে নিতে পারি। আবার সেই প্রযুক্তি দিয়েই এমন অস্ত্র তৈরি করা সম্ভব যা মুহূর্তের মধ্যে বিপুল ধ্বংস ডেকে আনতে পারে। তাই পারমাণবিক শক্তির সবচেয়ে বড় শিক্ষা হল শক্তির সঙ্গে দায়িত্বও আসে। বিজ্ঞান আমাদের নতুন শক্তি দিয়েছে, এখন সেই শক্তিকে কিভাবে ব্যবহার করা হবে সেটি নির্ভর করে মানুষের জ্ঞান, নৈতিকতা ও দায়িত্ববোধের ওপর। পারমাণবিক শক্তি যদি নিরাপদ ও শান্তিপূর্ণ কাজে ব্যবহৃত হয়, তাহলে এটি মানব সভ্যতার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আর যদি এটি যুদ্ধ, ধ্বংস ও ক্ষমতার প্রতিযোগিতার হাতিয়ার হয়ে ওঠে, তাহলে এর পরিণতি হতে পারে ভয়াবহ। সুতরাং পারমাণবিক শক্তির ভবিষ্যৎ নির্ভর করছে আমরা কোন পথ বেছে নিই তার উপর। ধ্বংসের পথ নাকি মানব কল্যাণের পথ?
0: প্রিয় শ্রোতা, কথিকা শুনলেন, এবার নিজেকে একটু যাচাই করে নেওয়ার পালা। প্রিয় শ্রোতা, বিজ্ঞান কখনো থেমে থাকে না। এই মুহূর্তে যখন আপনি রেডিও শুনছেন, ঠিক তখনই পৃথিবীর কোনো না কোনো ল্যাবে নতুন কিছু আবিষ্কার হচ্ছে। মঙ্গলের বুকে নামছে রোভার, ল্যাবে তৈরি হচ্ছে কৃত্রিম হৃৎপিণ্ড, আবার আপনার হাতের মোবাইল ফোনটিও আপডেট হচ্ছে নতুন প্রযুক্তিতে। এই দ্রুত বদলে যাওয়া বিশ্বের সাথে আপনাকে তাল মিলিয়ে রাখতেই আমাদের আয়োজন বিজ্ঞান বার্তা। দেশ বিদেশের বিজ্ঞান ও প্রযুক্তির সবচেয়ে তাজা, সবচেয়ে চমকপ্রদ খবরগুলো সংগ্রহ করে আপনাদের জন্য সাজিয়েছেন আতিকুর রহমান আতিক। তাহলে চলুন আর দেরি না করে শুনে নেই এই সপ্তাহের বিজ্ঞান বার্তা।
2: অস্ট্রিয়া ও চীনের বিজ্ঞানীরা স্বাধীনভাবে তৈরি করেছেন বিশ্বের প্রথম কার্যকর নিউক্লিয়ার ক্লক বা পারমাণবিক ঘড়ি। প্রচলিত অ্যাটমিক ক্লকে পরমাণুর ইলেকট্রনের শক্তিস্তরের পরিবর্তন ব্যবহার করা হয়, আর নতুন এই ঘড়িতে সময় মাপা হচ্ছে পরমাণুর নিউক্লিয়াসের ভেতরের পরিবর্তন পর্যবেক্ষণ করে। থোরিয়াম-229 ব্যবহার করে তৈরি এই প্রযুক্তি ভবিষ্যতে আরও নিখুঁত নেভিগেশন, ডেটা সিঙ্ক্রোনাইজেশন এবং মৌলিক পদার্থবিজ্ঞানের গবেষণায় বড় ভূমিকা রাখতে পারে। চিকিৎসা বিজ্ঞানে 2026 সালের নোবেল পুরস্কার পেয়েছেন তিন বিজ্ঞানী, কার্ল ডেইসেরথ, পিটার হেগেমান ও জর্জ নাগেল। আলো দিয়ে নির্দিষ্ট স্নায়ু কোষ নিয়ন্ত্রণের প্রযুক্তি অপ্টোজেনেটিক্স উন্নয়নে অবদানের জন্য তাদের এই স্বীকৃতি দেওয়া হয়েছে। প্রযুক্তিটির মাধ্যমে গবেষকরা মস্তিষ্কের নির্দিষ্ট নিউরনকে আলো ব্যবহার করে সক্রিয় বা নিষ্ক্রিয় করতে পারেন। ভবিষ্যতে পার্কিনসন্স, এপিলেপসি, আলঝেইমার সহ বিভিন্ন স্নায়বিক রোগের চিকিৎসায় এর সম্ভাবনা রয়েছে। এছাড়া এবছর রসায়নে নোবেল পুরস্কার পেলেন ফরাসি রসায়নবিদ অরি কাগা এবং জাপানের কেনসো সোয়াই। অনুর ডানবাম বা মিরর ইমেজ রূপ তৈরির রহস্য এবং অসমমিত জৈব সংশ্লেষণে তাদের গবেষণা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ঔষধ তৈরিতে নির্দিষ্ট ধরনের অণু তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ফলে এই গবেষণার প্রভাব ভবিষ্যৎ ওষুধ উন্নয়নেও পড়তে পারে। পদার্থবিজ্ঞানে 2026 সালের নোবেল পুরস্কার পেয়েছেন ফ্রান্সিস হালজেন। অ্যান্টার্কটিকায় বরফের প্রায় 1.5 কিলোমিটার গভীরে স্থাপিত আইস কিউব নিউট্রিনো অবজারভেটরি এর মাধ্যমে মহাজাগতিক উৎস থেকে আসা উচ্চ শক্তি নিউট্রিনো শনাক্ত করার ক্ষেত্রে তার নেতৃত্ব গুরুত্বপূর্ণ ছিল। এইসব রহস্যময় কণার মাধ্যমে দূর মহাবিশ্বের অত্যন্ত শক্তিশালী মহাজাগতিক ঘটনাগুলো সম্পর্কে নতুন করে তথ্য পাওয়া সম্ভব হচ্ছে। নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ প্রায় 3,300 আলোক বর্ষ দূরের NGC-7129 নক্ষত্র গঠনের অঞ্চলে ধুলোর মেঘের আড়ালে থাকা অসংখ্য তরুণ নক্ষত্রের কার্যকলাপ তুলে ধরেছে। এসব পর্যবেক্ষণের মাধ্যমে নক্ষত্র কিভাবে জন্ম নেয় এবং কিভাবে তারা তাদের চারপাশের পরিবেশকে পরিবর্তন করে সেই সম্পর্কে বিজ্ঞানীরা আরো গুরুত্বপূর্ণ তথ্য পাচ্ছেন। বিজ্ঞান প্রতিদিনই বদলে দিচ্ছে আমাদের জানা পৃথিবীকে আর খুলে দিচ্ছে অজানাকে জানার নতুন দরজা।
0: সুপ্রিয় শ্রোতা, অনুষ্ঠানের শুরুতে আমরা প্রশ্ন করেছিলাম, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে সাধারণত কোন মৌলটি জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। উত্তরটি জানিয়ে দিচ্ছি, সঠিক উত্তর হল ইউরেনিয়াম, বিশেষ করে ইউরেনিয়াম-235। এই ইউরেনিয়াম পরমাণু নিউক্লিয়াসকে যখন নিউট্রন দিয়ে আঘাত করা হয় তখন সেটি ভেঙে যায়। একে বলা হয় নিউক্লিয়ার ফিশন, আর এই ভাঙনের ফলেই বিপুল পরিমাণে তাপশক্তি ও বিদ্যুৎ উৎপন্ন হয়। আমাদের পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রেও এই ইউরেনিয়ামই জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছে। শ্রোতা বন্ধু, যারা মনে মনে এই উত্তরটি ভেবে রেখেছিলেন তাদের সবাইকে অভিনন্দন রইল। এই ছিল আজকের অণু ও পরমাণু। সকলকে আন্তরিক ধন্যবাদ। আবারও কথা হবে নতুন কোন পর্বে, নতুন কোন আবিষ্কারের গল্প নিয়ে, নতুন কোন জ্ঞানের দুয়ার খুলে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সচেতন থাকুন, বিজ্ঞান মনস্ক থাকুন। যাওয়ার আগে জানিয়ে যাই, অনুষ্ঠানটি গ্রন্থনা উপস্থাপনায় ছিলাম আমি ফারহানা ত্রিনা, সম্পাদনায় মোহাম্মদ মনিরুল ইসলাম, তত্ত্বাবধানে ছিলেন ইয়াসমিন আক্তার এবং প্রযোজনা করেছেন ইশরাত শামিন।
3: বিজ্ঞান বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান অণু পরমাণু এখানেই শেষ হলো।

বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5G ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন মাই বিএল অথবা বাংলালিংক ওয়েবসাইট।

0: আসার,
1: হ্যাঁ,
0: আসলে এভাবে বসে থাকার সময় নেই। দেশ গঠনে সবাইকে হতে হবে ঐক্যবদ্ধ।
1: কামাল, তুই ঠিক বলছিস। অনেক চড়াই উত্তরাই পেরিয়ে আমাদের দেশ একটা স্থিতিশীল অবস্থায় আসছে। এখন আমাদের সবাইকে দেশ গঠনে এগিয়ে আসতে হবে। দেশ যত উন্নত হবে আমরা তত ভালো থাকবো।
0: অবশ্যই। আরে, নিজেদের ভালো থাকার জন্য আমাদের কাজ করতে হবে। কাজের তো কোনো বিকল্প নেই বন্ধু।
1: তোকে একটা দারুণ খবর দিই, বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে খাল খননের। জানিস, তাতে অনেক সুবিধা আছে।
0: আচ্ছা,
2: কি ব্যাপার? দুই বন্ধু এখানে বসে কি পরিকল্পনা করা হচ্ছে?
0: চেয়ারম্যান আপা, আসসালামু আলাইকুম।
1: আসসালামু আলাইকুম।
2: ওয়ালাইকুম আসসালাম।
0: আমরা আসলে দেশের উন্নয়নের জন্য কি কি করা দরকার তাই নিয়ে দুই বন্ধু আলাপ করছিলাম।
2: আসলে তোমাদের উৎসাহ দেখে আমার খুব ভালো লাগছে। আমরা সবাই যদি যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করি, তবে আমাদের দেশ উন্নত হতে খুব বেশি দিন সময় লাগবে না। তোমরা খাল খননের কথা শুনেছ তো?
1: জি আপা, শুনেছি। আমরা তো সেই বিষয়ে কথা বলছিলাম।
0: আচ্ছা আপা, এই খাল খননের মাধ্যমে কি কি সুবিধা পাওয়া যাবে এটা ভালো করে জানা দরকার।
2: খাল খননের সুবিধার কথা বলে শেষ করা যাবে না। যেমন ধরো, কৃষিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে, জলবদ্ধতা নিরসন হবে, নৌযান নির্বিঘ্নে চলাচল করতে পারবে, পণ্য আনা নেওয়ার সময় বাঁচবে এবং ভূগর্ভস্থ পানির ব্যবহার বাড়বে।
1: আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে। প্রচুর লোক এই খাল খনন কর্মসূচিতে অংশ নিয়ে জীবিকা নির্বাহ করতে পারবে।
2: হাসান একদম ঠিক বলেছে। বর্তমান সরকারের বেশ কিছু যুগান্তকারী উদ্যোগের একটি হল এই খাল খনন। দীর্ঘদিন এই খাল খনন বন্ধ থাকার ফলে আমাদের অনেক ক্ষতি হয়েছে।
0: জি আপা, সেটা আমরা বুঝতে পারছি। খালগুলো শুকিয়ে যাওয়ার ফলে পয় নিষ্কাশন ঠিক মতো হচ্ছে না। এই যত্রতত্র ময়লা আবর্জনার ফলে রোগ ব্যাধি বেড়ে গেছে।
2: একদম ঠিক বলেছ। তারপর ধরো, আমাদের দেশ হলো কৃষি প্রধান দেশ। এই খাল খননের প্রধান ভূমিকা হলো শুষ্ক মৌসুমে সেচ ব্যবস্থা নিশ্চিত করা ও কৃষি উৎপাদন বৃদ্ধি করা।
1: তারপর যেমন বর্ষা মৌসুমে বন্যার পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করা, গ্রামীণ পর্যায়ে নৌ যোগাযোগ স্থাপন করা।
2: খাল খনন পরিবেশগতভাবে ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
0: জি আপা, আমরা বুঝতে পারছি। বন্যা ও খরা প্রতিরোধে খাল ও নদীর খনন ও পুনঃখনন এখন সময়ের দাবি।
2: এই কর্মসূচি বাস্তবায়িত হলে দেশের পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা সম্ভব হবে, কৃষি কাজে পানি সরবরাহ বৃদ্ধি পাবে
1: এবং সুপেয় খাবার পানির সহজলভ্যতা নিশ্চিত হবে।
2: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সালে এই কর্মসূচি চালু করেছিলেন, যা কৃষকদের স্বেচ্ছা শ্রমের মাধ্যমে খাল খনন করে বর্ষার পানি সংরক্ষণ, সেচ ব্যবস্থার উন্নয়ন, অতিরিক্ত ফসল উৎপাদন এবং খাদ্য স্বনির্ভরতা অর্জনে সহায়তা করেছিল।
0: খাল খনন কর্মসূচির মাধ্যমে আবার আমাদের কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, গ্রামীণ স্বনির্ভরতা বাড়বে,
2: যেখানে বিভিন্ন মানুষের অংশগ্রহণে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পাবে।
1: বাংলাদেশের গ্রামীণ উন্নয়ন, খাদ্য নিরাপত্তা ও কৃষি বিপ্লবের এক গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে স্বীকৃতি লাভ করবে এই খাল খনন।
2: ঠিক বলেছ। খাল খনন কর্মসূচি স্থানীয় জনগণ দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সরাসরি অংশ নিয়ে সহানুভূতি, আন্তরিকতা এবং সহযোগিতার মনোভাব গড়ে তুলবে।
3: তবে আর কেন বসে থাকা? খনন করি ভাই খাল খনন, বাঁচবে মানুষ, সুস্থ পরিবেশ, জীবনে আসবে আনন্দের রেশ।
4: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, এখনকার অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছি আমরা, শেখ মুরসালিন রহমান এবং আমি সুরাইয়া সুলতানা। প্রকৌশল দায়িত্বে মোহাম্মদ শহীদুল্লাহ, তহিদ আফরোজ এবং হাফিজা আক্তার, এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন মাহফুজা আক্তার সুমি। বাংলাদেশ বেতার ঢাকা।

0: বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5টি ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন মাই বিএল অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন নজরুল সঙ্গীত, শিল্পী কানিজ ফাতেমা জেপা।

0: এতক্ষণ নজরুল সঙ্গীত শুনলেন।
1: এতক্ষণ ঢাকা কেন্দ্রের প্রচারিত অনুষ্ঠান শুনলেন বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন নাতে রছুল, শিল্পী ও গীতিকার আব্দুল লতিফ।
2: তুমি তো সাহে মদিনা, তোমাকে সালাম বা

سلام بار بار تمی تو تاج مدینہ تمہ کے سلام بار

0: سلام با
1: নাতি রাসূলটি শুনলেন। আল্লাহ তাআলার খাস বান্দা তারা, যারা জমিনের উপর বিনয়ের সঙ্গে চলে। আল কুরআন। হে ইমানদারগণ, তোমরা ইনসাফের উপর কায়েম থাকো এবং আল্লাহ তাআলার জন্য সত্য সাক্ষ্য প্রদান করো, যদিও তাতে তোমাদের অথবা তোমাদের পিতামাতা ও আত্মীয় স্বজনের ক্ষতি হয়। আল কুরআন। বাংলাদেশ বেতার খুলনা। এখন খুলনার স্থানীয় সময় অনুযায়ী প্রচারিত হবে মাগরিবের নামাজের আজান ও দোয়া।
2: আল্লাহু আকবার, আল্লাহ

0: محمدا الوسيلة والفضيلة، وبعثه مقاما محمودا الذي وعدته، إنك لا تخلف الميعاد.
1: هي الله. এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: আমরা যেন মানুষের সাথে তার মর্যাদার প্রতি লক্ষ্য রেখে আচরণ করি। আল হাদিস, বাংলাদেশ বেতার, খুলনা। এখন শুনবেন নাতি রজুল, শিল্পী মোহাম্মদ কুতুবুদ্দিন বক্তিয়ার, গীতিকার কাজী নজরুল ইসলাম।

নাতির অচলটি শুনলেন বাংলাদেশ বেতার খুলনা। পরবর্তী অনুষ্ঠান ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: বাংলালিংক স্টারলিংকের সাথে নিয়ে এলো দেশের একমাত্র স্যাটেলাইট নেটওয়ার্ক। বাংলালিংক গ্রাহকরা প্রথম মাসে যে কোনো ইন্টারনেট প্যাক ও বান্ডেল থাকলেই পাচ্ছেন ফ্রি স্টারলিংক ইন্টারনেট, সাথে প্রতি মাসে 5G ফ্রি স্টারলিংক SMS। বিস্তারিত জানতে ভিজিট করুন মাইবিএল অ্যাপ অথবা বাংলালিংক ওয়েবসাইট।
1: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন আধুনিক গান, শিল্পী জগদানন্দ রায়। প্রথম গানের কথা লিখেছেন এবং সুর দিয়েছেন আসাফুদ্দৌলা।

আধুনিক গান শুনছেন জগদানন্দ রায়ের কণ্ঠে। এবারে গানটি কথা লিখেছেন সুখের মুখোপাধ্যায়, সুর দিয়েছেন হাবিবুর রহমান লাবু।

0: দুখানি আধুনিক গান শুনলেন জগদানন্দ রায়ের কণ্ঠে।
1: এতক্ষণ বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান রিলে করে শোনানো হল, বাংলাদেশ বেতার খুলনা। এখন আপনাদের জন্য রয়েছে মেলোডি অ্যালবামের গানের অনুষ্ঠান। অরিন ও শাহরিয়ারের কণ্ঠে আমরা অনুষ্ঠানের, দুঃখিত, আরফিন রুমি ও ফাহমিদার কণ্ঠে আমরা অনুষ্ঠানের প্রথম গানটি শুনবো।

প্রিয় শ্রোতা, জাতীয় সম্পদ ইলিশ সংরক্ষণে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার 8ই অক্টোবর হতে 29শে অক্টোবর 2026 খ্রিস্টাব্দ পর্যন্ত মোট 22 দিন ইলিশের প্রধান প্রজনন মৌসুম নির্ধারণ করেছে। এ সময়ে সারা দেশে ইলিশ মাছ পরিবহন, মজুতকরণ, বাজারজাতকরণ, ক্রয় বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ। এছাড়াও চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার, বরিশাল, ভোলা, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, ঢাকা, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, রাজবাড়ী, মানিকগঞ্জ ও মুন্সীগঞ্জ জেলার নদনদী ও মোহনাই ইলিশসহ সকল প্রকার মৎস্য আহরণ এবং গোপালগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংহ

0: দিল্লি, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, রাজশাহী, চাঁপাই নবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, নাটোর, বগুড়া, কুড়িগ্রাম, গাইবান্ধা, ব্রাহ্মণবাড়িয়া, খুলনা, কুষ্টিয়া, নড়াইল এবং জামালপুর জেলার নদ নদীতে ইলিশ মাছ আহরণ নিষিদ্ধ করা হয়েছে।
1: আমাদের জাতীয় মাছ ইলিশ, সুতরাং ইলিশের উৎপাদন বৃদ্ধির জন্য নিষেধাজ্ঞাগুলো আমরা যথাযথভাবে পালন করব এবং সুষ্ঠুভাবে সুন্দরভাবে যেন আমরা ইলিশ মাছ পেতে পারি সেই দিকে সবাই সচেতন হব। প্রিয় শ্রোতা, আমরা শুনছিলাম মেলোডি অনুষ্ঠানে অ্যালবামের গান। এবারে ইলিয়াস ও অরিনের কণ্ঠে গান শুনবো।

সত্যি মেলোডি অ্যালবামের গানের অনুষ্ঠান, সেই অ্যালবাম যেন আমাদের পুরনোতে ফিরিয়ে নিয়ে যাচ্ছে, পুরনো স্মৃতি আমাদের সামনে নিয়ে আসছে। অনুষ্ঠান আপনারা শুনছেন বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। এবারে গানটি আমরা শুনব নাসিরের কণ্ঠে।

এই গানটির সঙ্গে শেষ হল মেলোডি অ্যালবামের গানের অনুষ্ঠান। বাংলাদেশ বেতার খুলনা কিছুক্ষণের মধ্যে ঢাকা থেকে প্রচারিত হবে বাংলায় সংবাদ এবং এর পরপরই শুনবেন স্থানীয় সংবাদ ইংরেজিতে।

0: আসসালামু আলাইকুম। সন্ধে 6:30 বাংলাদেশ বেতার, খবর পড়ছি লাকিমণি দেবনাথ। প্রধানমন্ত্রী তারেক রহমান মানব বর্জ্য ও কৃষিজ অবশিষ্টাংশ থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তিনি আজ তাঁর কার্যালয়ে বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের উদ্ভাবনী প্রকল্পের প্রদর্শনী পরিদর্শনকালে এ আশ্বাস দেন। প্রকল্পের গবেষক খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ খালেকুজ্জামানের সময় মানব বর্জ্য, পয়ঃশোধনাগারের বর্জ্য, রান্নাঘরের বর্জ্য এবং কৃষিজ অবশিষ্টাংশ থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রযুক্তি ও গবেষণার বিভিন্ন দিক সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। প্রায় 10 বছর ধরে পরিচালিত এ গবেষণায় হাইড্রোথার্মাল লিকুইফ্যাকশন HTL প্রযুক্তি ব্যবহার করে বর্জ্য থেকে জৈব অপরিশোধিত তেল বা বায়োক্রুড উৎপাদনে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেন কুয়েটের গবেষকরা। গবেষণাগারের পরীক্ষায় 50-55% পর্যন্ত বায়োক্রুড উৎপাদনের ফল পাওয়া গেছে। পাশাপাশি ডিজেল সমৃদ্ধ বায়োক্রুড উৎপাদনেও সাফল্য এসেছে বলে প্রধানমন্ত্রীকে অবহিত করেন গবেষকরা। এ সময় গবেষকরা জানান, প্রতিদিন 3 টন পর্যন্ত বর্জ্য প্রক্রিয়া করতে সক্ষম একটি পাইলট প্ল্যান্ট স্থাপনের পরিকল্পনা রয়েছে। তারা জানান, প্রযুক্তিটি বাণিজ্যিকভাবে সম্প্রসারণ করা সম্ভব হলে ভবিষ্যতে অপরিশোধিত তেল আমদানি প্রায় 10-15% কমিয়ে আনার সম্ভাবনা রয়েছে। এতে বছরে আনুমানিক 6,500-13,000 কোটি টাকা সমমূল্যের বৈদেশিক মুদ্রা সাশ্রয় হতে পারে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহাদী আমিন বলেছেন, সরকার এমন একটি বাংলাদেশ বিনির্মাণ করতে চায় যেখানে সংখ্যালঘু বা সংখ্যাগুরুর বিভাজন নয়, সকলের পরিচয় হবে বাংলাদেশি। তিনি আজ রাজধানীর বনানী মাঠে গুলশান বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশন আয়োজিত মহালয়া 1433-এর উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন। মাহাদী আমিন বলেন, রাষ্ট্র, সমাজ এবং সরকারের কাছ থেকে প্রতিটি নাগরিক সমান অধিকার, নিরাপত্তা, স্বাধীনতা এবং মর্যাদা পাবেন। আজ শুভ মহালয়া উদযাপনের মাধ্যমে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের ক্ষণগণনা ও আনুষ্ঠানিকতা। সনাতন ধর্মের বিশ্বাস মতে এই দিনে দেবী দুর্গা কৈলাসের নিজ আবাস থেকে মর্ত্যলোকে তাঁর পিত্রালয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। এ উপলক্ষে রাজধানী ঢাকাসহ বিভিন্ন মন্দিরে প্রার্থনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভোর থেকেই চণ্ডীপাঠের মধ্য দিয়ে মর্তে দেবী দুর্গাকে আহ্বান জানানো হয়। মহালয়া উপলক্ষে চণ্ডীপাঠ ছাড়াও বিভিন্ন মন্দির ও মণ্ডপে মহালয়ার ঘট স্থাপন ও বিশেষ পূজা করা হয়। দেবী দুর্গার আরাধনার পাশাপাশি হিন্দু ধর্মাবলম্বীরা আজ পূজা ও ব্রাহ্মণদের বস্ত্রদানের মাধ্যমে তাদের পূর্বপুরুষদের স্মরণ ও শ্রদ্ধা নিবেদন করেন। উল্লেখ্য, আগামী 16 অক্টোবর ষষ্ঠী পূজার মাধ্যমে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। আগামী 21 অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে এই উৎসবের সমাপ্তি ঘটবে। মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ আশাবাদ ব্যক্ত করেছেন, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের শয্যা সংখ্যা 1,000-এ উন্নীত করার উদ্যোগ নেওয়া হবে। তিনি আজ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন সমাপনী অনুষ্ঠান ও ডাক্তার পুনর্মিলনী 2026 উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন। কৃষিমন্ত্রী ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি বলেন, হাসপাতালটির বিদ্যমান সমস্যাগুলো সমাধানে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ভাষা দক্ষতা ও কারিগরি জ্ঞানের সমন্বিত বিকাশের মাধ্যমে দক্ষ মানব সম্পদ গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি আজ রাজধানীর নর্থ সাউথ ইউনিভার্সিটিতে আয়োজিত 4th ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ লীগ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, 2034 সালের মধ্যে বাংলাদেশকে $1 trillion অর্থনীতিতে উন্নীত করার লক্ষ্য অর্জনে দক্ষতা উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে টেকসই জ্বালানি উন্নয়ন ও স্থানীয় জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে $175 মিলিয়ন ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। এ লক্ষ্যে বাংলাদেশ সরকার ও এডিবির মধ্যে একটি ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তির আওতায় পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে টেকসই জ্বালানি উন্নয়ন এবং স্থানীয় জনগোষ্ঠীর জ্বালানি ভিত্তিক সক্ষমতা বৃদ্ধিতে এই অর্থ ব্যয় করা হবে। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, এরপর আমাদের স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7:00।
1: আসসালামু আলাইকুম, দিস ইজ বাংলাদেশ বেতার খুলনা, দ্য নিউজ রেড বাই সেরিশ খান। Administrator of Khulna City Corporation Nazrul Islam Manju has said KCC is actively cleaning the city's drains, canals, ponds and thickets. Simultaneously, efforts are being made to raise public awareness about keeping their own premises clean. School colleges, mosques, madrasas, government, semi-government and autonomous bodies, as well as the business establishments, will have to stand by the KCC to tackle the challenge. He said this while visiting the progress of ongoing mosquito control and cleanliness drives at the South Tutpara area in the city and exchanging views with the common people. The administrator said, although the rate of dengue infection has now declined slightly, the risk of transmission will persist till November. So owners of houses, offices and business establishments need to remain vigilant. The secretary of KCC, chief waste management officer, including ward authorized officers and local elite, were present at that time. A cleanliness drive was conducted today at the Bangladesh Betar Khulna station as part of the government's three-month-long cleanliness program to prevent dengue. During the event, the station premises was cleared and urged all to remain vigilant against the spread of dengue-carrying mosquitoes. The director of Bangladesh Betar, regional controller of news, deputy regional director, officials, staff, artists and technicians took part in the cleanliness drive. Meanwhile, a cleanliness and mosquito eradication drive was conducted at the premises of Kanutia Community Clinic in Mohammadpur Upazila in Magura today to combat dengue. During the drive, accumulated waste was cleared from the clinic premises and surrounding areas. Potential breeding grounds for Aedes mosquitoes were destroyed and mosquito eradication operations were carried out using fogging machines. The district health education officer inaugurated the program as chief guest. The district health department arranged it. Shubho Mahalayab Sharodiya Durga Puja, the biggest religious festival of the Hindu community, was celebrated today through different rituals across the country. The countdown for Durga Puja starts from the day. On this day, Goddess Durga begins her journey from her home in Kailash to her paternal abode on earth. Meanwhile, Rupsha Mahashashan and Shoshan Kali Temple Puja Committee has organized lighting ceremony along the recitation of Sri Sri Chondipat, Agamani Gan and Mohishashur Mardini Gitonatto on the occasion of Mahalaya. The five-day-long festival will begin on 16 October through Shoshti and it will be concluded on 21st October through immersion of the goddess Durga. A two-day-long training program for field-level data collectors and supervisors of Damurhuda and Jibannagar Upazilas began at Damurhuda Upazila Purishad Auditorium in Chuadanga today to implement the family card scheme. Deputy Commissioner Luthfun Nahar inaugurated the program as chief guest. Presided over by Damurhuda Upazila Nirbahi Officer, the program was attended, among others, by the Deputy Director of the District Social Services Office and the Upazila Social Services Officers. Six supervisors and 24 data collectors of the two Upazilas are taking part in it. The Upazila administration and the social services office jointly arranged it. Meanwhile, a training program for data collectors for family card scheme began at the Deputy Commissioner's Conference Room in Meherpur today. Deputy Commissioner Shilpi Rani Roy inaugurated it as chief guest. Presided over by the Deputy Director of the District Social Services Office, the program was attended, among others, by the Upazila Nirbahi Officers and Upazila Social Services Officers of Meherpur Shadur, Gangni and Mujibnagar Upazilas. A total of 60 data collectors of the three Upazilas in the district are taking part in it. Besides a two-day-long training program for data collectors and supervisors regarding the implementation of family cards scheme began at the conference room of the Koira Upazila Purishad in Khulna today. Presided over by the Upazila Social Services Office, the program was attended, among others, by the officials of different government departments, member of the district BNP, the former general secretary of the Upazila BNP and other concerned officials. A total of 4,66,000 taka allocated at the rate of 20,000 taka per temple was distributed among the leaders of 233 temples across the Upazila at the Shadar Upazila Purishad Auditorium in Magura today on the occasion of upcoming Durga Puja. Member of Parliament Muhammad Manwar Hussain distributed the funds as chief guest. Presided over by the Upazila Nirbahi Officer, the function was attended, among others, by the General Secretary of the Pauro BNP, the President of the District Puja Ujjapan Purishad, the press and members of the Puja Ujjapan committees. Cricket and Friends fighter Khulna defeated TK Sports by 61 runs in a friendly match at Khalishpur People's Colony in Khulna City today. Finally, weather and forecast valid till 1 tonight says there is no inland river port warning and no signal is to be hoisted. And that is the end of the news. Dear listeners, you're welcome to our next bulletin at 7 this evening in Bangla. Till then, Allah Hafiz.
2: বাংলাদেশ বেতার খুলনা আমাদের অনুষ্ঠানমালায় এখন আপনাদের জন্য রয়েছে দেশাত্মবোধক গান। অনুষ্ঠানের প্রথম গানটিতে কণ্ঠ দিয়েছেন বশির আহমেদ, গীতিকার গাজী মাজহারুল আনোয়ার।

0: দেশাত্মবোধক গানটি শুনলেন। দুটি গানেরই গীতিকার ছিলেন গাজী মাজহারুল আনোয়ার। বাংলাদেশ বেতার খুলনা। আমাদের সচেতন থাকতে হবে, আমাদের যে মহাপ্রকোপ দেখা দিয়েছে ডেঙ্গু ভাইরাসের, তার বিরুদ্ধে আমরা অন্তত 3 দিনের জমাট পানি কখনো যেন না রাখি, বাড়ির আশপাশ পরিচ্ছন্ন রাখব, পরিত্যক্ত ডাবের খোলা, দইয়ের মালসা ইত্যাদি আমরা নির্দিষ্ট জায়গায় ফেলব এবং পানি জমতে দেব না, ফুলের টব, টায়ার, এরপর বিভিন্ন পাত্র যেখানে পানি জমতে পারে সেগুলোকে আমরা পরিচ্ছন্ন রাখব। বাংলাদেশ বেতার খুলনা, এখন আবহাওয়া বার্তা ঢাকা থেকে রিলে করে শোনানো হচ্ছে।
1: দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে রংপুর, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সীতাকুণ্ড 35.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় 21.2 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.7 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23.5 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 67%, সন্ধ্যা 6টায় 75%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে 5:54, অস্ত যাবে 5:36। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
2: This is Bangladesh Betar. I am Nazneen Nahar with the weather forecast. Met Office forecast for the inland river ports valid till 1 AM says that there is no warning and no signal is to be wasted. Now forecast for the entire country remain in effect till 6 PM tomorrow. There are chances of light to moderately rain or thunder shower accompanied by temporary gusty wind at one or two places of Rangpur, Rajshahi, Dhaka and Chattogram divisions. Otherwise, weather may remain mainly dry with temporary partly cloudy sky elsewhere over the country. Day and night temperature may slightly increase all over the country. The highest temperature was recorded today at Sitakunda, 35.4 degrees Celsius, and the lowest was 21.2 degrees Celsius at Tetulia over the country. The temperature as recorded in Dhaka today was maximum 31.7 degrees Celsius, minimum 23.5 degrees. Humidity at 9 AM was 67% and at 6 PM was 75%. The sun rises over Dhaka tomorrow at 5:54 AM and sets at 5:36 PM. And that's all we have for weather forecast for this time.
0: বাংলাদেশ বেতার খুলনা। ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ বিষয়ক স্বাস্থ্যবার্তা। এডিস মশার প্রজনন স্থল ধ্বংস করি, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ করি। ডেঙ্গু চিকুনগুনিয়া প্রতিরোধে আমাদের যেগুলো যে কাজগুলো করতে হবে, অফিসে, বাড়িতে, ফুলের টব বা বিভিন্ন জায়গায় যেখানে পানি জমতে পারে, চারপাশে পড়ে থাকা পাত্র, পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা, চিপসের খালি প্যাকেট, পলিথিন, পরিত্যক্ত ফুড কন্টেইনার ইত্যাদি জায়গাতে আমরা পানি জমতে দেব না। নিয়মিত ভবনের মাঝে লিফটের গর্তে, ওয়াটার মিটারের গর্তে এবং স্থাপনাগুলোতেও পানি জমে থাকতে দেব না। যে কোনো পাত্রে জমে থাকা পানি অবশ্যই 3 দিনের মধ্যে আমরা পরিবর্তন করব। ডেঙ্গু চিকুনগুনিয়ার সম্ভাব্য লক্ষণ রয়েছে কিছু। হঠাৎ তীব্র জ্বর এবং তার সাথে নিচের যে কোনো দুটি লক্ষণ: মাথা ব্যথা, চোখের পিছনে ব্যথা, মাংসপেশিতে বা শরীরে ব্যথা, নিয়মিত গিরায় গিরায় ব্যথা চিকুনগুনিয়ার ক্ষেত্রে বিশেষ করে, খাবারে অরুচি, বমি বমি ভাব অথবা বমি হওয়া, পেটে ব্যথা, পাতলা পায়খানা, শরীরে লালচে দানা, গলা ব্যথা, নাক, মুখ ও মাড়ি দিয়ে রক্তপাত এবং সর্দি কাশি, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে। আমরা এজন্য কিন্তু বেশ কিছু চিকিৎসা আমরা গ্রহণ করতে পারি, যেমন পর্যাপ্ত আমরা তরল জাতীয় খাবার আমরা খাব জ্বর চলাকালীন, এবং জ্বরের এক সপ্তাহ পর্যন্ত আমরা কিন্তু বিশ্রাম নেব যদি এরকম হয়। স্বাভাবিক খাবারের পাশাপাশি তরল জাতীয় খাবার, যেমন খাবার স্যালাইন, ডাবের পানি, স্যুপ, বাসায় তৈরি ফলের রস, ভাতের মাড় ইত্যাদি খাওয়া যেতে পারে। জ্বরে প্যারাসিটামল ব্যতীত অন্য কোনো ঔষধ খাওয়া যাবে না। দিনে ও রাতে ঘুমানোর সময় কিংবা বিশ্রামের সময় মশারি ব্যবহার করতে হবে। নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র বা চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আমাদের সচেতনতা ডেঙ্গু প্রতিরোধে ভূমিকা রাখবে। বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন একটি দেশাত্মবোধক গান। গীতিকার মাহমুদুল হক শিল্পী।

0: আসসালামু আলাইকুম। সন্ধে 7টা, বাংলাদেশ বেতার খুলনা। খবর পড়ছি কানিজ ফাতেমা শেফা। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেছেন, আমাদের গ্রাম ক্যান্সার কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টারটি প্রত্যন্ত এলাকায় হলেও সবার প্রচেষ্টায় এই হাসপাতাল অনেক দূরে এগিয়ে যাবে। তিনি আজ বাগেরহাটের রামপাল উপজেলার ঝনঝনিয়ায় আমাদের গ্রাম ক্যান্সার কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টারে প্রথমবারের মতো ক্যান্সার স্ক্রিনিং ও মূল্যায়ন সেবা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, এখানে যে আধুনিক যন্ত্রপাতি, প্রযুক্তি ও নেটওয়ার্ক রয়েছে, আগামীতে সারা বাংলাদেশ মানুষ এই হাসপাতাল থেকে উপকৃত হবে, অনলাইনে তারা সেবা নিতে পারবে। ক্যান্সার কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক সেলিম রেজার সভাপতিত্বে জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন, জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন, পুলিশ সুপার মোহাম্মদ জামিরুল ইসলাম, সিভিল সার্জন ডাক্তার এস এম মাহবুব হক ও বাগেরহাট 250 শয্যা জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক অসীম কুমার সমাদার সহ চিকিৎসক ও নার্স সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, কেসিসি নগরী ড্রেন, নালা, পুকুর ও ঝোপঝাড়সমূহ পরিচ্ছন্ন করছে, পাশাপাশি জনগণকে সচেতন করা হচ্ছে যাতে তারা যেন নিজ নিজ বাড়ির আঙিনা পরিচ্ছন্ন রাখেন। স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত অফিস, ব্যবসা প্রতিষ্ঠানের সকলকে এই চ্যালেঞ্জ মোকাবেলায় কেসিসির পাশে থাকতে হবে। তিনি আজ নগরীর দক্ষিণ তুটপাড়ায় চলমান মশক নিয়ন্ত্রণ ও পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পরিদর্শন এবং জনসাধারণের সাথে মত বিনিময়কালে কথা বলেন। প্রশাসক বলেন, বর্তমানে ডেঙ্গু সংক্রমণের হার কিছুটা হ্রাস পেলেও আগামী নভেম্বর মাস পর্যন্ত ডেঙ্গু সংক্রমণ অব্যাহত থাকতে পারে। সে কারণে বাড়ি, অফিস ও ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের সতর্ক থাকতে হবে। কেসিসির সচিব, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা, বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা, ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। এদিকে ডেঙ্গু প্রতিরোধে সরকারের 3 মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে আজ সাতক্ষীরা দেভাটা উপজেলার ঈদগাহ বাজার সংলগ্ন এলাকায় উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ও মশক নিধন কার্যক্রম পরিচালিত হয়। এ সময় জনস্বাস্থ্য সুরক্ষা ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতকরণের লক্ষ্যে বর্জ্য অপসারণ, এডিস মশার প্রজনন স্থল ধ্বংস ও সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধমূলক সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা প্রধান অতিথি হিসেবে এই কার্যক্রমের উদ্বোধন করেন। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এ কে এম মতিনুর রহমান বলেন, পর্যটন এখন আর শুধু আনন্দ, বিনোদন কিংবা অবকাশ যাপনের বিষয় নয়, এটি কর্মসংস্থান, উদ্যোক্তা সৃষ্টি, বৈদেশিক মুদ্রা অর্জন এবং স্থানীয় অর্থনৈতিক উন্নয়নের গুরুত্বপূর্ণ চালিকা শক্তি। দেশের সমুদ্র সৈকত, নদী, বন, পাহাড়, চা বাগান, প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও সমৃদ্ধ ঐতিহাসিক সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে। এসব সম্ভাবনাকে যথাযথভাবে কাজে লাগাতে পারলে পর্যটন দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি আজ বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে বিশ্ব পর্যটন দিবস 2026 উপলক্ষে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের উদ্যোগে সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় কথা বলেন। উপাচার্য বলেন, ভবিষ্যতে এআই নির্ভর পর্যটন হবে আরও ব্যক্তিকেন্দ্রিক, কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক। ছোট উদ্যোক্তা ও ডিজিটাল প্ল্যাটফর্মগুলো আন্তর্জাতিক পর্যটন বাজারে অংশগ্রহণের সুযোগ পাবে। তবে প্রযুক্তির ব্যবহারের পাশাপাশি পরিবেশ সুরক্ষা, দায়িত্বশীল পর্যটন আচরণ এবং সাংস্কৃতিক ও মানবিক মূল্যবোধকে সমান গুরুত্ব দিতে হবে। ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি শরীফুল ইসলাম জুয়েলের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক ডক্টর ইমতাজ হোসেন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী, কোষাধ্যক্ষ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইদ্রিস আলী সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট বিভাগের প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন। সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার পূর্ণ লগ্ন শুভমালয়া আজ। এদিন থেকে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা এবং দুর্গাপূজার দিন গণনা শুরু হয়। হিন্দু পুরাণ মতে এদিন দেবী দুর্গা কৈলাসে নিজ আবাসন থেকে মর্ত্যলোকে তার পিতৃলয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। আগামী 16 অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে 5 দিনব্যাপী দুর্গা উৎসব শুরু হবে এবং 21 অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে তা শেষ হবে। এ উপলক্ষে খুলনা রূপসার মহাশ্মশান ও শ্মশান কালী মন্দিরে চণ্ডীপাঠ, আগমনী গান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বাউবি পরিচালিত বিএ ও বিএসএস পরীক্ষা আজ যশোর আঞ্চলিক কেন্দ্রের অধীনে 25টি কেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। বাউবির আঞ্চলিক পরিচালক শেখ সোহেল আহমেদ বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন ও সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন। পরে তিনি বিএ ও বিএসএস প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তি বৃদ্ধির বিষয়ে সংশ্লিষ্ট সমন্বয়কারীদের সাথে মত বিনিময় করেন। খেলার খবর, ফুটবল। যশোরের শার্ষ উপজেলার বেনাপুল কাগজপুকুর প্রাইমারি স্কুল মাঠে আরাফাত রহমান কোকফ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলায় আজ নিউজিল্যান্ড প্রবাসী একাদশ 2-1 গোলে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক একাদশকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়েছে। এদিকে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাঁশগ্রাম আলাউদ্দিন আহমেদ কলেজ মাঠে 16-দলীয় আরাফাত রহমান কোকফ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আজকের খেলায় দুর্বা চারা ব্রাদার্স ক্লাব ফুটবল একাদশ 3-2 গোলে চাঁদপুর ফুটবল একাদশকে পরাজিত করেছে। এছাড়া মাগুরা সদর উপজেলার মুঘি ইউনিয়ন পরিষদ মাঠে 16-দলীয় ফুটবল টুর্নামেন্টের আজকের খেলায় নরসিংহাটি ফুটবল একাদশ 2-0 গোলে ভিটাইসার ফুটবল একাদশকে পরাজিত করেছে। সবশেষে আবহাওয়া। আজ রাত একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10 বাংলায়।
1: অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, বান্দরবান, রাঙ্গামাটি, ঠাকুরগাঁও, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার।
2: সবই শুনবো, কিন্তু তার আগে একটু স্থির হয়ে বসি ঢাকা এবং তার

0: নামাজের আজান শোনার পরে।
1: যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার প্রতিটি কাজ সহজ করে দেন। আল কোরআন। এখন শুনতে পাবেন পবিত্র এশার নামাজের আজান।
2: আল্লাহু আকবার, আল্লাহ

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وبعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তাঁর শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تفسدوا في الأرض بعد إصلاحها
3: আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ।

0: আয়াত 56।
1: হ্যাঁ, আমরা পবিত্র এশার নামাজের আজানের পরে আমরা ফিরে এলাম আমাদের কৃষি বিষয়ক কার্যক্রম বাংলাদেশ বেতারের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। প্রথমেই একটা বিষয় জানায় রাখি, আমাদের বেতার যন্ত্রের সামনে যারা আছেন তারা জানেন, তারপরও জানানো উচিত, কেউ কেউ তো আবার ছোট মেয়ার মতনও আছে, তাই না? তো না বলতেছি, ছোট মেয়ার মতনও তো আছে যে না বাজারে গেলাম ইলিশ খুঁজতে গেলাম, কিন্তু না সাবধান, এখন কিন্তু ইলিশ ধরা নিষিদ্ধ গত কয় তারিখ থেকে গো,
2: 8 অক্টোবর
1: থেকে আগামী 29 অক্টোবর পর্যন্ত, 22 দিন মাত্র, তার মধ্যে তো আছে কয়দিন, 3 দিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল। হ্যাঁ, না খালি পারে, আমাদের সুবিধা হচ্ছে আমরা বড় বড় ইলিশ মাছ পাবো, ইলিশের বাচ্চা যখন বড় হবে আমরা আরো বড় মাছ পাবো, বেশি বেশি করে পাবো। এই জন্য সরকার এই 22 দিন সারা দেশে ইলিশ মাছ ধরা, পরিবহন করা, ক্রয় বিক্রয় করা, মানে বেচা কিনা করা, মজুদ এবং বিনিময় সম্পূর্ণ নিষেধ, মজুদ করা এটাও কিন্তু নিষেধ করেছে, সাবধান। ওই যে 8 তারিখ থেকে শুরু হয়েছে 29 অক্টোবর পর্যন্ত 22 দিন। তো এই আইন কেউ যদি অমান্য করে তার বিরুদ্ধে মা ইলিশ সংরক্ষণ আইনে কঠোর শাস্তির বিধান রয়েছে। এখন খাওয়া যাবে, আসরের পরে আমরা বাদাম খাবো না, তাই না? তো বাদাম খাওয়া ভালো, কিন্তু বাদামের যে আমরা যারা চাষাবাদ করি, এই রবি চীনাবাদাম আবাদের কিন্তু জমি নির্বাচন করতে হবে, কেমন জমিতে এবং সার কিরকম কি দিতে হবে, এই বিষয়ে আমরা কিন্তু এখন শুনব, কি কও তোমরা? তো চলো শোনা যাক, চীনাবাদাম আবাদের জমি নির্বাচন এবং তার সার ব্যবস্থাপনা, ঠিক আছে?
2: আচ্ছা,
3: প্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, স্বাগত আমাদের আজকের আসরে। আপনাদের সঙ্গে রয়েছে আমি ইশরাত জাহান নীলা। আজ যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে রবি চীনাবাদাম আবাদে জমি নির্বাচন ও সার ব্যবস্থাপনা। এ বিষয়ে বলার জন্য আজ আমাদের আসরে উপস্থিত আছেন কৃষিবিদ মুশফিকা সুলতানা, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট। আপনার কাছে প্রথমে জানতে চাইব কি ধরনের মাটিতে চীনাবাদামের ফলন ভালো হয় সে সম্পর্কে।
4: চীনাবাদাম চাষের জন্য হালকা বেলে দোয়াশ, দোয়াশ এবং চরাঞ্চলের বেলে মাটি বেশি উপযোগী। চীনাবাদামের গর্ভদণ্ড বা পেক যাতে সহজে মাটি ভেদ করে নিচে যেতে পারে এবং বাদাম সহজে পুষ্ট হতে পারে, সেই জন্য সুনিষ্কাশিত হালকা বেলে দোয়াশ মাটির প্রয়োজন হয়। চীনাবাদাম চাষের জন্য জমিতে 3 থেকে 4টি চাষ বা মই দিয়ে মাটি অবশ্যই ঝুরঝুরা করে নিতে হবে। ক্ষেতের চারিপাশে নালার ব্যবস্থা করে নিতে হবে যাতে পানি সেচ বা পানি নিষ্কাশনের সুবিধা হয়। রবি চীনাবাদামের মধ্যে বাড়ি চীনাবাদাম নয়, বাংলাদেশের সবখানে সব মৌসুমেই এটি হয়ে থাকে। আর বাড়ি চীনাবাদাম 6-7 আমাদের রবি মৌসুমেই আমরা লাগিয়ে থাকি।
3: রবি চীনাবাদাম আবাদে কোন ধরনের বীজ বপন করা যায় সে সম্পর্কে জানতে চাই আপনার কাছে।
4: রবি চীনাবাদামের বীজ 125 থেকে 130 কেজি পার হেক্টরে আমরা বপন করে থাকি। চীনাবাদাম বপনের আগে আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে চীনাবাদামের খোসা ছড়িয়ে নিতে হবে। এই খোসা ছাড়ানোর সময় লক্ষ্য রাখতে হবে যেন বীজের উপরের যে পাতলা লাল রঙের আভার একটা পর্দা থাকে তা যেন নষ্ট না হয়। টাটকা খোসা ছাড়ানো বীজ আমাদের লাগাতে হবে। খোসা ছাড়ানোর পর 2 থেকে 5 দিনের মধ্যে বাদামের বীজ বপন করা উচিত। বীজ সারিতে বপন করতে হবে। খরিফ মৌসুমে সারি থেকে সারির দূরত্ব 45 সেন্টিমিটার আর বীজ থেকে বীজের দূরত্ব 15 সেন্টিমিটার এবং রবি মৌসুমেই সেটাই আমাদের অনুসরণ করতে হবে। বীজ বপনের সময় জমিতে প্রয়োজনে অবশ্যই রস থাকতে হবে। রস কম থাকলে কিন্তু সেচের ব্যবস্থা করতে হবে।
3: এবারে আপনার কাছে একটু জানতে চাইব সার প্রয়োগ ব্যবস্থাপনা কেমন হওয়া উচিত।
4: অন্যান্য ফসলের মতন চীনাবাদামে অবশ্যই সারের প্রয়োগ করতে হবে আমাদের, তবে এক্ষেত্রে হেক্টর প্রতি 5 থেকে 7 টন পচা গোবর আর 20 থেকে 30 কেজি ইউরিয়া 150 থেকে 170 কেজি টিএসপি, 80 থেকে 90 কেজি এমওপি সার আমরা প্রয়োগ করতে পারি, আর তার সাথে জিপসাম, জিঙ্ক সালফেট, বোরাক্স বা বোরিক অ্যাসিডেরও আমাদের প্রয়োজন রয়েছে। তবে অর্ধেক ইউরিয়া, অন্যান্য সার বীজ বপনের আগে শেষ চাষের সময় জমিতে প্রয়োগ করে দিতে হবে। বাকি অর্ধেক ইউরিয়া বপনের 40 থেকে 50 দিন পর গাছে যখন ফুল আসে সেই সময় প্রয়োগ করতে হবে। তবে প্রতি কেজি বীজে যদি আমরা 70 গ্রাম অনুজীব বীজ সার প্রয়োগ করে থাকি তাহলে ইউরিয়া সার সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেক কম প্রয়োজন। চীনাবাদামের রোপণের পর গাছ 3 থেকে 4 পাতা বিশিষ্ট হওয়ার পর প্রথমবার এবং ফুল আসার পূর্বে দ্বিতীয়বার আগাছা থাকলে অবশ্যই নিড়ানি দিয়ে আগাছার ব্যবস্থা করতে হবে।
3: সবশেষে আপনার কাছে জানতে চাইব, রবি চীনাবাদাম আবাদে বালাই ব্যবস্থাপনা কেমন হওয়া উচিত?
4: জমিতে বাদাম লাগানোর পরপরই কিন্তু সবচেয়ে বেশি আমাদের দেখতে পাওয়া যায় যে পিপিলিকা আর উইপোকা, এগুলি আমাদের চীনাবাদামকে খেয়ে ফেলে। সেই জন্য বাদাম লাগানোর শেষ হলেই ক্ষেতের চারিদিকে আমরা সেভিন ডাস্ট ছড়িয়ে দিতে পারি। চীনাবাদামের জ্যাসিড বা পাতা হপারের ক্ষেত্রেও কিন্তু আমরা 10 লিটার পানিতে 11 মিলিলিটার সিম্বুস 10 EC মিশিয়ে যদি আমরা স্প্রে করতে পারি তাহলে চীনাবাদামের জ্যাসিড বা পাতা হপারের রোগ থেকে আমরা রেহাই পেতে পারি। আবার চীনাবাদামের জাপ পোকারও সমন্বিত ব্যবস্থার মাধ্যমে আমরা 10 লিটার পানিতে 11 মিলিলিটার সাইথ্রিন যদি 10 EC কীটনাশক মিশিয়ে স্প্রে করি তাহলে অবশ্যই এই পোকার মাকড়ের হাত থেকে আমরা রেহাই পেতে পারি।
3: অনেক ধন্যবাদ আপনাকে প্রিয় কৃষিজীবী ভাই বোনেরা। এতক্ষণ রবি চীনাবাদাম আবাদে জমি নির্বাচন ও সার ব্যবস্থা সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানলেন। নিশ্চয়ই পরামর্শগুলো আপনাদের কাজে লাগবে।
1: তো আমরা জানলাম তো নাকি রবি চীনাবাদাম আবাদের জমি নির্বাচন আর হচ্ছে তার সার ব্যবস্থাপনা। তো যাওয়া যাক নাকি সবাই মিলে একটা গান শোনা যাক। আর শ্রোতা বন্ধুরা যারা আছেন আপনাদের চিঠিপত্রের জবাব কিন্তু আছে, আজকে কি কি চিঠি লিখেছেন, কি কি প্রশ্ন করেছেন তার ব্যাপারে নাকি
3: সমস্যার সমাধান
0: ভাই আর কি। বাদাম খামোর গান শুনুন।
1: বাদাম না না এই আসলে এই জায়গা নষ্ট করো না বুঝলে। তো চলো আগে গান শুনি।
3: আচ্ছা শুনি।
1: এটা শিল্পী হচ্ছেন রুকসানা মমতাজ, গীতিকার নুরুল ইসলাম, সুরকার এস এম আব্দুল আওয়াল।

0: দেখিস লাল শাক, আসলে এই ছোটবেলা থেকে দেখো লাল শাক, লাল শাক ভাত লাল হয়ে যেত আর পোলা পান
1: লাল শাকের গান হইলো না,
2: লাল ভাত
1: খেলা, লাল শাক দিয়ে ভাত খাইলাম,
0: এই জন্য তোমার চেহারাটার মধ্যে লাল লাল কাটতেছে।
2: আচ্ছা তোমরা কি জানো লাল শাকের সাথে যদি কাসুন্দি নিয়ে খাওয়া যায়
3: ওর বাবা
2: কি মজা যে লাগে,
0: তাই নাকি?
1: ওদের নেবো এই যে হারুন বেজে কইলো আমার চেহারা কি লাল হয়েছে নাকি,
0: তোমাকে আসলে গেলেজ লাগে। তো চলো আমরা গানের পরে যাই ওই যে কৃষি বিষয়ক সমস্যার সমাধান নিয়ে শ্রোতাদের মানে আপনাদের চিঠিপত্রের জবাব দিচ্ছেন কৃষিবিদ মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, মনিটরিং ও মূল্যায়ন কর্মকর্তা, পরিকল্পনা বাস্তবায়ন ও আইসিটি উইং, খামারবাড়ি, ঢাকা। চলো শোনা যাক।
4: শ্রোতা বন্ধুরা, আপনাদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদেরই পাঠানো চিঠিপত্রের জবাবের অনুষ্ঠান। আজকের প্রথম চিঠিটি পাঠিয়েছেন মোহাম্মদ শাহরিয়ার হোসেন বেলাবন নরসিংদী থেকে। জনাব শাহরিয়ার হোসেন জানিয়েছেন তার বেগুন গাছের কচি ডোগা, ফল এবং কুড়ি এক ধরনের পোকার কীড়া ছিদ্র করে ভিতরে ঢুকে সুরঙ্গের সৃষ্টি করে। কচি ডোগা ঢলে পড়ে মারা যাচ্ছে এবং বেগুন পচে খাওয়ার অযোগ্য হয়ে পড়ছে। এ অবস্থায় তিনি কি ব্যবস্থা নেবেন জানতে চেয়েছেন। জনাব শাহরিয়ার হোসেন, আপনার তথ্য থেকে বোঝা যাচ্ছে আপনার বেগুন গাছ ডোগা এবং ফলছিদ্রকারী পোকা দ্বারা আক্রান্ত হয়েছে। আপনি বেগুনের ডোগা এবং ফলছিদ্রকারী পোকা দমনের জন্য পূর্ব প্রস্তুতি হিসাবে শক্ত খোসাযুক্ত ও লম্বা জাতের বেগুন যেমন ঝুমক, শিংনাথ এবং সহনশীল জাত উত্তরা, নয়নতারা এবং বিয়ারাই উদ্ভাবিত প্রতিরোধী জাত বিএল ১১৪ আইএসডি ০০৬ এবং বিটি বেগুন আবাদ করলে এই সমস্যা হয়তো কম হতো। যেহেতু জমির বেগুন গাছ ডোগা এবং ফলছিদ্রকারী পোকা দ্বারা আক্রান্ত হয়ে গেছে, কাজেই সপ্তাহে অন্তত একবার আক্রান্ত ডোগা এবং ফল ছিঁড়ে ধ্বংস করে ফেলতে হবে। বেগুনের জমি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, সুষম মাত্রায় সার ব্যবহার করতে হবে, পোকার ডিম এবং কীড়া সংগ্রহ করে ধ্বংস করতে হবে। বেগুনের চারা রোপণের দুই থেকে তিন সপ্তাহ পর থেকে শেষবার বেগুন সংগ্রহ পর্যন্ত জমিতে ১০ মিটার দূরে দূরে সেক্স ফেরোমন ফাঁদ ব্যবহার করতে হবে, জৈব কীটনাশক ব্যবহার করতে হবে, জমিতে প্রজাপতি, মাকড়সা এবং কালো পিঁপড়ার সংখ্যা বৃদ্ধির ব্যবস্থা করা যেতে পারে, আক্রমণের মাত্রা খুবই বেশি হলে রাসায়নিক ব্যবস্থা হিসাবে কার্টা ৫০% প্রতি লিটার পানির সাথে ২.৮ গ্রাম হিসাবে মিশিয়ে স্প্রে করতে হবে, এছাড়া ফিপ্রোনিল ৫% প্রতি লিটার পানির সাথে ১ মিলিলিটার হিসাবে মিশিয়ে স্প্রে করলে বেগুনের ডোগা এবং ফলছিদ্রকারী পোকা দমন করা সম্ভব। আজকের দ্বিতীয় চিঠিটি পাঠিয়েছেন জনাব মোহাম্মদ রমিজউদ্দিন মাওনা গাজীপুর থেকে। জনাব রমিজউদ্দিন জানিয়েছেন তার জমির চালকুমড়ার গা থেকে পানির মতো তরল বের হয়ে আসে যা শুকিয়ে বাদামি হয়ে যায়, আক্রান্ত ফল হলুদ হয়ে পচে যায় এবং অকালে ঝরে পড়ে, আক্রান্ত ফল বিকৃত হচ্ছে, ঠিকমতো বাড়ছে না। এ সমস্যা সমাধানের জন্য তিনি কি করবেন জানতে চেয়েছেন। জনাব রমিজউদ্দিন, আপনার পাঠানো তথ্য থেকে বোঝা যাচ্ছে আপনার জমির চালকুমড়া গাছ সবজি ও ফলের মাছি পোকা দ্বারা আক্রান্ত হয়েছে। আপনি মাছি পোকা দমনের জন্য আক্রান্ত ফুল ও ফল সংগ্রহ করে মাটিতে পুঁতে ফেলতে পারেন। কচি ফল কাপড়, কাগজ অথবা পলিথিন দ্বারা ঢেকে রাখা যেতে পারে। জমিতে বা মাচায় কাঁঠালের মোচা ঝুলিয়ে রাখলে স্ত্রী পোকা তাতে ডিম পারবে এবং সুবিধামতো ডিম ধ্বংস করে মেরে ফেলতে হবে। প্রাথমিকভাবে নিম জাতীয় হার্বাল পেস্টিসাইড ব্যবহার করা যেতে পারে, এছাড়াও বিষটোপ আপনি ব্যবহার করতে পারেন। ১০০ গ্রাম থেতলানো মিষ্টি কুমড়ার সাথে ০.২৫ গ্রাম ডিপটেরেক্স পাউডার এবং ১০০ মিলিলিটার পানি মিশিয়ে এই বিষটোপ তৈরি করতে হবে। ৩ থেকে ৪ দিন পরপর এই বিষটোপ পরিবর্তন করতে হবে। প্রতি ১০ শতক জমিতে ৩টি সেক্স ফেরোমন ফাঁদ ব্যবহার করে পুরুষ পোকা আকৃষ্ট করে ধ্বংস করতে হবে, এতে পোকার আক্রমণের মাত্রা অনেকাংশেই কমে আসবে। রাসায়নিক ব্যবস্থা হিসাবে প্রোফেনোফস ৪০%, এর সাথে সাইপারমেথ্রিন ৪%-এর মিশ্রণ প্রতি লিটার পানির সাথে ২ মিলিলিটার হিসাবে মিশিয়ে ৭ দিন পরপর স্প্রে করতে হবে। তবে খেয়াল রাখতে হবে যে কীটনাশক স্প্রে করার পর কমপক্ষে ৭ থেকে ১০ দিন ওই জমির চাল কুমড়া কিন্তু সংগ্রহ করা যাবে না। তো জনাব মোহাম্মদ রমিজউদ্দিন, আপনি অবশ্যই বুঝতে পারছেন যে আপনার চাল কুমড়া গাছের মাছি পোকা কিভাবে দমন করতে হবে। আপনার চিঠি পাঠানোর জন্য আপনাকে ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ বিষয়ে যে কোনো সমস্যার কথা জানিয়ে আমাদের কাছে চিঠি লিখতে পারেন। আমাদের বিশেষজ্ঞগণ অবশ্যই আপনাদের চিঠির উত্তর দিবেন। এবার জানিয়ে দিচ্ছি আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা। প্রযোজক দেশ আমার মাটি আমার, প্রযত্নে পরিচালক কৃষি বিষয়ক কার্যক্রম, বাংলাদেশ বেতার, সৈয়দ মাহবুব মোর্শেদ সরণি, শেরেবাংলানগর, ঢাকা 1207। আমাদের কাছে ইমেইলও করতে পারেন। আমাদের ইমেইল আইডি betar.krishi@gmail.com। আজকের চিঠিপত্রের জবাবদানের অনুষ্ঠান এ পর্যন্তই। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি।
0: শুনলে তো
3: অনেক সমস্যার সমাধান,
0: এই যে এইভাবেই আমাদের আগাতি হবে।
3: একজনের সমস্যা 10 জনের সমাধান।
0: হ্যাঁ, ঠিক কথা কইছো। তবে আমাদের যত শোনার আগ্রহ বাড়বে, তত কাজ করার আগ্রহ বাড়বে এবং আমাদের সফলতা আসবে। নাকি
3: উন্নয়ন?
0: তবে জানি শুনে কল্লি কাজ লাভ আসে কিন্তু অনেক, 12 মাস। তো সেই জন্যই আমাদের বিশেষ করে ওই সার কি পরিমাণ কখন দিতে হবে এগুলা জানা থাকা খুব জরুরি,
3: খুবই দরকার।
0: আর কোন জাতের গাছ কখন লাগাবো এবং আমাদের সেচ ব্যবস্থাপনা কখন কিভাবে করলে ভালো হয়, এগুলো সব জেনে শুনে করা উচিত,
2: করাই ভালো।
0: হ্যাঁ, আর যদি কোনো রোগাক্রান্ত গাছ হয় যার যে ফসল, যেমন আগুরি আমার এখন সবজি লাগাইছে, তাই না? এই সবজি কিন্তু এখন অনেকে কিন্তু উঠা ফেলেছে। তো সেই জায়গায় আরও যারা লাগাইছে তারা কিন্তু ওই যে অতিরিক্ত সার দিয়ে মানুষের ক্ষতি করেন না। হ্যাঁ, দেশের মানুষের ক্ষতি করলে একসময় আপনারও ক্ষতি হবে, তাই না? তো পরের ক্ষতি চালিয়ে নিজের ক্ষতি হয়, এটা মনে রাখবা। এই যেমন ধরো যে আবার সেই কথা বলতে হয়, ওই ছোট মিয়ার কথা, পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবি না তো রাখবি নাই কে বাবা? ওই দেখো, ওর দেখো, ওই যে ডাইন মোড়ায়, বাড়ির ওই ডাইন মোড়ায় ওই কিন্তু আবার যেহেতু মশা তো মানুষের খায় ফেলাচ্ছে। এই যে এডিস মশা যে এইভাবে মানুষের উপর আক্রমণ করে, আল্লাহ বাসাক, যদি কেউ মরে যায় তাহলে ক্ষতি ডাকি ছোট মিয়া দিবিনি? তো এইরকম ছোট মিয়া আপনারা যারা আছেন, আপনারা সবাই ভালো হয়ে যান, পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন এবং আপনার বাড়ির আশেপাশে পরিষ্কার রাখেন নিজের জন্য। রাজাভাই কি কথা, তাই না?
1: ও যে একটা কথা কথা আব্বাস বাপের নাম।
0: হ্যাঁ, তাহলে এই কথার সাথেই কিন্তু আজকের মতো যাওয়ার সময় হয়ে গেল। যাওয়ার আগে জানাই দিই, কৃষি বিষয়ক কার্যক্রম বাংলাদেশ বেতারে জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। তত্ত্বাবধানে ছিলেন খালেদা পারভীন আর প্রযোজনা করেছেন হরবিলাস রায়। সবাই ভালো থাকবেন, দেশকে ভালোবাসবেন। চলো উঠা যাক,
3: চলো।

বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দূরবাণী।

0: সেনা নৌ ও বিমানবাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুরবার। দুরবারে আজ আপনাদের জন্য রয়েছে সৈনিক ভাইদের অংশগ্রহণে বিনোদনমূলক অনুষ্ঠান কিছুক্ষণ। পরিবেশনায় অধিনায়ক বানুজা ইসা চট্টগ্রামস্থ, এর শিল্পীদের অংশগ্রহণে বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক পরিবেশিত অনুষ্ঠান।
1: প্রিয় শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম। লোকজ ঐতিহ্যের আধার, শ্যামল কাননে শোভিত প্রিয় জন্মভূমি আমাদের বাংলাদেশ, যার প্রতিটি প্রান্তর বয়ে আনে সুরের মৃদুধারা, স্রোতের কোমল কাকলি, প্রবহমান নদীর গতির সাথে মিশে থাকে এ জাতির সহস্রাব্দের ইতিহাস, ঐতিহ্য, প্রেম ভালোবাসার অনুপম কাব্য আর আবেগের অমূল সুবাস।
2: প্রিয় সুধী, শরৎকাল বাঙালির প্রাণের ঋতু। নীল আকাশের সাদা তুলোর মতো মেঘের ভেলা, নদীর তীরে কাশফুলের দোলা, শিউলি ফুলের মাদকতা, সব মিলিয়ে ঋতু যেন নির্মল আনন্দ আর স্বপ্নের প্রতীক। সকালের শিশির ভেজা ঘাসে হাঁটলে মনে হয় প্রকৃতি যেন নিজ হাতে লিখেছে কবিতার পংক্তি। বাংলার প্রতিটি মানব হৃদয়ে এ ঋতুর জায়গায় এক অপার প্রশান্তি আর স্নিগ্ধতা। শরতের আজকের এই মোহনীয় সন্ধ্যায় বাংলাদেশ নৌবাহিনীর চট্টগ্রাম নৌ অঞ্চলের পক্ষ থেকে আমি মোহাম্মদ সুমন মিউজন
1: এবং আমি হোসনিয়ারা সাথী মিউজন সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বিনোদনমূলক সঙ্গীতানুষ্ঠান দুরবার কিছুক্ষণ। শ্রোতা বন্ধু, সুন্দর, সুবর্ণ, তারুণ্য ও লাবণ্যে ভরপুর আমার এই বাংলাদেশ, দেশাত্মবোধক গানে মা ও মাটির যে এক অপূর্ব মিলবন্ধন ফুটে ওঠে তা আমাদের হৃদয়কে গভীর দেশপ্রেম এবং প্রশান্তিতে ভরিয়ে দেয়। তাই অনুষ্ঠানের শুরুতে একটি দেশাত্মবোধক গান পরিবেশন করবেন নিজাম এলারুজি।

0: সংগ্রাম, সাহস ও অদম্য প্রত্যয়ের কবি কাজী নজরুল ইসলাম। তার কবিতায় প্রতিধ্বনিত হয়েছে অন্যায় অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ, শৃঙ্খলা ভাঙার অদম্য আকাঙ্ক্ষা এবং নতুনের সন্ধানে এগিয়ে চলার আহ্বান। অজানেকে জয় করার প্রত্যয়, দুর্বার গতিতে এগিয়ে চলার আহ্বান এবং নতুন দিগন্তের সন্ধানে ছুটে চলার প্রেরণায় রচিত কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী কবিতা অভিযান। আবৃত্তি করতে আসছেন এমরাতুল হোসেন ওডি।
1: অভিযান, কাজী নজরুল ইসলাম। নতুন পথের যাত্রা পথিক, চালাও অভিযান, উচ্চ কণ্ঠে উচ্চারো আজ মানুষ মহিয়ান। চারিদিকে আজ ভেরুর মেলা, খেলবি কে আর নতুন খেলা, জোয়ার জলে ভাসিয়ে ভেলা বাইবি কি উজান। পাতাল ফেড়ে চলবি মাতাল, স্বর্গে দিবি টান, সরল সাজের নাইরে সময় বেরিয়ে তোরা আয়। আজ বিপদের পরশ নেব নাঙা আদুর গায়, আসবে রণসজ্জা করে সেই আশায় রইলি সবে। রাত পোহাবে প্রভাত হবে, গাইবে পাখি গান, আই বেরিয়ে সেই প্রভাতে ধরবি যারা তান। আধার ঘোরে আত্মঘাতী যাত্রা পথিক সব, এ উহারে হানছে আঘাত করছে কলরব। অভিযানে বীর সেনা দল, জ্বালাও মশাল চল আগে চল, কুচকাওয়াজের বাজাও মাদল গাও প্রভাতের গান। উষার দ্বারে পৌঁছে গাবি জয় নব উত্থান, উষার দ্বারে পৌঁছে গাবি জয় নব উত্থান।
2: সুপ্রিয় শ্রোতা, শান্তিতে সংগ্রামে সমুদ্রে দুর্জয়, এই মূলমন্ত্র নিয়ে বাংলাদেশ নৌবাহিনী এগিয়ে চলেছে। নৌবাহিনীর প্রতি নাবিকের যে ভালোবাসা, আবেগ, অনুভূতির কথা তার মনের গভীরে লুকিয়ে আছে, তা স্বরচিত গানে পরিবেশন করতে আসছেন তিতাস এল মিউজ ও ফয়সাল এবিপিটি।

প্রিয় শ্রোতা, এই সৃষ্টি জগতের আসল মাঝি বা চালক হলেন আল্লাহ বা ঈশ্বর। মানুষের জীবন তৈরি তারই ইচ্ছায় পরিচালিত হয়। তাই স্রষ্টার কাছে জীবনের ঝড়ঝাপটা থেকে উদ্ধারের আকুতি জানিয়ে একটি আধুনিক গান গাইবেন এম রুহুল আমিন টপওয়ান।

কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি, প্রেমের কবি। তার সুরে উঠে এসেছে মানবিক আত্মোপলব্ধির প্রেমের এক অপরূপ আখ্যান। এরই ধারাবাহিকতায় এবারে একটি নজরুল সঙ্গীত পরিবেশন করবেন তিতাস বিশ্বাস এল মিউজিক।

বন্ধুত্ব, ভালোবাসা আর আবেগের এক অপূর্ব মেলবন্ধন আমাদের লোকজ গানের ঐতিহ্য। প্রিয়জনকে সঙ্গে নিয়ে জীবনের পথ পাড়ি দেওয়ার আকাঙ্ক্ষা, বিচ্ছেদের বেদনা আর মিলনের প্রত্যাশা, এসব অনুভূতির একটি দ্বৈত সঙ্গীত পরিবেশন করবেন সাব লেফটেন্যান্ট মোহাম্মদ শামসুজ্জামান ও হোসনে আরা সাথী মিউজওয়ান।

প্রিয় শ্রোতা, সুর কখনো আনন্দের, কখনো আবেগের, আবার কখনো তারুণ্যের উচ্ছ্বাস ও উদ্দীপনার প্রতিচ্ছবি। আধুনিক বাদ্যযন্ত্রের ছন্দ, গানের কথা আর শিল্পীদের প্রাণবন্ত পরিবেশনা সব মিলিয়ে ব্যান্ড সঙ্গীত আমাদের মনে সৃষ্টি করে এক ভিন্নতর আবহ। এবার সেই ছন্দ ও সুরের মূর্ছনায় আপনাদের মাতিয়ে তুলতে ব্যান্ড সঙ্গীত পরিবেশন করবেন জাকারিয়া মিউজওয়ান।

0: প্রিয় শ্রোতা, সুরের মূর্ছনায়, গানের আবেশে এবং নান্দনিকতার মায়াবী স্পর্শে ভাসতে ভাসতে আমরা আজকের এই মনোমুগ্ধকর অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে এসে পৌঁছেছি। নাবিক জীবনের শত ব্যস্ততা, কঠোর শৃঙ্খলা ও কর্মব্যস্ততার মাঝে মনের গহীনে লুকিয়ে থাকা সুকুমার বৃত্তির আবেগ ও ভালোবাসারই এক সুন্দর বহিঃপ্রকাশ আজকের এই আয়োজন। তাদের কেউই পেশাদার শিল্পী নন, তবুও ভালোবাসা, আন্তরিকতা ও শিল্পের প্রতি অনুরাগের এই ক্ষুদ্র প্রয়াস যদি আপনাদের হৃদয়ে একটুখানি আনন্দ এবং সুরের মায়ে কিছু সুন্দর মুহূর্ত উপহার দিয়ে থাকি, তাহলেই আমাদের এই আয়োজন হবে সার্থক এবং আমরা হব অনুপ্রাণিত।
1: এই মনোমুগ্ধকর আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ জিয়াউল হক, ওএসপি, এনডিসি, AFWC, PSC, MPhil মহোদয়। তার আন্তরিক দিক নির্দেশনায় ও পৃষ্ঠপোষকতায় আমাদের এই আয়োজনকে করেছে আরো সুন্দর ও সফল। এবং অনুষ্ঠানটির সার্বিক পরিচালনায় ছিলেন কমোডোর আনম ইশতিয়াক জাহান ফারুকি, GBSP, PSC, BN মহোদয়। তার সুদক্ষ পরিচালনা ও আন্তরিক সহযোগিতার জন্য আমরা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।
0: আপনাদের সুস্থ সুন্দর জীবন, সুখ ও সমৃদ্ধি কামনা করে আমি মোহাম্মদ সুমন মিউজওয়ান
1: এবং আমি হোসনিয়ারা সাথী মিউজওয়ান আজকের এই মনোমুগ্ধকর আয়োজনের সমাপ্তি লগ্নে আপনাদের কাছে থেকে বিদায় নিচ্ছি। বিদায় মানে শেষ নয়, আবারও কোনো এক সুরের আসরে, কোনো এক সুন্দর মুহূর্তে আপনাদের সঙ্গে দেখা হবে, এই প্রত্যাশা রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ আমাদের সহায় হন। আল্লাহ হাফেজ।
2: সৈনিক ভাই বোনেরা, আমাদের হাতে আরো কিছুটা সময় থাকে, চলুন শুনে আসি একটি দেশের গান। গানটিতে কণ্ঠ দিয়েছেন মোহাম্মদ খুরশিদ আলম, কথা লিখেছেন আব্দুল হাই আল হাদি।

0: এই গানটির সাথে শেষ হল দুর্বার সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান। দুর্বার অনুষ্ঠানটি পরিবেশনায় ছিলেন বাংলাদেশ বেতার চট্টগ্রাম।
1: এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুর্বার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।

আসসালামু আলাইকুম, বাংলাদেশ বেতার খেলাধুলার খবর পড়ছি এস এম রেফাউল হক। প্রথম বিভাগ হকি লীগ আজ রাজধানীর মৌলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে শুরু হয়েছে। বিমানবাহিনীর প্রধান ও বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান প্রধান অতিথি হিসেবে এই লীগের উদ্বোধন করেন। এই প্রতিযোগিতায় 11টি ক্লাব অংশ নিচ্ছে। অংশগ্রহণকারী ক্লাবগুলো হল ওয়ারী ক্লাব, হকি ঢাকা ইউনাইটেড, পিডব্লিউডি এসসি, কম্বাইন্ড এসসি, মুক্ত বিহঙ্গ তরু সংঘ, ব্যাচেলার্স এসসি, ফরাশগঞ্জ এসসি, শিশু কিশোর সংঘ, ঢাকা ওয়ান্ডারার্স, রায়েরবাজার এসসি এবং ঢাকা ইয়াং স্টার ক্লাব। উদ্বোধনী ম্যাচে ব্যাচেলার্স স্পোর্টিং ক্লাব ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হয়। আগামীকাল ব্রিসবেনে নারী একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে। বাংলাদেশ সময় সকাল 9:50 খেলা শুরু হবে। 14 অক্টোবর দুদলের মধ্যে তৃতীয় শেষ একদিনের আন্তর্জাতিক ম্যাচটি একই সময় অনুষ্ঠিত হবে। 3 ম্যাচ সিরিজে অস্ট্রেলিয়ার নারী দল 1-0 এগিয়ে রয়েছে। এদিকে আগামীকাল ফয়সালাবাদে ত্রিদেশীয় নারী অনূর্ধ্ব 19 ক্রিকেট সিরিজের সপ্তম ম্যাচে বাংলাদেশ স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হবে। এই ম্যাচটি বাংলাদেশ সময় বেলা 11টায় শুরু হবে। সংযুক্ত আরব আমিরাতের শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে একমাত্র টেস্টে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ 135 রানে এগিয়ে রয়েছে। আজ দ্বিতীয় দিনের খেলা শেষে আফগানিস্তান প্রথম ইনিংসে 4 উইকেটে 211 রান সংগ্রহ করেছে। এর আগে বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে 346 রান করে। আগামীকাল বাংলাদেশ সময় বেলা 12টায় তৃতীয় দিনের খেলা শুরু হবে। দেশের বিভিন্ন ভেন্যুতে জাতীয় ক্রিকেট লীগের 4 দিনের দ্বিতীয় রাউন্ডের খেলা আজ শুরু হয়েছে। শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রাজশাহী বিভাগের বিরুদ্ধে খুলনা বিভাগ দিন শেষে তাঁদের প্রথম ইনিংসে 1 উইকেটে 108 রান করেছে। এর আগে রাজশাহী বিভাগ 119 রান করে। কক্সবাজার ক্রিকেট স্টেডিয়ামে বরিশালের বিপক্ষে চট্টগ্রাম বিভাগ প্রথম ইনিংসে বিনা উইকেটে 72 রান করে। বরিশাল বিভাগ প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে

বিভাগের বিরুদ্ধে ঢাকা বিভাগ 2 উইকেটে 340 রান করে। সিলেট আউটার স্টেডিয়ামে ময়মনসিংহের বিরুদ্ধে রংপুর বিভাগ দিন শেষে প্রথম ইনিংসে 6 উইকেটে 370 রান করে। আগামীকাল ইন্দোরে স্বাগতিক ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে তৃতীয় টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30 খেলা শুরু হবে। 5 ম্যাচের সিরিজ এখন 1-1 সমতা বিরাজ করছে। চলতি মৌসুমে ইউরোপিয়ান ফুটবল এল ক্লাসিকো চূড়ান্ত করেছে লা লিগা কর্তৃপক্ষ। আগামী 26 অক্টোবর 2 চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ একে অপরের মুখোমুখি হবে। বার্সেলোনার ঘরের মাঠ ক্যাম্প নুতে বাংলাদেশ সময় রাত 2টায় খেলা শুরু হবে। চলতি মৌসুমে এখন পর্যন্ত 3টি করে ম্যাচ খেলে সবগুলোতে জিতেছে বার্সেলোনা ও রিয়াল। সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন সাব চ্যাম্পিয়নশিপ আগামী মাসের 5-17 নভেম্বর পর্যন্ত বাংলাদেশে অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে এর সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বা ফুফে। গ্রুপ এ তে স্বাগতিক বাংলাদেশের প্রতিপক্ষ ভুটান ও শ্রীলঙ্কা, গ্রুপ বি তে ভারত, পাকিস্তান ও মালদ্বীপ একে অপরের মুখোমুখি হবে। উদ্বোধনী দিনে বিকেল 3:30 ভারত পাকিস্তানের বিপক্ষে খেলবে। একই দিন রাত 8টায় ভুটানের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ। গ্রুপ পর্বে প্রতিটি দল 2টি করে ম্যাচ খেলবে এবং প্রতিটি গ্রুপের শীর্ষ 2টি দল সেমিফাইনালে উন্নীত হবে। টুর্নামেন্টের 2টি সেমিফাইনালই 14 নভেম্বর অনুষ্ঠিত হবে এবং 17 নভেম্বর ফাইনাল খেলার মধ্যে দিয়ে টুর্নামেন্ট শেষ হবে। স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে 2 ম্যাচ টেস্ট সিরিজে অংশ নিতে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলে চলতি মাসের 18 তারিখে ঢাকা আসার কথা রয়েছে। 28 অক্টোবর মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে প্রথম টেস্ট শুরু হবে। টেস্ট সিরিজে অংশ নেওয়ার আগে ওয়েস্ট ইন্ডিজ দল বাংলাদেশ ক্রিকেট বোর্ড একাদশের মধ্যে 3 দিনের একটি প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হবে। 22-24 অক্টোবর পর্যন্ত ঢাকার বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে প্রস্তুতি ম্যাচটি অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন ব্যবস্থাপনায় 40তম জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের জন্য এন্ট্রি কার্যক্রম শুরু হয়েছে। এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আগামী 16 অক্টোবরের মধ্যে এন্ট্রি ফরম পূরণ করে ফেডারেশন বরাবর পাঠানোর অনুরোধ জানানো হয়েছে। উল্লেখ্য, চলতি মাসের 23 তারিখে রাজধানীর শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে 6 দিনব্যাপী এই জাতীয় চ্যাম্পিয়নশিপ শুরু হবে। খেলাধুলার খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত 8:30।

0: বাংলাদেশ বেতার সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: আমাদের পরিবার আমাদের প্রিয় সংসার, আর পরিবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্য হলেন আমাদের বয়োজ্যেষ্ঠ প্রবীণরা। আমাদের পরিবারের বয়স্ক সদস্যরা প্রায়ই বিভিন্নভাবে লড়াই করেছেন এবং কঠিন সময় পার করে এসেছেন, তাই তারা পরিবারের তরুণ সদস্যদের জন্য অনুপ্রেরণার উৎস। তাদের সফলতার গল্প বা দীর্ঘ সময় ধরে জীবনের সঙ্গে লড়াইয়ের গল্প তরুণদের পরিশ্রমী হতে সহায়তা করে, তরুণদের উপলব্ধি করতে শেখায় জীবনে কঠিন সময় আসবে, আর এটাই জীবনের স্বাভাবিক নিয়ম। কিন্তু কোনো পরিস্থিতিতে হাল ছাড়া যাবে না, বরং শক্ত হাতে মোকাবিলা করতে হবে। আবার পরিবারের একজন বয়স্ক সদস্য প্রায়ই পরামর্শদাতার ভূমিকা পালন করতে পারেন, যা তরুণদের অনুসরণ করতে উৎসাহিত এবং অনুপ্রাণিত করতে পারে। অনেক সময় বাবা মা সন্তানের সম্পর্ক চ্যালেঞ্জিং হয়, তখন একজন দাদা দাদি নিঃশর্ত ভালোবাসার বিমূর্ত প্রতীক হতে পারেন। পরিবারের প্রবীণ সদস্যকে কখনো খুব বৃদ্ধ ভাবা যাবে না, বরং তাকে সামাজিকভাবে সক্রিয় রাখার এবং পরিবার ও বন্ধুদের সঙ্গে সংযুক্ত থাকার সুযোগ দেওয়া উচিত। এই প্রবীণরা শিশু ও তরুণদের বিভিন্ন বিষয়ে পরামর্শ দিয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। প্রবীণদের অবদানকে স্বীকৃতি দিয়ে গভীর শ্রদ্ধা আর ভালোবাসায় তাদের আগলে রাখব। এমন আহ্বানে শুরু করছে সুখী সংসার অনুষ্ঠান। প্রিয় শ্রোতা, তরুণদের নানা কথা নিয়ে আমাদের প্রথম আয়োজন তারুণ্যের কণ্ঠ। এই পর্বে আমরা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সচেতনতা নিয়ে বহির্ধারণকৃত প্রামাণ্য অনুষ্ঠান প্রচার করে থাকি। চলুন শুনে আসি। সাক্ষাৎকার গ্রহণ ও সঞ্চালনায় রয়েছেন সজীব দত্ত।

0: অনুষ্ঠানে দূরে কাছে শ্রোতা বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সজীব দত্ত, বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলা থেকে। আজকে অংশ নিচ্ছে সরকারি ওয়াজেদ মেমোরিয়াল মডেল মাধ্যমিক বিদ্যালয় মোল্লাহাট। চলুন আজকের বন্ধুদের সঙ্গে আমরা কথা বলি। কি নাম তোমার, কোন ক্লাসে পড়ো?
1: আমার নাম সঞ্জনা ইসলাম সিমি, আমি দশম শ্রেণীর ছাত্রী।
0: বাল্য বিবাহ বলতে আমরা কি বুঝি?
1: বাল্য বিবাহ বলতে 18 বছরের নিচে মেয়ে এবং 21 বছরের নিচে ছেলেদেরকে বোঝায়।
0: অনেক ধন্যবাদ। ছেলেদেরকে বোঝানো না, তাদের মধ্যে যে অপরিণত বয়সে বিয়ে সংগঠিত হয় সেটাকেই বাল্য বিয়ে বলা হয়। বাল্য বিয়ে আমাদের সমাজের জন্য অত্যন্ত ক্ষতিকারক। এবারের বন্ধু কিভাবে সচেতন হতে চাই আমরা জানবো। কি নাম তোমার, তুমি কোন ক্লাসে পড়ো?
2: মোসামাদ কারিমা খাতুন, আমি নবম শ্রেণী ছাত্রী।
0: তোমার জীবনে কোনো স্বপ্ন আছে?
2: হ্যাঁ, অবশ্যই।
0: তোমার জীবনে কি স্বপ্ন রয়েছে?
2: আমার জীবনে স্বপ্ন রয়েছে আমি পড়ালেখা শেষ করে ম্যাজিস্ট্রেট হতে চাই।
0: বাহ, অনেক ধন্যবাদ, তোমার স্বপ্ন পূরণ হোক নিশ্চয়ই। পরিবারে কে কে রয়েছে?
2: আমি, আমার মা, বাবা, ভাই, বোন।
0: বাবা কি করেন?
2: বাবা ব্যবসা করেন।
0: বাবা মায়ের পাশে দাঁড়াতে চাও জীবনে বড় হয়ে?
2: হ্যাঁ।
0: এই কারিমার স্বপ্নগুলো পূর্ণ হোক এমনটি আমাদের প্রত্যাশা। এবারে তুমি আমাদের একটু জানিয়ে দাও তো যে বাল্য বিবাহ কেন হয়?
2: বাল্য বিবাহ অনেক কারণে হতে পারে। দারিদ্রতার কারণে অনেক সময় ঝুঁকিপূর্ণ হয়ে দারিদ্রতার কারণে মা বাবা তাদের বিয়ে দিয়ে দেয়।
0: অনেক ক্ষেত্রে পিতামাতা কি মেয়েদের নিরাপত্তা ঝুঁকি মনে করেন?
2: হ্যাঁ, অনেক ক্ষেত্রে দেখা যায় মেয়ে কিংবা ছেলে অনেক সময় নানা অন্য ক্ষেত্রে জড়িয়ে পড়ে, এজন্য তারা তাদের ছেলে অথবা মেয়েদের বিয়ে দিয়ে দেয়।
0: তোমার আশেপাশে কোথাও যদি দেখো যে বাল্য বিয়ে হচ্ছে তখন তুমি কি করবে?
2: আমার আশেপাশে যদি কোথাও বাল্য বিবাহ হয় তাহলে আমি তাদের মা বাবাকে সচেতন করব, এবং তারা যদি না শোনে আমি ব্যবস্থা নেব তাদের বন্ধ করার জন্য বাল্য বিবাহ।
0: তোমাদের শিক্ষকরা স্কুলে বাল্য বিবাহ, এটির কুফল বা অন্যান্য সামাজিক যে ব্যাধিগুলো রয়েছে এগুলো সম্পর্কে আলোচনা করেন?
2: হ্যাঁ, অবশ্যই।
0: একটু বলবে কিভাবে কোনো অনুষ্ঠান হয় কিনা?
2: বাল্য বিবাহের কুফল, এই ক্ষেত্রে অনুষ্ঠানে আমাদের টিচাররা নানা ক্ষেত্রে আদেশ দিয়ে থাকেন কিংবা কোনো পয়েন্টস দেয় যা আমরা অনুসরণ করতে পারি, এরকম ভাবে দিয়ে থাকেন।
0: আমরা চলে যাব পরের বন্ধুর কাছে। আমরা রয়েছি বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলায়। এবারে কে আমাদের সঙ্গে রয়েছে, তোমার নাম, তুমি কিসে পড়ো?
3: আমার নাম সুমাইয়া ইসলাম, আমি ক্লাস 10-এ পড়ি।
0: বাল্য বিবাহের কুফল একটু জানবো তোমার থেকে।
3: বাল্য বিবাহের কুফল হচ্ছে, তার প্রথম হচ্ছে তার ইচ্ছা পূরণে বাধাগ্রস্ত হয়, ইচ্ছাগ্রস্ত বাধাগ্রস্ত হয়, তারপরে তার পরবর্তী আকর্ষণে তার শারীরিক ভাবে ক্ষতিগ্রস্ত হয় তার ছেলে মেয়ে, এবং গর্ভধারণে যে তার প্রতিবন্ধী বা অন্যান্য শারীরিক ভাবে অনেক দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়, তারপরে তার মানসিক ভাবে টর্চার হয়, আর্থিক ভাবে হয়, তার অনেক দিক থেকে তাকে নির্যাতনের দিকে এগিয়ে যেতে হয়। এছাড়া
0: প্রিয় বন্ধুরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো, একটি মেয়ের যদি বাল্য বিয়ে হয় আর সে অল্প বয়সে গর্ভধারণ করে ফেলে স্বাভাবিকভাবেই, যেটি তার মৃত্যু ঝুঁকি বাড়িয়ে দেয় যখন যে নতুন পৃথিবীতে আসতে যায় তখন। এছাড়া সেই নবজাতকেরও মৃত্যু ঝুঁকি থাকে, পাশাপাশি আমাদের অপুষ্টিতে ভুগেন সেই প্রসূতি মা, এটি আমাদেরকে খুব খেয়াল রাখতে হবে। আমাদের এই স্বাস্থ্য সম্পর্কে সচেতন না হলে তার একটি জীবনই বাধাগ্রস্ত হয়ে যাবে, এছাড়া স্বপ্নও তো ধ্বংস হয়ে যায়।
3: হ্যাঁ, এছাড়া তার স্বপ্ন বাস্তব জীবনে, একটা আমাদের বয়সে একজন মেয়ে তার স্বপ্নটা যখন ধ্বংস হয়ে যায় তখন তার অনেক দিক থেকে তার অনেক জিনিসগুলো তার পিছনে পড়ে যায়।
0: তোমার জীবনে কি স্বপ্ন আছে?
3: আমার জীবনে স্বপ্ন আছে আমি একজন বড় ডাক্তার হব।
0: তোমার পরিবারে কে কে আছেন?
3: আমার পরিবারে আমার বাবা আছে, আমার মা আছে, আমার একটা প্রতিবন্ধী ভাই আছে, এবং আমার আমি আছি, আমার পরে একটা ছোট্ট একটা ভাই আছে।
0: তোমাদের স্কুলের শিক্ষকরা তোমাদের কি নিয়ে এ জাতীয় কোনো সচেতনতামূলক অনুষ্ঠান করেন?
3: হ্যাঁ, আমাদের যেহেতু আমাদের গভর্নমেন্ট স্কুল, ছেলে এবং মেয়ে দুজনই, তারা উভয় দলে মিলিত, সেহেতু আমাদের সারা এই দিকটা আমাদের গভীর সতর্ক আমাদের দিয়ে থাকেন, এবং আমাদের পোস্টার বলেন, বিভিন্ন কর্মসূচি বলেন, আমাদের সব দিক থেকে মেয়েদের একটু বেশি আত্মবিশ্বাস দিয়ে তাদের এগিয়ে নিয়ে যায়। কারণ মেয়েদের আত্মবিশ্বাস দিলে, মেয়েদের স্বপ্ন পূরণের দিকে এগিয়ে দিলে মেয়েরা কখনো তাদের আউটসাইডের নলেজটা, এবং কখনো তারা বিয়ের দিকে মা বাবা বললেও তারা যেতে চাবেন না।
0: আমাদের একটি বিষয় লক্ষণীয় বর্তমান সময়ে, যে অনেক মেয়েরা নিজেদের বিয়ে নিজেরাই বন্ধ করছে। আমরা যে হটলাইন নম্বরগুলো রয়েছে এই নম্বরগুলোর মাধ্যমে, এটি জেনে এই প্রজন্মের একজন শিক্ষার্থী হিসেবে তোমার কেমন লাগছে?
3: আমার এই বিষয় খুবই ভালো লাগছে, কারণ নিজেদের মনে হচ্ছে যে আমরা একজন শিক্ষার্থী, আমরা সমাজে একটা তুচ্ছ প্রাণী বলে মনে করতাম, কিন্তু তা না, আমরা এখন দেখি যে আমরাও সমাজে একজন দায়িত্ববান বলে মনে করি, কারণ আমরাও কিছু,
0: আমরা কখনোই তুচ্ছ নই। শিক্ষার্থী সবসময় সকল ক্ষেত্রে শিক্ষার্থীরা এগিয়ে যাচ্ছে, এবং সারা বাংলাদেশে জয় জয়কার বর্তমানে যারা শিক্ষার্থী, এটি সারা জীবনেরই। আর আজকে শিক্ষার্থীরা স্বপ্নবাজ হচ্ছে, শিক্ষার্থীরা নতুন নতুন আবিষ্কারে আমাদেরকেও চমকে দিচ্ছে, তাই কখনোই তারা বোঝা নয়, বরং তারাই আগামীর বাংলাদেশ। এবারে একজন রয়েছে আমাদের সঙ্গে তার সঙ্গে কথা বলবো। কি নাম তোমার, তুমি কিসে পড়ো?
4: আমার নাম রাফিউল ইসলাম, আমি দশম শ্রেণীর ছাত্র।
0: রাফিউল, বাল্য বিয়ে কি শুধু মেয়েদের জন্য ক্ষতিকর, ছেলেদের জন্য কি ক্ষতিকর নয়?
4: না, বাল্য বিবাহ শুধু মেয়েদের জন্যই ক্ষতিকর না, এটি ছেলেদের জন্য খুব ক্ষতিকর। কারণ একটি ছেলেকে যখন বাল্য বিবাহে আবদ্ধ করা হয়, তখন স্বাভাবিক পর্যায়ে তার স্বপ্নটা ধ্বংসের প্রতি এগিয়ে যায়, এবং বাল্য বিবাহের ফলে তার সংসারের প্রতি একটি মনোযোগ দেওয়া লাগে এবং সংসারের আয় রোজগারের বিষয়টি তার পক্ষে খুবই সম্মুখীন হয়ে পড়ে। এজন্য পড়ালেখায় সে যথাযথ সময় দিতে পারে না, এজন্য বাইরে আয় রোজগারের জন্য সে বিভিন্ন পথ বেছে নেয় এবং অনেক সময় সে হতাশাগ্রস্ত হয়ে পড়ে। এই হতাশাগ্রস্তের জন্য সে আর্থিক উপার্জনের জন্য সে বিভিন্ন সময় খারাপ বা সঙ্গীর পথে যায় এবং বিভিন্ন সময় মাদকাসক্ত হয়ে পড়ে।
0: অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমরা খুব সংক্ষেপে আমাদের এই বন্ধুর কাছ থেকে পেলাম। একটি বিষয় আমাদের অনেক শিক্ষার্থীদের মা বাবা, বিশেষ করে আমাদের মেয়ে বন্ধুদের মা বাবা, তারা নিরাপত্তা ঝুঁকি মনে করেন। ইফ টিজিং একটি বিষয় রয়েছে যেটি তারা ভয় পান, অনেক সময় বখাটেদের উত্তক্ত, বখাটেরা উত্তক্ত করে আমাদের বোনদেরকে। তো সেক্ষেত্রে তোমাদের এই তরুণ প্রজন্ম, তোমরা যারা রয়েছো, তোমাদের কি করণীয় রয়েছে? কোথাও যদি কেউ উত্তক্তের শিকার হতে যান, তোমরা সেক্ষেত্রে কি করবে বা এক্ষেত্রে কিভাবে আমরা সচেতন থাকতে পারি সবাই মিলে?
4: হ্যাঁ, আমাদের সমাজে মেয়েরা অনেক সময় ইফটিজিং বা বিভিন্ন বখাটে ছেলেদের কাছে পড়ে, এদের এজন্য মেয়েদের অনেক ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। এজন্য নিরাপত্তার জন্য মায়েরা বিভিন্ন সময় মেয়েদের বিয়ে দিয়ে দেয়। এজন্য আমাদের সমাজে যদি কখনো আমাদের চোখে এরকম পড়ে, আমরা সে জায়গায় সেগুলো রোধ করার চেষ্টা করবো, এবং সেই ক্ষেত্রে যদি সম্ভব না হয় তাহলে আমরা আইনের ব্যবস্থা নেবো। যথাযথ আমাদের এই অনুষ্ঠান বা বিভিন্ন অভিভাবকের কাছে যাবো, আমাদের শিক্ষকের নিকট এগুলো সম্পর্কে আমরা অবগত করবো। এই বিষয়ে সম্পর্কে আমরা এভাবে আমরা ঠিক করতে পারি।
0: অনেক ধন্যবাদ। এ পর্যায়ে আমরা কথা বলবো এই বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ ওয়াহিদ হোসেন। আমরা ওনার কাছ থেকে একটু জানবো যে উপজেলা প্রশাসন কিভাবে সজাগ রয়েছে বাল্য বিয়ে প্রতিরোধে এবং কিভাবে তরুণদের সঙ্গে প্রশাসনের একটি যোগসূত্র তৈরি হয়েছে সারা দেশ। আমরা এই পর্যায়ে কথা বলছি উপজেলা নির্বাহী অফিসার মোল্লাহাট বাগেরহাট, আপনাকে স্বাগত জানাচ্ছি তারুণ্যের কণ্ঠ অনুষ্ঠানের পক্ষ থেকে। বাল্য বিবাহ প্রতিরোধে উপজেলা প্রশাসন মোল্লাহাট কিভাবে সজাগ রয়েছে?
5: ধন্যবাদ। আপনারা জানেন যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের অনেক ধরনের কাজই করতে হয়, জাতীয় নীতিগুলো এখানে বাস্তবায়ন করতে হয়। যেহেতু আমাদের একটি আইনই আছে এবং সেখানে বলা আছে যে 18 বছরের নিচেই এবং 21 বছরের নিচেই কোনো মেয়ে এবং ছেলের জন্য বিয়ে না হয়, সেজন্য আমরা এখানকার শিক্ষার্থীদেরকে সচেতন করছি। আমাদের এখানে যে সংগঠনগুলো আছে, রাজনৈতিক সংগঠন, জনপ্রতিনিধি আছে, স্বেচ্ছাসেবক আছে, এনজিও কর্মী আছে, আমরা সবাইকে নিয়ে শিক্ষার্থীদেরকে, অভিভাবকদেরকে, সাধারণ মানুষকে আমরা সচেতন করছি। আমরা নাগরিক সভা করছি। আমরা যখনই কোনো ইউনিয়ন যাচ্ছি, কোনো গ্রামে যাচ্ছি, কোনো মাহফিল হচ্ছে কিংবা কোনো রকম একটি বিয়ের অনুষ্ঠান হচ্ছে, আমি যেখানেই যাচ্ছি সেখানেই একটি কথাই সর্বপ্রথম বলার চেষ্টা করছি, যেন কোনো আরেকটি বাল্যবিবাহ মোল্লাহাট উপজেলাতে না হয়। কারণ আমরা ইতিমধ্যে ছাত্রছাত্রীদের কাছ থেকে আমরা শুনেছি যে বাল্যবিবাহ মানেই একটি স্বপ্নের মৃত্যু, একটি স্বপ্নের ধ্বংস। কারণ বাবা মা অনেক আশা করে এই দেশের অনেক সম্পদের বিনিয়োগের মাধ্যমে একজন ছাত্র কিংবা ছাত্রী তারা বড় হয়ে ওঠে, সেখানে যদি বাল্যবিবাহ হয় তাদের স্বপ্ন ধ্বংস হয়ে যায়, তারা আর সামনে আগাতে পারে না। দ্বিতীয়ত হচ্ছে যে শুধু স্বপ্নের ধ্বংসই না, যদি তারা বাল্যবিবাহের শিকার হয় তাহলে তাদের গর্ভে যে সন্তান আসে সেই সন্তানের অপুষ্টিতে ভোগে, তারা বিকলাঙ্গ এবং প্রতিবন্ধী বাচ্চা জন্ম দিতে পারে, এবং তাদের উপরে যে দায়িত্ব পড়ে সংসারে সেই দায়িত্বটা পালনের জন্য তারা তখন পর্যন্ত আসলে প্রস্তুত হয় না, তাদের যে ম্যাচুরিটি সেটা আসে না।
0: আপনাকে আন্তরিক ধন্যবাদ, খুব চমৎকার ভাবে আপনি তুলে ধরলেন। বর্তমান সময়ে তরুণরা অনেক বেশি স্বপ্নবাজ এবং তারা নিজেদের বাল্য বিবাহ নিজেরাও কিন্তু বন্ধ করছে, আমরা পত্র পত্রিকা, টিভিতে, রেডিওতে আমরা জানতে পারি। আপনি একজন উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কিভাবে দেখছেন বিষয়টিকে?
5: এটা আসলে আমাদেরকে খুবই আশা জাগায় যে যখন দেখি যে ছাত্রছাত্রীরা নিজেরাই তাদের যে বাল্য বিবাহ সেটা তারা বন্ধ করছে, এবং আমি এটাকে সাধুবাদ জানাবো এবং আমার এই উপজেলায় যারা আছে আমি তাদেরকে একইভাবে বলবো, যদি কোনো রকম বাল্য বিবাহের আশঙ্কা থাকে তাহলে নিজেরাই উদ্যোগ নিক, অথবা আমাদেরকে জানাক, অথবা বাবা মাকে বোঝাক, অথবা শিক্ষকদের সাহায্য নিক, তাহলে পরে আমাদের এখানে আর একটি বাল্য বিবাহ হবে না।
0: উপজেলা নির্বাহী অফিসার মোল্লাহাট বাগেরহাট, তিনি যেমনটি বললেন এই কথার পরে আসলে আর কথা থাকে না, আমাদের সবার একটাই কথা, আসুন আমরা বাল্য বিবাহ প্রতিরোধে কাজ করি, বাল্য বিবাহ মুক্ত বাংলাদেশ করি।
6: আমাদের তরুণদের নানা কথা, চাওয়া পাওয়া, সচেতনতা সহ কত কিছুই তো আমাদের জানা হলো। তরুণরা আমাদের যেভাবে নতুন পথ দেখিয়েছে তারা আরও নব নব আলো জ্বালিয়ে দেবে আমাদের সামনের পথে, যা আমরা পারিনি তরুণরা তা করে দেখিয়েছে। আগামীতে আমাদের সব অপূর্ণতাও দূর করে দেবে তারা, এ বিশ্বাস আমাদের প্রবল। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এবারে শুনব একটি জনসংখ্যার গান, কণ্ঠ দিয়েছেন অনিন্দিতা সাহা। গানের কথা সাজিয়েছেন এ বি এম মাহবুবুর রহমান, সুর করেছেন কাজী দেলোয়ার হোসেন।

0: জনসংখ্যার গান শুনছিলাম। আমাদের জীবনের স্বস্তির জন্য সবচেয়ে বেশি প্রয়োজন জনসংখ্যা নিয়ন্ত্রণ। দেশের সার্বিক উন্নয়ন অগ্রগতি বাধাগ্রস্ত হতে পারে যদি না কাম্য জনসংখ্যা নিশ্চিত করা যায়। তাই আমাদের জনসংখ্যা নিয়ন্ত্রণে আন্তরিক ও সচেতন হতে হবে। আমাদের সবশেষ পরিবেশনা বেতার কার্টুন শুনব এবার।
1: তখন
2: তো আপনি জোয়ান আসলেন আব্বা, গায়ে বল আসিল।
1: আরে কি যে কন মিয়া, দুই দিনের বাচ্চা করে লইতে আবার জোয়ান হন লাগে নাকি?
2: কিন্তু পড়ে গেলে তো আমার লস, আবার বাচ্চা পয়দা করার ঝামেলা।
3: চুপ করেন তো দুলাভাই, খালি আজেরা কথা কইতে খুব ভাল লাগে না?
2: না মানে কথা হইল
3: আর কথার কাম নাই। শুনেন, এই মোড়া ডাট লইয়া চুপ করে হেনে বহেন।
1: বস বস মিয়া বস, কথা কম। খুব আদর লাগে
3: হ বাবা, খুব আদর লাগে। দেখো বাবা, নাকটা হইছে তোমার মতো আর ঠোঁটটা হইছে ঠিক আফার মতো, চোখ দুইটা একেবারে আমার মতন,
2: আর ইয়াডা মানে ওই থুতনিটা কার মতন?
3: এইটা তো দাদার ছবির লগে হুবহু এক।
2: ও, যার বাচ্চা তার লগে কোনো কিছু নেই মিল নাই।
3: তা থাকবো না কেন, খুব খেয়াল করলে বোঝা যায়।
2: আর খেয়াল করার কাম নাই, স্বাস্থ্য আফাই হাজির।
4: হাই হাই হাই, দুই দিনের বাচ্চারে নিয়া এই গোবরের টালের পাশে বইয়া কি করেন আপনারা?
3: একটু রোদ লাগাইতাছি আফা।
4: কি রোদ লাগাও মাইনে? এই নোংরা পরিবেশে নবজাতক। হুনো আনু, ওরে ঘরে নিয়ে যাও। নবজাতকের যত্নের ব্যাপারে কিছু কথা বালা কইরা জানা দরকার, তা নাইলে যে কোনো সংক্রামক অসুখে বাচ্চার মহাবিপদ ঘটতে পারে।
3: আমরা তোর খুব যত্ন করি আফা।
4: যত্ন করার ব্যাপারে বুঝতে হবে যে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর মায়ের গর্ভ থাইকা আইসা নতুন পরিবেশের সাথে খাপ খাওয়াইতে একটু সময় লাগে। এই সময় খুব সতর্ক থাকুন দরকার। বাচ্চারে ওমের মধ্যে রাখুন লাগে, মায়ের কাছে রাখুন লাগে। বাচ্চারে জন্মের এক ঘন্টার মধ্যে শাল দুধ খাওয়াইতে হয়।
2: আমি খাওয়াইছি তো? না মানে খাওয়াইছে বাচ্চার মাই খাওয়াইছে।
4: বাচ্চার ছয় মাস পর্যন্ত শুধুই বুকের দুধ খাওয়াইতে হইব, বুকের দুধ ছাড়া আর কিচ্ছু না।
2: মধু
4: সর্বনাশ, মধু কেন আর কিচ্ছু না, এক ফোঁটা পানিও না। আর ঘরের দরজা জানালা খোলা রাখতে হইব, যেন পর্যাপ্ত আলো বাতাস নিশ্চিত হয়। যাও যাও আনু, হরে ঘরে নিয়ে যাও।
3: আইসাফা,
0: শুনছিলাম বেতার কার্টুন। আজকের আয়োজন শেষ করব আমরা। শেষ করার আগে বলবো, ডেঙ্গু জ্বরের প্রধান কারণ এডিস মশার কামড়, তাই শেষ করে দিতে হবে এডিস মশার বংশ বিস্তার করার সকল ক্ষেত্র। কোথাও যেন তিন দিনের বেশি স্বচ্ছ পানি জমতে না পারে, সেজন্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে চারপাশ। দিনে কিংবা রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করতে হবে। আসুন সতর্ক, সচেতন ও আন্তরিক হই, ডেঙ্গু মুক্ত বাংলাদেশ গড়ি। আজকের অনুষ্ঠান গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলাম মোহাম্মদ জোবায়দ হোসেন পলাশ, সম্পাদনায় মোহাম্মদ কামরুল হাসান, এবং সুখী সংসার অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন
5: শাহিদা মঞ্জুরি।
6: সুখী সংসার অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30 বাংলাদেশ বেতার। খবর পড়ছি সাকির রিজওয়ানা। শুরুতেই শিরোনাম। বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রী তারেক রহমানের। দেশে চাহিদার তুলনায় পর্যাপ্ত মজুদ থাকায় আগামী রমজানে খাদ্যপণ্যের সরবরাহে সংকট হবে না, আশাবাদ খাদ্যমন্ত্রীর। মহালয়ার মধ্য দিয়ে শুরু হল দুর্গাপূজার ক্ষণ গণনা। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর। দেশে একদিনে হামের উপসর্গ নিয়ে 8 শিশুর মৃত্যু, ডেঙ্গুতে মৃত্যু 4। ইউক্রেনের দক্ষিণ পূর্বাঞ্চলীয় শহর জাপেরিঝিজিয়ায় রুশ বিমান হামলায় নিহত 15। এবং ঢাকার মৌলানা ভাসানী স্টেডিয়ামে আজ শুরু হয়েছে প্রথম বিভাগ হকি লীগ। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান মানব বর্জ্য ও কৃষিজ অবশিষ্টাংশ থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তিনি আজ তার কার্যালয়ে বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের উদ্ভাবনী প্রকল্পের প্রদর্শনী পরিদর্শনকালে এই আশ্বাস দেন। প্রকল্পের গবেষক খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড মোহাম্মদ খালেকুজ্জামান এ সময় মানব বর্জ্য, পয়ঃশোধনাগারের বর্জ্য, রান্নাঘরের বর্জ্য এবং কৃষিজ অবশিষ্টাংশ থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রযুক্তি ও গবেষণার বিভিন্ন দিক সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। প্রায় 10 বছর ধরে পরিচালিত এই গবেষণায় হাইড্রোথার্মাল লিকুইফ্যাকশন HTL প্রযুক্তি ব্যবহার করে বর্জ্য থেকে জৈব অপরিশোধিত তেল বা বায়ো ক্রুড উৎপাদনে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেন কুয়েটের গবেষকরা। গবেষণাগারে পরীক্ষায় 50-55% পর্যন্ত বায়ো ক্রুড উৎপাদনের পাশাপাশি ডিজেল সমৃদ্ধ বায়ো ক্রুড উৎপাদনেও সাফল্য এসেছে বলে প্রধানমন্ত্রীকে অবহিত করেন গবেষকরা। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন বলেছেন, সরকার এমন একটি বাংলাদেশ বিনির্মাণ করতে চায় যেখানে সংখ্যালঘু বা সংখ্যাগুরুর বিভাজন নয়, সকলের পরিচয় হবে বাংলাদেশি। তিনি আজ রাজধানীর বনানী মাঠে গুলশান বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশন আয়োজিত মহালয়া 1433-এর উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন। মাহাদি আমিন বলেন, রাষ্ট্র, সমাজ ও সরকারের কাছ থেকে প্রতিটি নাগরিকের সমান অধিকার, নিরাপত্তা, স্বাধীনতা ও মর্যাদা পাবেন। তিনি বলেন, নাগরিক হিসাবে প্রত্যেকের এই অধিকার, নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। প্রধানমন্ত্রীর শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহাদি আমিন আজ রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত চ্যালেঞ্জ স্টুডেন্ট কনভেনশন 2026-এ বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসারে দেশের ইতিহাসে প্রথমবারের মতো SSC পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা মূল্যায়নে একটি বিশেষ স্থায়ী কর্ম পরিকল্পনা গ্রহণ করছে সরকার। এবার SSCতে প্রায় 6,90,000 শিক্ষার্থী প্রত্যাশিত ফলাফল পায়নি উল্লেখ করে মাহাদি আমিন বলেন, যাদের কারিগরি ও ভোকেশনাল প্রশিক্ষণে আগ্রহ রয়েছে তাদের নিজ এলাকায় টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের সাথে যুক্ত করা হবে। কারো ভালো ব্যবসায়িক উদ্ভাবনী ধারণা থাকলে তাদের জন্য ছোট পরিসরে প্রাথমিক তহবিলের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড আব্দুল মুইন খান বলেছেন, দল, মত ও অঞ্চল নির্বিশেষে দেশের সব উপজেলায় সুষম উন্নয়ন নিশ্চিত করতে চায় সরকার। তিনি আজ রাজধানীর সমবায় ভবনে সমবায় সমিতির মাধ্যমে নগর ও পল্লী অঞ্চলে সৌর বিদ্যুৎ প্ল্যান্ট স্থাপনে কর্মকৌশল নির্ধারণ শীর্ষক আলোচনা সভায় একথা বলেন। মন্ত্রী বলেন, সীমিত সম্পদের সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে সরকার জনগণের কল্যাণে গৃহীত সকল পরিকল্পনা পর্যায়ক্রমে বাস্তবায়নের চেষ্টা করবে। খাদ্যমন্ত্রী আফরোজা খানম আশাবাদ ব্যক্ত করে বলেছেন, দেশে চাহিদার তুলনায় পর্যাপ্ত খাদ্য মজুত থাকায় আগামী রমজান মাসে খাদ্যপণ্যের সরবরাহে সংকট হবে না। তিনি আজ চট্টগ্রাম জেটি ও সাইলো পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এই আশাবাদ ব্যক্ত করেন। খাদ্যমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের সংকট সহ বিভিন্ন কারণে মূল্যবৃদ্ধির চাপ তৈরি হতে পারে, তবে এই পরিস্থিতিতে জনগণের ক্রয় ক্ষমতা ও স্বার্থ বিবেচনায় রেখে বাজারে খাদ্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার সচেষ্ট রয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন জাপান সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক ও অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদার এবং বিনিয়োগ বৃদ্ধিকে মূল অগ্রাধিকার দেওয়া হবে। তিনি আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে শ্রম শক্তি থেকে কৌশলগত অংশীদারিত্ব, বাংলাদেশ সৌদি আরব সম্পর্কের নতুন বিন্যাস শীর্ষক সেমিনারে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ এখন সহযোগিতার সুনির্দিষ্ট ক্ষেত্রগুলোতে বিশ্বের বিভিন্ন দেশের সাথে পারস্পরিক বিনিয়োগ অংশীদারিত্ব চায়। জাপানকে বাংলাদেশের অন্যতম বৃহৎ এবং দীর্ঘদিনের উন্নয়ন অংশীদার হিসেবে উল্লেখ করে তিনি বলেন, কয়েকটি মেগা প্রকল্পে জাপানি বিনিয়োগ দুই দেশের মধ্যে শক্তিশালী কূটনৈতিক ও বিনিয়োগ সম্পর্ক তৈরিতে ভূমিকা রেখেছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত বলেছেন, স্বাস্থ্য খাতে চিকিৎসক সংকট নিরসনে সরকার 5,000 চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে। তিনি আজ রাজশাহীতে সম্প্রসারিত টিকাদান ও অন্যান্য স্বাস্থ্য কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা বিষয়ক কর্মশালা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, 5,000 চিকিৎসক নিয়োগের পাশাপাশি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্যাথোলজি ল্যাব স্থাপন, চিকিৎসকদের কর্মস্থলে উপস্থিতি নিশ্চিত করা এবং রোগ প্রতিরোধ কার্যক্রম জোরদার করা কাজ চলছে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভি বলেছেন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে শহীদ নাজিরউদ্দিন জেহাদ সহ স্বৈরাচার বিরোধী আন্দোলনে আত্মদানকারীদের ত্যাগ জাতির জন্য প্রেরণার উৎস। তিনি আজ জাতীয় প্রেস ক্লাবে 1990 সালে স্বৈরাচার বিরোধী ছাত্র গণ অভ্যুত্থানের সাহসী বীর শহীদ নাজিরউদ্দিন জেহাদের 36তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় একথা বলেন। রুহুল কবির রিজভি বলেন, নাজিরউদ্দিন জেহাদ সহ অন্যান্যদের আত্মত্যাগের ধারাবাহিকতায় দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ও পুনরুদ্ধারের আন্দোলন এগিয়ে গেছে। আজ শুভ মহালয়া উদযাপনের মাধ্যমে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের ক্ষণ গণনা ও আনুষ্ঠানিকতা। সনাতন ধর্ম বিশ্বাস মতে এই দিনে দেবী দুর্গা কৈলাসের নিজ আবাস থেকে মর্ত্যলোকে তার পিত্রালয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। এ উপলক্ষে রাজধানী ঢাকা সহ বিভিন্ন মন্দিরে প্রার্থনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: চণ্ডীপাঠ, মঙ্গল ঘট স্থাপন এবং ঢাক কাঁসা ও শখের ধ্বনিতে দেবী দুর্গাকে মর্তে আসার আহ্বান জানানোর মধ্য দিয়ে শনিবার দেশে উদযাপিত হয়েছে মহালয়া। এর মাধ্যমে সমাপ্তি ঘটল পিতৃপক্ষের এবং সূচনা হল দেবীপক্ষের। একই সঙ্গে শুরু হয়ে গেল সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিক ক্ষণ গণনা। মহালয়া উপলক্ষে ভোরে রাজধানী ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে শুরু হয় চণ্ডীপাঠের মাধ্যমে দেবী দুর্গাকে মর্তে আহ্বান।
3: মহালয়া তিথিতে আমরা পিতৃপক্ষের শেষ হয় এবং মাতৃপক্ষের সূচনা হয়। আমাদের পূর্বপুরুষ যারা আছেন তাদের আত্মা শান্তির উদ্দেশ্যে বছরে আমরা এই তিল তর্পণ অনুষ্ঠান করে থাকি।
2: এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। এ সময় মহালয়া অনুষ্ঠানে আসা দর্শনার্থীরা বলেন,
4: আজ তার উত্তরসূরিদের কাছ থেকে জল গ্রহণ করার জন্য ধরাধামে আসেন, সেজন্যই অসংখ্য ভদ্র যে সন্তানরা আজ জল গ্রহণ করার জন্য এখানে উপস্থিত হয়েছেন।
5: মা জাগৃত হয়ে সব অসুরকে বধ করছে, এই 15 দিনটি যেন আমাদের ভালো কাটো সেটাই মায়ের কাছে আশা করি।
6: আমাদের দেবী পক্ষের এই আগমনের দিন থেকেই কিন্তু আমাদের সারা বছরের শুভ সূচনা শুরু হয়।
2: পূজা কমিটির পক্ষ থেকে জানানো হয়, এবার সারা দেশে মোট 33,851টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। পঞ্জিকা অনুযায়ী আগামী 16 অক্টোবর মহাষষ্ঠী পূজার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হবে 6 দিনব্যাপী মূল দুর্গা উৎসব এবং 21 অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে তা শেষ হবে। আল ইমরান সীমান্ত, বাংলাদেশ বেতার।
0: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেছেন, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে দুর্গোৎসব উদযাপনে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি আজ ময়মনসিংহের নান্দাইল উপজেলা পরিষদ মিলনায়তনে আনন্দমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় একথা বলেন। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে পূজা মণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে হবে। এর আগে তিনি নান্দাইল উপজেলা প্রশাসনের সভাকক্ষে প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে হুইল চেয়ার এবং হতদরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে যোগ দেন। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
7: খবরের বাকি অংশে পড়ছে সুরাইয়া ইয়াসমিন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোহাম্মদ মুস্তাকুর রহমান বলেছেন, সব শ্রেণী পেশার মানুষকে ডিজিটাল লেনদেনের আওতায় আনতে আগামী নভেম্বর থেকে চালু হবে বাংলা কিউআর ব্যবস্থায় ব্যক্তি থেকে ব্যক্তির মধ্যে লেনদেন। তিনি আজ রাজধানীর ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বাংলা কিউআর এর মাধ্যমে শিক্ষার্থীদের টিউশন ফি পরিশোধের কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন। গভর্নর বলেন, এই ব্যবস্থায় বিভিন্ন পেশার মানুষ নিজস্ব কিউআর কোডের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে অর্থ গ্রহণ করতে ও পাঠাতে পারবেন। বিশ্বের অন্যান্য স্থানের মতো আজ দেশে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত হয়। এবছর দিবসটির প্রতিপাদ্য ছিল বাস্তব অভিজ্ঞতার কথা শোনা, প্রকৃত কণ্ঠস্বর, প্রকৃত পরিবর্তন। দিবসটি উপলক্ষে বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটি এক ওয়েবিনারের আয়োজন করে। আরো শুনুন প্রতিবেদনে।
8: প্রতি বছরের মতো এবারও বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার রাজধানী সহ সারাদেশে র্যালি, লিফলেট বিতরণ, আলোচনা সভা, সেমিনার ও সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটি বিসিপিএস একটি ওয়েবিনারের আয়োজন করে। এতে অংশ নিয়ে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ রুবিনা জাহান বলেন,
9: যদি এটা আমরা প্র্যাকটিস করতে পারি, আই থিঙ্ক হিউম্যান সাফারিংস এর একটা খুবই কমন ইন ডিফারেন্ট কালচার, আমাদের এখানে বেশি, এই যে ইন্ডিভিজুয়াল যে ডিফারেন্স অ্যাকসেপ্ট করতে না পারা, সেইটাকে আন্ডারস্ট্যান্ড করার একটা যে চেষ্টা, এম্প্যাথির প্র্যাকটিসটা, কম্প্যাশন যে আছে একটা টার্ম, সেটাকে প্র্যাকটিস করার চেষ্টা না করা, এটার কারণেই আমাদের আসলে অনেক অনেক প্রবলেমগুলো পারপেচুয়েট করে আমাদের সোসাইটিতে, না হলে হয়তো আমাদের আরো অনেক ইজি আমরা সলিউশনগুলো খুঁজে পেতাম।
8: ওয়েবিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুজ্জামান মজুমদার মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতার উপর গুরুত্ব আরোপ করেন।
10: আমরা মূলত সোসাইটাল ইনস্ট্রাকশন ফলো করি, বা সোসাইটি আমাদের যেই স্ক্রিপ্টে বড় করেছে বা যেইভাবে বলেছে এটা এটা করতে হয়, এটা এটা করা যায়, এটা করা যায় না, সেটাকে ভাবতে শুরু করি, সেইভাবে নিজের লাইফকে তৈরি করতে শুরু করি, এবং তার ফলে কখনো কখনো যেটা হয়, ওইটা আমার সাথে ম্যাচ না করলে আমি যখন অ্যাকোমোডেট করতে থাকি, আমরা আসলে সাফারি করি। কখনো কখনো নিজের ভালোটা বোঝাটাও দরকার, যেমন আমার লাল জামা পছন্দ, সোসাইটি বলছে এইখানে লাল জামা পরে যাওয়া যায় না, আমার কিন্তু মন খারাপ হলে একটা কালো জামা পরে গেলাম বা সাদা জামা পরে গেলাম, কিন্তু আমার তো পছন্দ, ভাল লাগতেছে না নিজেকে, সেটাও ইম্পর্টেন্ট যে হ্যাঁ আমার লাল জামা পছন্দ, সোসাইটি বলেছে, আমি সোসাইটিকে বলি হ্যাঁ এই ক্ষেত্রে আমি লাল জামাই পড়তে চাই, সোসাইটি কখনো কখনো বলা যে না আমারও তো একটা ইচ্ছা আছে।
8: বিশেষজ্ঞদের মতে, বর্তমান আধুনিক জীবনযাত্রার চাপ ও পরিবর্তিত সামাজিক পরিস্থিতিতে মানসিক স্বাস্থ্য সুরক্ষার প্রয়োজনীয়তা অপরিসীম। বিষণ্ণতা, মানসিক চাপ ও দুশ্চিন্তা থেকে মুক্তির জন্য পারিবারিক সচেতনতা ও সহানুভূতিশীল পরিবেশ গড়ে তোলার উপর জোর দেন তারা। মহসিন কবির, বাংলাদেশ বেতার।
7: আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে 8 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 1155 জনে। স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে মোট 1086 জন। এদিকে আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 4 জন মারা গেছেন। এদিকে ডেঙ্গু নিয়ন্ত্রণে আজ রাজধানীতে পরিচ্ছন্নতা কার্যক্রম চালায় উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন। বিস্তারিত প্রতিবেদনে।
11: সময়ের সাথে সাথে ডেঙ্গু পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে। গেল ২৪ ঘন্টায় রোগটিতে চারজনের মৃত্যু এবং ১৬৩১ জন হাসপাতালে ভর্তির খবর পাওয়া গেছে। এমন পরিস্থিতিতে প্রতি সপ্তাহের মতো এই শনিবারেও ডেঙ্গু পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে রাজধানীর দুই সিটি কর্পোরেশন। মোহাম্মদপুরের বসিলা উচ্চ বিদ্যালয় এলাকায় অভিযান পরিচালনা করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এতে যোগ দেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ও প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম। এ সময় ডেঙ্গু প্রতিরোধে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান প্রতিমন্ত্রী।
12: আমরা সবাই একত্রিত আমাদের এলাকার উন্নয়নে কাজ করি, ময়লা নিরাসন, ডেঙ্গু প্রতিরোধ, এডিস মশা প্রতিরোধ, আইন শৃঙ্খলা, এই সবকিছুতে আমাদের অবদান রাখতে হবে।
11: বিগত বছরগুলোর তুলনায় উত্তর সিটি কর্পোরেশনে এবার রোগীর সংখ্যা কম বলে দাবি করেন প্রশাসক।
13: ময়লা আবর্জনা বেশি থাকবে, সেখান থেকে মশা উৎপাদন হয়। আমরা একইভাবে দুই জায়গায় কাজ করার চেষ্টা করছি। গত ৯ বছরের তুলনায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডেঙ্গুর যে বর্তমান রোগীর যে সংখ্যা, সেই সংখ্যাগুলো অনেক কম।
11: অন্যদিকে রাজধানীর মতিঝিলে পরিচ্ছন্নতা কার্যক্রম চালায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। মতিঝিল আইডিয়াল প্রাথমিক বিদ্যালয়ে মশক নিধন কার্যক্রম পরিচালনাকালীন দক্ষিণের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম ডেঙ্গু প্রতিরোধে প্রতি সপ্তাহে নিজ বাড়ির আঙিনা পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান।
14: বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হওয়ার পরে কোথাও না কোথাও পানি জমে থাকে, সেই জমা পানিগুলো দিন দিনের বেশি কোথাও জমতে দেওয়া যাবে না, সেগুলোকে ফেলে দিতে হবে এবং সেটা ব্যক্তিগত পর্যায় থেকেও সবাইকে ইনিশিয়েটিভ নিতে হবে।
11: তাওহিদ আহমেদ, বাংলাদেশ বেতার।
7: যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁসের অভিযোগ তদন্তে ৫ সদস্যের উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। কমিটিকে আগামী ৩ কার্যদিবসের মধ্যে মন্ত্রণালয়ে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। আজ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। এদিকে যুব উন্নয়ন অধিদপ্তরের অপর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে স্থগিত হওয়া সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের প্রিলিমিনারি নিয়োগ পরীক্ষার নতুন তারিখ আগামী ১৬ অক্টোবর নির্ধারণ করা হয়েছে। ওইদিন বিকেল ৩টায় এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরীক্ষার্থীদের এসএমএস এর মাধ্যমে পরীক্ষার নতুন তারিখ ও সময় অবহিত করা হবে।
1: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
15: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
1: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
7: এবারে আন্তর্জাতিক সংবাদ। ইউক্রেনের প্রসিকিউটররা জানিয়েছেন, দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলীয় শহর জাপোরিঝিয়ায় রাশিয়ার বিমান হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি জানান, ৫টি গ্লাইড বোমা আবাসিক ভবনগুলোতে আঘাত হানে। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচে জীবিতদের সন্ধান করছেন। মিয়ামিতে যুদ্ধ অবসানের একটি প্রস্তাব নিয়ে যুক্তরাষ্ট্র, ইউক্রেন ও ইউরোপীয় কর্মকর্তাদের আলোচনা চলাকালে এই হামলা চালানো হয়। ভারতের রাজধানী নয়াদিল্লিতে আজ তরুণদের ককরোচ গোষ্ঠীর প্রতিষ্ঠাতা সহ কয়েকশো বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। ভোটার তালিকায় জালিয়াতির অভিযোগে ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে কর্তৃপক্ষ কয়েক হাজার পুলিশ এবং আধা সামরিক বাহিনীর সদস্য মোতায়েন, কেন্দ্রীয় এলাকাগুলোর মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ এবং বেশ কিছু মেট্রো স্টেশন ও বাজার বন্ধ করে দেয়। খেলার খবর হকি। প্রথম বিভাগ হকি লীগ আজ রাজধানীর মৌলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে শুরু হয়েছে। বিমানবাহিনী প্রধান ও বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান প্রধান অতিথি হিসেবে এই লীগের উদ্বোধন করেন। প্রতিযোগিতায় ১১টি ক্লাব অংশ নিচ্ছে। ক্রিকেট। সংযুক্ত আরব আমিরাতের শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে একমাত্র টেস্টে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ ১৩৫ রানে এগিয়ে রয়েছে। আজ দ্বিতীয় দিনের খেলা শেষে আফগানিস্তান প্রথম ইনিংসে ৪ উইকেটে ২১১ রান সংগ্রহ করেছে। এর আগে বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ৩৪৬ রান করে। আগামীকাল বাংলাদেশ সময় বেলা ১২টায় তৃতীয় দিনের খেলা শুরু হবে। এদিকে আগামীকাল ব্রিসবেনে একদিনের আন্তর্জাতিক নারী ক্রিকেটের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে। বাংলাদেশ সময় সকাল ৯:৫০ মিনিটে খেলা শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ রাত ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রী তারেক রহমানের। দেশে চাহিদার তুলনায় পর্যাপ্ত মজুদ থাকায় আগামী রমজানে খাদ্য পণ্যের সরবরাহে সংকট হবে না, আশাবাদ খাদ্যমন্ত্রীর। মহালয়ার মধ্যে দিয়ে শুরু হল দুর্গাপূজার ক্ষণ গণনা। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর। দেশে একদিনে হামের উপসর্গ নিয়ে 8 শিশুর মৃত্যু, ডেঙ্গুতে মৃত্যু 4। ইউক্রেনের দক্ষিণ পূর্বাঞ্চলের শহর জাপোরিঝিয়ায় রুশ বিমান হামলায় নিহত 15। এবং ঢাকার মৌলানা ফাশান স্টেডিয়ামে আজ শুরু হয়েছে প্রথম বিভাগ হকি লীগ। খবর শেষ হল।
16: এখন শুনুন সংবাদ পর্যালোচনা, লিখেছেন আলহামরা ইসলাম, পড়ছি আতিক মাহমুদ। দেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম বন্দরের সক্ষমতা ও দক্ষতা বাড়ানোর মাধ্যমে বাংলাদেশের বাণিজ্যিক বৈশ্বিক গতির সঙ্গে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি পরিচালনা ও আধুনিকায়নে দুবাই ভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে 15 বছরের চুক্তি করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। চুক্তির আওতায় ডিপি ওয়ার্ল্ড টার্মিনালটির আধুনিকায়নে প্রথম 10 বছরে 1,000 কোটি টাকার বেশি বিনিয়োগ করবে। বৈশ্বিক বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের মধ্যে এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী ডিপি ওয়ার্ল্ড প্রাথমিকভাবে 15 বছর এনসিটি পরিচালনা ও ব্যবস্থাপনা করবে। চুক্তি সইয়ের সময় ডিপি ওয়ার্ল্ড প্রায় 600 কোটি টাকা এককালীন দিবে সরকারকে। এর 25% চুক্তি সইয়ের সময় এবং বাকি 75% কার্যক্রম শুরুর আগে পরিশোধ করবে। প্রসঙ্গত, দেশের বৈশ্বিক বাণিজ্যিক প্রায় 92% চট্টগ্রাম বন্দর দিয়ে পরিচালিত হয়। চট্টগ্রাম বন্দরের 4টি নির্দিষ্ট কন্টেইনার পরিচালনা স্থাপনের একটি হচ্ছে নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি। 2007 সালে কার্যক্রম শুরুর পর থেকে এটি দেশের বাণিজ্যিক অবকাঠামোর গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। বর্তমানে চট্টগ্রাম বন্দরের মোট কন্টেইনার পরিবহনের প্রায় 44% এনসিটি মাধ্যমে পরিচালিত হয়। তবে কন্টেইনার বন্দর পড়ে থাকার সময় জাহাজের পণ্য ওঠানামা শেষ করে বন্দর ছাড়তে যে সময় লাগে এবং যন্ত্রপাতির কার্যকারিতা ও সামগ্রিক উৎপাদনশীলতার ক্ষেত্রে বন্দরটি এখনও নানা চ্যালেঞ্জের মুখে রয়েছে। যেমন চট্টগ্রাম বন্দর ও এনসিটিতে একটি কন্টেইনারের গড় অবস্থানের সময় 9 দিনের বেশি, অথচ সমপর্যায়ের কয়েকটি বন্দরে এ সময় 2 দিনেরও কম। একইভাবে চট্টগ্রাম বন্দরে একটি জাহাজ অবস্থানকালে 2.5 দিনের বেশি, যেখানে মানদণ্ড হিসেবে বিবেচিত কয়টি বন্দরে তা 15 থেকে 24 ঘণ্টার মতো। সরকারের হিসেবে বন্দরের পরিচালনাগত অদক্ষতা ও পর্যাপ্ত আধুনিকায়নের অভাবে দেশের অর্থনীতিতে প্রতিদিন প্রায় 10 কোটি টাকা ক্ষতি হচ্ছে। বছরে এই ক্ষতির পরিমাণ 3,000 কোটি টাকারও বেশি। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী কন্টেইনার বন্দরে পড়ে থাকার সময় একদিন কমানো গেলে বাংলাদেশের রপ্তানি প্রায় 7.4% বাড়তে পারে। এই বিবেচনায় সরকার মনে করে আন্তর্জাতিক মানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে টার্মিনালটির পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দক্ষতা বাড়ানো সম্ভব হবে। উল্লেখ্য, ডিপি ওয়ার্ল্ড বিশ্বের 40টির বেশি দেশে 80টির বেশি সমুদ্র ও অভ্যন্তরীণ টার্মিনাল পরিচালনা করে। প্রতিষ্ঠানটি নেটওয়ার্কের মাধ্যমে বিশ্বের মোট কন্টেইনার পরিবহনে প্রায় 10% পরিচালিত হয়। ডিপি ওয়ার্ল্ডের বোর্ড অব ডাইরেক্টর্স চেয়ারম্যান ইসা কাজিমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সেখানে প্রধানমন্ত্রী বাংলাদেশে মুক্ত বাণিজ্য অঞ্চল এবং রেলভিত্তিক ইনল্যান্ড কন্টেইনার ডিপো স্থাপন সহ বিভিন্ন খাতে বিনিয়োগে এগিয়ে আসার জন্য ডিপি ওয়ার্ল্ডের প্রতি আহ্বান জানান এবং প্রতিনিধি দল তাতে সম্মত হন। নিউ মুরিং কন্টেইনার টার্মিনালের পরিচালনা নিয়ে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে এই চুক্তি স্বাক্ষরে একটি সুচিন্তিত ও বিচক্ষণ সিদ্ধান্ত। বাংলাদেশ ক্রমেই গুরুত্বপূর্ণ বাণিজ্য ও উৎপাদন অর্থনীতিতে পরিণত হচ্ছে। এই অংশীদারিত্বের মাধ্যমে এনসিটিকে ডিপি ওয়ার্ল্ডের বৈশ্বিক বন্দর সরবরাহ অবকাঠামো ও সরবরাহ ব্যবস্থার সঙ্গে যুক্ত করা সম্ভব হবে। এর ফলে বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক বাজারে যোগাযোগ আরও নির্বিঘ্ন হবে। সংবাদ পর্যালোচনা শেষ হল। এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30।
17: এ অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, গোপালগঞ্জ, ময়মনসিংহ, ঠাকুরগাঁও, কক্সবাজার এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
18: এতক্ষণ ঢাকা কেন্দ্রের প্রচারিত অনুষ্ঠান রিলে করে শোনানো হল বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন দেশাত্মবোধক গান। শিল্পী ফারহানা রহমান ফ্রিথা, গীতিকার এস এম রুহুল আমিন।

এতক্ষণ দেশের গান শুনলেন। প্রিয় শ্রোতা, সমাপ্তি টানছি মিডিয়াময় 537.63 মিটারের আজকের আয়োজন। তবে থাকছি আরও কিছুটা সময় FM 88.8 মেগাহার্জে।

এতক্ষণ দেশের গান শুনলেন। প্রিয় শ্রোতা, সমাপ্তি টানছি মিডিয়াময় 537.63 মিটারের আজকের আয়োজন। তবে থাকছি আরও কিছুটা সময় FM 88.8 মেগাহার্জে।

0: বিজ্ঞাপন তরঙ্গ বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বেলা একটা বেজে পাঁচ মিনিটে, স্বাস্থ্য বিচিত্রা স্বাস্থ্য বিষয়ক ফোন ইন অনুষ্ঠান বেলা দুইটা বেজে তিরিশ মিনিটে। এবার জানিয়ে দিচ্ছি সঙ্গীত অনুষ্ঠানের সময়সূচি। শুনবেন সকাল আটটা বেজে পনেরো মিনিটে দেশাত্মবোধক গান, দুপুর বারোটা বেজে পনেরো মিনিটে, সন্ধ্যে ছয়টা বেজে চল্লিশ মিনিটে, ছয়টা বেজে পঞ্চান্ন মিনিটে, রাত আটটা পঞ্চান্ন মিনিট ও রাত নয়টা বেজে কুড়ি মিনিটে। বর্ণালী আধুনিক গানের অনুষ্ঠান সকাল আটটা বেজে তিরিশ মিনিটে। এছাড়াও আধুনিক গান শুনবেন দুপুর বারোটা বেজে তিরিশ মিনিটে, শিল্পী মাহরুবা রহমান রওশন রাখি ও জামিউর রহমান লেমন এর কণ্ঠে। রূপালী ছায়াছবির গানের অনুষ্ঠান সকাল নয়টা বেজে পাঁচ মিনিটে, এছাড়া ছায়াছবির গান শুনবেন বিকেল চারটা বেজে পাঁচ মিনিটে। নজরুল সঙ্গীতের অনুষ্ঠান অঞ্জলি প্রচারিত হবে বিকেল তিনটা বেজে তিরিশ মিনিটে, এছাড়া দুপুর বারোটা বেজে কুড়ি মিনিটে অনিমেষ রায়ের পরিবেশনায় নজরুল সঙ্গীত শুনবেন। বাউলিয়ানা বাউল গানের অনুষ্ঠান প্রচারিত হবে সন্ধ্যে ছয়টায়, দুপুর বারোটা চল্লিশ মিনিটে শুনবেন পল্লীগীতি সুরাইয়ার হকের পরিবেশনায়। চিরায়ত বাংলা দেশের বিভিন্ন অঞ্চলের আঞ্চলিক গানের অনুষ্ঠান প্রচারিত হবে চারটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে, সকাল নয়টা বেজে পঁয়তাল্লিশ মিনিটে রাগ রং উচ্চাঙ্গ সঙ্গীতের অনুষ্ঠান। অনুষ্ঠানে ভৈরবী রাগে বংশীবাদন শুনবেন শিল্পী আসাদুজ্জামান বিশ্বাস। এছাড়া এফএম ব্যান্ড আটাশি দশমিক আট মেঘাহার্জে এনএসকে জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন রাত নয়টায়। শুনলেন আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। এফএম ব্যান্ড আটাশি দশমিক আট মেঘাহার্জ বাংলাদেশ বেতার খুলনা। তেলাওয়াতে কালামে পাক ও বাংলা তর্জমা শুনবেন।
1: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر أنهم في كل واد يهيمون وأنهم يقولون ما لا يفعلون

দেশাত্মবোধক গানটি শুনলেন। এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জ, বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা বন্ধুরা, এবার জানিয়ে দিচ্ছি আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। বিকেল 3:05 শুনবেন শিশু কিশোর কিশোরী ও নারী উন্নয়নের সচেতনতামূলক প্রচার কার্যক্রম ইউনিসেফের সহযোগিতায় বিশেষ আলোচনা অনুষ্ঠান, বিষয়ে বাল্যবিবাহ বন্ধে করণীয়, সঞ্চালনায় জগৎজীবন বিশ্বাস।

0: صدق الله العظيم.
1: বিভ্রান্ত লোকেরাই কবিদের অনুসরণ করে। তুমি কি দেখো না যে তারা প্রতি ময়দানেই উদ্ভ্রান্ত হয়ে ফেরে এবং এমন কথা বলে যা তারা করে না, তবে তাদের কথা ভিন্ন যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে এবং নিপীড়িত হওয়ার পর প্রতিশোধ গ্রহণ করে। নিপীড়নকারীরা শীঘ্রই জানতে পারবে তাদের গন্তব্যস্থল।
2: সুপ্রিয় শ্রোতা, এই ছিল আমাদের সারাদিনের আয়োজন। এপালার অনুষ্ঠান ঘোষণায় ছিলেন পীযূষ চন্দ্র গোমস্তা, প্রকৌশল সহযোগিতায় ছিলেন অভিজিৎ মণ্ডল, প্রকৌশল তত্ত্বাবধানে খান আল আমিন, এবং ঘোষণা ও অধিবেশন তত্ত্বাবধানে ছিলাম আমি প্রসূন কুমার রায়। আগামীকালের অনুষ্ঠান আমাদের সকাল 7:59 শুরু হবে, এবং কালকের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের অধিবেশনের সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।